বৃহস্পতিবার, 11ই অঘ্রান। আবারও বলি, 11ই আষাঢ়, 1948 শকাব্দ, 2রা জুলাই, 2026 খ্রিস্টাব্দ, 17ই আষাঢ়, 1433 বঙ্গাব্দ। ঘড়িতে সময় ভোর 5:58 হয়ে 40 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলো হার্টজে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সকাল ছটার হিন্দি সংবাদ।

এতক্ষণ ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনলেন। শিল্পী দিলীপ কুমার রায়, বন্দনা এ পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন ইআইআর অ্যাপে। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 5ই জুলাই পর্যন্ত আকাশ প্রধানত মেঘলা থাকার সম্ভাবনা আছে। আজ ভারী ধরনের বৃষ্টিপাত এবং 3 থেকে 5 তারিখ পর্যন্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে কোচবিহার, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা 33 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা 26 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 86 থেকে 94 শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 53 থেকে 72 শতাংশ থাকার সম্ভাবনা, বাতাসের বেগ ঘণ্টায় 5 থেকে 7 কিলোমিটার থাকতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় আজ থেকে 5ই জুলাই পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝড় হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টির সম্ভাবনা থাকায় জমির নিকাশি ব্যবস্থা ভালো করুন এবং অতিরিক্ত জল বের করে দিন। ভুট্টা এখন না শুকাতে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিণত সবজি ও ফসল কেটে শুকনো জায়গায় মজুত করুন। খারিফ ধানের ক্ষেত্রে বলা হয়েছে বর্ষা প্রবেশ করেছে, তাই উঁচু জমি দেখে ধানের বীজতলা তৈরি করুন এবং জল নিকাশি ব্যবস্থা ভালো করুন, যাতে অঙ্কুর বেরোনোর সময় জমি জলে ডুবে না থাকে। অতিরিক্ত বীজ সংগ্রহ করে রাখুন, যাতে বীজতলা নষ্ট হয়ে গেলে আবার নতুন বীজতলা তৈরি করা যেতে পারে। টমেটো বেগুন চাষের ক্ষেত্রে অতিরিক্ত বৃষ্টির জন্য মাটি নরম হয়ে গেছে, গাছ ঢলে পড়লে গাছগুলোকে লাঠি বা প্লাস্টিকের পাইপ দিয়ে বেঁধে দিন। লঙ্কার ক্ষেত্রে জমির নিকাশি ব্যবস্থা ভালো করুন, যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায়। ভেন্ডির ক্ষেত্রে প্রতিরোধের জন্য আক্রান্ত গাছের অংশবিশেষ তুলে পুড়িয়ে ফেলতে হবে। সাধারণ মাছ চাষের ক্ষেত্রে এ সময় মৎস্যচাষী ভাইদের নতুন পুকুর বা জলাশয় খনন করে বা পুনরায় খনন করে পুরনো পুকুর রক্ষণাবেক্ষণ করতে বলা হয়েছে। ছাগল গরুদের বৃষ্টি বা বজ্রপাতের সময় বাইরে চড়তে দেবেন না, সুরক্ষিত জায়গায় রাখুন। পশুদের বিশুদ্ধ পানীয় জল পান করতে দিন। মুরগির পোলট্রি ঘরগুলো ভালো করে তৈরি করুন, যাতে ভেঙে না যায়, ত্রিপল দিয়ে বৃষ্টির সময় খাঁচাগুলো ঢেকে দিন। শুনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আকাশবাণী শিলিগুড়ি, এখন চাষবাসের টুকিটাকি।

0: এন্টারপ্রাইজও এখানে কাজ করছি। প্রথম হলো মাশরুম চাষ এবং তার ভ্যালু এডিশন, দ্বিতীয় হলো আপনার এনরিচমেন্ট অফ ভার্মি কম্পোস্ট এবং তার মার্কেটিং, তার সঙ্গে মাছ চাষ এবং তার ভ্যালু এডিশন কিছুটা, আর তার সঙ্গে পাইনঅ্যাপল প্রসেসিং। তো এই চারটা মেইন বিষয় উপরে আমরা কাজ করছি। আর যারাই তরুণরা মনে করে, মানে 18 বছর থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স আছে, তারাই প্রকল্প নিয়ে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগই করতে পারে। তার সঙ্গে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বিনামূল্য এবং কিছু কিছু বেসিক জিনিসপত্রও দেওয়া হয়, মানে সেই এন্টারপ্রাইজকে ভালো করার জন্য মার্কেটিংয়ের ব্যাপার বা কিছু কিছু ওয়েইং ব্যালেন্স বা সিলিং মেশিন প্যাকেজিং করা, তো এই বিষয়ে আমরা সহযোগিতা করি। আর তার সঙ্গে সময় দিলে যাই আসে সেটা করা যেতে পারে। তো যা কোনো আমাদের জেলার, মানে উত্তর দিনাজপুর জেলায় যেহেতু বিশেষ করে এই প্রকল্প চলছে, তো সেখান থেকে যা কোনো তরুণ তরুণী এসে আমাদের সঙ্গে যোগাযোগই করে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারে এবং কৃষি কাজের মধ্যে তারা কি করে লাভবান হবে সেটা নিয়ে বিশেষ করে এই প্রকল্পটা।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই, নমস্কার।
2: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।
3: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
4: আরোগ্য অনুষ্ঠানে আজকের বিষয় মধুমেহ বা ডায়াবেটিস নিরাময়ে যোগের ভূমিকা। এ বিষয়ে আমাদের বলবেন যোগ বিশেষজ্ঞ সোমা বাসু।
5: নমস্কার, আজকে আমি আলোচনা করব এই ডায়াবেটিস কিভাবে নির্মূল করা যায় যোগের মাধ্যমে। ডায়াবেটিস বা মধুমেহ এমন একটা রোগ যেটা নিঃশব্দভাবে প্রত্যেকের ঘরে কম বেশি চলেই আসে। রোগ বললে ভুল হবে, এটা একটা সাইকো নিউরো ইমিউন ডিসঅর্ডার, এখানে মনও ওতপ্রোতভাবে জড়িত। তো প্রথমে দেখা যাক ডায়াবেটিস ক রকমের, সেটা হচ্ছে 4 রকমের দেখা যায়, টাইপ 1, টাইপ 2 অ্যান্ড জেস্টেশনাল অ্যান্ড প্রি ডায়াবেটিস। টাইপ 1 হচ্ছে সেই রকম ডায়াবেটিস যেটা ইমিউন সিস্টেম যেটা ক্ষতি হয়েছে, মানে আমাদের প্যানক্রিয়াস যেভাবে ক্ষতি হয়ে গেছে সেটা হচ্ছে টাইপ 1, ইনসুলিন তৈরি হতে পারে না। আর টাইপ 2 জেনেটিক কারণে হতে পারে এবং বয়সজনিত কারণেই হয় এটা। এর মধ্যে আরও খাদ্যাভাস আছে, স্থূলতা আছে, এইগুলো কারণেও টাইপ 2 ডায়াবেটিসটা হয়। আর জেস্টেশনাল হচ্ছে আমাদের প্রেগনেন্ট যে মহিলারা আছে তাদের হরমোনাল যে ডিসব্যালেন্স তার কারণে হতে পারে, সেজন্য বিপদ আসতে পারে, বাচ্চার মধ্যেও এই প্রবণতাটা চলে আসে। আর প্রি ডায়াবেটিস যেটা বলা হয় সেটা হচ্ছে একটা মার্জিন লাইনের পরে গেলেই সেটাকে আমরা ডায়াবেটিস নির্ধারণ করি, সেটা একটা প্রবণতা চলেই আসে প্রত্যেকের মধ্যে, যে কোনো সময় এটা ডায়াবেটিস হয়ে যেতে পারে। এই ডায়াবেটিসটা প্রথমত কিভাবে আমরা নির্মূল করব সেই নিয়ে আজকের আলোচনা। যোগটা শুধু আসন নয়, আমার মতে যোগ হচ্ছে আমাদের যে জীবনশৈলী আছে সেটা এবং যোগের যে ধাপগুলো, যেমন আসন, প্রাণায়াম, ক্রিয়া, ধ্যান, এগুলো প্রত্যেকটাই যোগের মধ্যে পড়ে। তো জীবনশৈলীটাকে আগে আমাদের বেছে নিতে হবে যে কীরকম আমরা লাইফস্টাইল কাটাবো, সেখানেই কিন্তু আমাদের যোগের নির্মূল অর্ধেক হয়ে যায়। তো আমাদের জীবনধারা 4টে স্তম্ভ বা পিলারের ওপর গঠিত থাকে, সেটা হচ্ছে আহার, বিহার, আচার এবং বিচার। আহার তো আমরা প্রত্যেকেই জানি, খাদ্যাভাস। তো আমাদের জীবনে কিভাবে আমরা খাদ্য গ্রহণ করব, কেমন খাদ্য গ্রহণ করব, সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এরপরে আচার, আচার হচ্ছে কীরকম আচরণ করব আমরা। আমরা তো প্রত্যেকেই সোশ্যাল মানুষ, তো আমরা কাদের সঙ্গে মিশবো, কীরকম ব্যবহার করব, আমাদের মানসিকতা কীরকম হবে, সেটাও কিন্তু আমাদের জীবনে যে অসুখগুলো আসে সেটাও কিন্তু তার প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে হচ্ছে বিহার, আমরা কোথায় যাব, কিভাবে বিনোদনমূলক কাজ করব, আমাদের সৃজনশীলতাটা কোথায় থাকবে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবং একদম শেষে যেটা হয় সেটা হচ্ছে বিচার, আমাদের নেগেটিভ বিচার হবে না পজিটিভ বিচার হবে, সেটাও একটা গুরুত্বপূর্ণ উপায় কিন্তু আমাদের রোগ নির্মূলের। যেহেতু আজকে আমি ডায়াবেটিস নিয়ে আলোচনা করছি, খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে, ফ্যাট জাতীয় জিনিস একদমই বন্ধ, সাইট্রাস জাতীয় যে ফ্রুট থাকে, গ্রিনি ভেজিটেবল, সেগুলো এবং বিভিন্ন রকম সিডগুলো আমাদের নিতে হবে। বাচ্চারা ভীষণভাবে খেতে ভালোবাসে পাস্তা, প্যাটিস, পিৎজা, সাদা ময়দা যেটাকে আমরা বলি, সেটা দিয়ে যে গঠিত যে জিনিসগুলো সেগুলো বেশি নিলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা নষ্ট করে দেয়। তো সেখান থেকে পুরো অর্গান আস্তে আস্তে ফেলিওর হয় এবং সেখান থেকে কিন্তু প্যানক্রিয়াস এফেক্ট হয়ে যায় এবং ইনসুলিন রিলিজ হয় না। সুতরাং সেখানেও দেখা যাচ্ছে টাইপ 1 যে ডায়াবেটিস

0: সেটা কিন্তু বাচ্চাদের মধ্যে এফেক্ট হয়ে যায়। টাইপ টু প্রথমত হচ্ছে জেনেটিক, কারণ যে আমাদের উত্তরাধিকার সূত্রে সেটা হয়তো পাওয়া, কিন্তু তা সত্ত্বেও আমাদের জীবনশৈলী যদি ভালো থাকে তাহলে মনে করি সেটা অনেকটা আমাদের দূরে রাখা যায় এই রোগ থেকে। যেমন আমাদের লাইফস্টাইল, অ্যালকোহল, স্মোকিং, টিনেজ ফুড সেগুলো অ্যাভয়েড করা, বাড়িতে তৈরি খাওয়ার হালকা মশলা দিয়ে খাওয়া, ফ্রুট ভেজিটেবল এগুলো নেওয়া, জোয়ার বাজরা রাগি ফাইবার জাতীয় জিনিস নিলে আমাদের শরীরও সুস্থ থাকে। তাহলে এবার জানা যাক যে যোগ দিয়ে কিভাবে নিরাময় করা যায়। আমাদের যোগের মধ্যে যেগুলো ক্রিয়া আছে যেমন হচ্ছে কপালভাতি, বমনদতি, শঙ্খ প্রক্ষলন, এইগুলো দিয়ে ডায়াবেটিসটাকে নির্মূল করা যেতে পারে। এবং যোগের মধ্যে সূর্য প্রণাম, ভুজঙ্গা আসন, মন্ডুকা আসন, মাসেন্দ্রা আসন, ধনুরাসন, বিভিন্ন যোগের মাধ্যমে আমরা ডায়াবেটিসটাকে নির্মূল করতে পারি। প্রাণায়ামের মাধ্যমে ভস্ত্রিকা, অনুলোম বিলোম, সূর্যভেদন, এবং এক্ষেত্রে বলে রাখি যাদের প্রেশার আছে, হাই ব্লাড প্রেশার আছে, তাদের কিন্তু সূর্যভেদন প্রাণায়ামটা হবে না। তাছাড়াও বিভিন্ন রকম ওম জপ, যেহেতু এটা সাইকো ডিসঅর্ডার বলতে পারি আমরা, সাইকো নিউরো, সেখানে আমাদের নার্ভাস সিস্টেমটাকে কুল ডাউন করার জন্য ওম জপ, মেডিটেশন, যোগ নিদ্রা, নিষ্পাণ ভাব, এইগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের ডায়াবেটিসটাকে নির্মূল করতে পারি সহজেই।
1: আরোগ্য অনুষ্ঠানে আজ মধুমেহ বা ডায়াবেটিস নিরাময়ে যোগের ভূমিকা, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানালেন যোগ বিশেষজ্ঞ সোমা বাসু।
2: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী সুবীর চক্রবর্তী।

এতক্ষণ লোকগীতি শুনলেন শিল্পী সুবীর চক্রবর্তী। শিল্পীর পরের অনুষ্ঠান রয়েছে আজ দুপুর 1:45 এবং সন্ধে 6:40। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন আপনার মোবাইলে নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী গোরা সর্বাধিকারী।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলো হার্টসে, এবং শুনছেন আপনার মোবাইলে নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী শলিকুড়ি, ঘড়িতে সময় সকাল 7টা। শুরু হচ্ছে অনুষ্ঠান প্রত্যুষা।
1: সুপ্রভাত। ক্রীড়া সাংবাদিকদের কৃতিত্বকে স্বীকৃতি দিতে এবং মাঠে উচ্চাকাঙ্ক্ষী সাংবাদিকদের উৎসাহিত করতে 2রা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত হয়। খেলাধুলো একজন ব্যক্তির সামগ্রিক বিকাশে একটি অপরিহার্য ভূমিকা পালন করে, কারণ এটি কিছু মানুষের জন্য একটি অবসর কার্যকলাপ হতে পারে, অন্যরা এটিকে পেশার বিকল্প হিসেবে গ্রহণ করতে পারে। নির্দিষ্ট ব্যক্তিদের খেলাধুলোর পাশাপাশি সাংবাদিকতায় গভীর আগ্রহ থাকে, অনেকেই তাই ক্রীড়া সাংবাদিক হিসেবে তাদের কর্মজীবন অনুসরণ করেন। প্রতিবছর 2রা জুলাই বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। 1994 সালে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস প্রতিষ্ঠা করে। এই দিনটি প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিকের সময় 2রা জুলাই একটি সংগঠন হিসেবে AIPS গঠনের স্মরণ করে দিনটি পালন করা হয়। বছরের পর বছর ধরে এই বিশেষ দিনে অসংখ্য স্পোর্টস মিডিয়া পেশাদারদের তাদের কৃতিত্বের জন্য সম্মানিত করা হয়। আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস।

বর্ষা ঋতু অসহনীয়, গ্রীষ্মের তাপ থেকে খুব প্রয়োজনীয় স্বস্তি নিয়ে আসে। তবে এটি প্রচুর স্বাস্থ্য চ্যালেঞ্জ নিয়ে আসে, যা আপনাকে এই সুন্দর ঋতু উপভোগ করতে বাধা দিতে পারে। আর্দ্রতা এবং বৃষ্টিপাতের বৃদ্ধি বর্ষার বিভিন্ন রোগ এবং অসুস্থতার জন্য একটি ক্ষেত্র তৈরি করে। বর্ষায় ম্যালেরিয়া রোগের সৃষ্টি হয়। ম্যালেরিয়া প্লাজমোডিয়াম পরজীবী দ্বারা সৃষ্ট একটি মশাবাহিত রোগ। বর্ষাকালে স্থির জলে মশার প্রজনন বেড়ে যায়। ম্যালেরিয়ার লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, ঠান্ডা লাগা, মাথা ব্যথা এবং শরীরে ব্যথা। সেই জন্য কোথাও জল জমতে দেওয়া যাবে না। এছাড়াও মশাবাহিত আরও একটি রোগ হল ডেঙ্গু। এটা বর্ষাকালে ছড়িয়ে পড়ে। উচ্চ জ্বর অর্থাৎ হাই টেম্পারেচার, তীব্র মাথা ব্যথা, জয়েন্ট এবং পেশিতে অস্বস্তি, ত্বকে ফুসকুড়ি বেরোনো, এই লক্ষণগুলির মধ্যে রয়েছে। এখানে ওই এক, মশার বংশবৃদ্ধি যাতে না হয় তার চেষ্টা করতে হবে। এছাড়াও রয়েছে ফ্লু এবং সর্দি কাশির মতো ভাইরাস, বর্ষা মৌসুমে বেশি দেখা যায়। যখন কেউ কাশি বা হাঁচি দেয় তখন এই অসুস্থতাগুলো সহজেই ছড়িয়ে পড়ে। সুতরাং ফ্লু সর্দি কাশি হলে মাস্ক ব্যবহার অবশ্যই প্রয়োজনীয়। টাইফয়েডও বর্ষার একটি রোগ বলে মনে করেন বিশেষজ্ঞরা। টাইফয়েডের সংক্রমণ দূষিত খাবার এবং জলের মাধ্যমে হতে পারে। এর ফলে জ্বর, ক্লান্তি, মাথা ব্যথা, পেটে ব্যথা হয়। সুতরাং বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে যাওয়াই ভালো। তাছাড়া রোগের প্রকোপ বেশি হলে পরে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বর্ষাকালে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। সাধারণ এই সতর্কতাগুলো অনুসরণ করে এবং ভালো স্বাস্থ্যবিধি বজায় রাখার মাধ্যমে আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনকে সবচেয়ে সাধারণ বর্ষাকালীন রোগ থেকে রক্ষা করতে পারেন। নিজেকে সুস্থ

সাক্ষী রেখে বর্ষার সৌন্দর্যকে আলিঙ্গন করুন। মনে রাখবেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধ সবসময়ই ভালো। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয়, হাত বাড়ালেই বন্ধু। এ নিয়ে চিঠি লিখেছেন কল্যাণী বসাক, হাট সিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান থেকে। মানুষ সামাজিক জীব, জীবনের পথে চলতে গিয়ে আমরা নানা সময়ে নানা সমস্যার সম্মুখীন হই। কখনো আনন্দে, কখনো দুঃখে, কখনো সাফল্যে, আবার কখনো ব্যর্থতায় আমাদের পাশে একজন সত্যিকারের বন্ধুর প্রয়োজন হয়। তাই বলা হয় হাত বাড়ালেই বন্ধু। বন্ধুত্ব কোনো রক্তের সম্পর্ক নয়, তবু এর বন্ধন অত্যন্ত গভীর ও মূল্যবান। একটি আন্তরিক হাত বাড়িয়ে দেওয়া, একটি সহানুভূতির কথা বলা কিংবা বিপদের সময় পাশে দাঁড়ানো, এসবের মধ্যেই প্রকৃত বন্ধুত্বের পরিচয় লুকিয়ে থাকে। একজন ভালো বন্ধু মানুষের মনোবল বাড়ায়, হতাশার অন্ধকারে আশার আলো দেখায় এবং জীবনের কঠিন পথকে সহজ করে তোলে। আজকের ব্যস্ত ও প্রযুক্তি নির্ভর জীবনে মানুষ অনেক সময় একাকিত্বে ভোগে। এই সময় যদি আমরা একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই, তাহলে সমাজ আরও সুন্দর, মানবিক ও সম্প্রীতিময় হয়ে উঠবে। একটি ছোট্ট সাহায্য, একটি আন্তরিক হাসি কিংবা একটি ভালোবাসার স্পর্শ অনেক মানুষের জীবন বদলে দিতে পারে। তাই আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে মানবতার বন্ধনে আবদ্ধ হই, হৃদয়ের দরজা খুলে দিয়ে একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই। কারণ সত্যি হাত বাড়ালেই বন্ধু, আর বন্ধুত্বই মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি ও সম্পদ। লিখেছেন কল্যাণী বসাক, হাট সিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান থেকে।

সবিতা পাত্র নিউ টাউন কলকাতা থেকে লিখছেন, বন্ধু শব্দের অর্থ সখা, মিত্র, যার সঙ্গে মনের কথা নিঃসংকোচে ভাগ করে নেওয়া যায় এবং নিঃস্বার্থভাবে যে পাশে থাকে, অসময়ে বিপদে যার উপর নির্ভর করা যায়, সেই প্রিয়জনকেই আমরা বন্ধু বলে থাকি। কিন্তু আমি যখনই যার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছি, দেখেছি স্বার্থ ছাড়া কিছু নেই। স্বার্থ ছাড়া, ভালোবাসার আর প্রয়োজন ছাড়া খোঁজ নেওয়ার সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে। আমার কোনো সেরকম বন্ধু নেই যার সঙ্গে জীবনের সুখ দুঃখের কথা বলে মনটাকে হালকা করা যায়। অবশ্য তার জন্যে আমার কোনো অভিযোগ উৎকণ্ঠা নেই। সময়ে অসময়ে অসহায়তার মুহূর্তে হাত বাড়িয়ে দিই আমার আঁধার ঘরে আলো করে থরে থরে সাজিয়ে রাখা বইয়ের দিকে। সহস্রের মধ্যে একটিকে টেনে সারাদিনের সুখ দুঃখ কষ্ট সব উজাড় করে দিয়ে তার সঙ্গে ভেসে বেড়াই পূবে পশ্চিমে। এই আমার প্রিয় বন্ধু, দুঃখের সখা, ব্যথার বিশল্য করণী। জীবনের পরন্ত বেলায় হাত বাড়ালেই বন্ধু বইয়ের সঙ্গে, যে কোনো দিন কোনো অবস্থাতেই আমাকে ছেড়ে যাবে না, যেতে পারে না। লিখেছেন সবিতা পাত্র, নিউ টাউন কলকাতা থেকে।

প্রদীপ বসাক, আপনি লিখছেন হাটশিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে। জীবনের পথে চলতে চলতে আমরা অনেক মানুষের সঙ্গে পরিচিত হই, কিন্তু সবাই বন্ধু হয়ে ওঠে না। প্রকৃত বন্ধু সেই মানুষ যে সুখে দুঃখে পাশে থাকে, বিপদের সময় সাহস যোগায় এবং আনন্দের মুহূর্তগুলোকে আরও রঙিন করে তোলে। তাই বলা হয় হাত বাড়ালেই বন্ধু, কারণ বন্ধুত্বে শুরু হয় আন্তরিকতা, ভালোবাসা এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে। আজকের ব্যস্ত পৃথিবীতে মানুষ ক্রমশ একাকিত্বের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময় একটি বন্ধুত্বপূর্ণ হাত, একটি আন্তরিক কথা কিংবা একটি সহানুভূতির হাসি কারো জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। বন্ধু মানে শুধু আড্ডা বা আনন্দ ভাগ করে নেওয়া নয়, বন্ধু মানে ভরসার জায়গা, বিশ্বাসের ঠিকানা এবং মনের কথাগুলো নির্দ্বিধায় বলার একজন মানুষ। বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম বড় সম্পদ। অর্থ, যশ, ক্ষমতা অনেক কিছু দিতে পারে, কিন্তু প্রকৃত বন্ধুর মতো নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে না। তাই আমাদের উচিত মানুষের প্রতি ভালোবাসা, সম্মান ও সহানুভূতি নিয়ে হাত বাড়িয়ে দেওয়া। হয়তো সেই বাড়িয়ে দেওয়া হাতই কারো জীবনে নতুন বন্ধু, নতুন শক্তি এবং নতুন করে বাঁচার প্রেরণাও হয়ে উঠবে। বন্ধুত্বের এই সুন্দর বন্ধনই পৃথিবীকে আরও মানবিক ও

সুন্দর করে তোলে। লিখেছেন প্রদীপ বসাক, হাটশিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে। ডক্টর সুবল দাস ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে লিখছেন, মানুষ সমাজবদ্ধ জীব, একা বেঁচে থাকা সম্ভব নয়, প্রতিটি পদক্ষেপে অন্যের সহযোগিতার প্রয়োজন হয়। এই প্রয়োজনেই গড়ে ওঠে বন্ধুত্ব, প্রকৃত বন্ধুত্ব চিরন্তন সত্য। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। বর্তমান প্রতিযোগিতামূলক যান্ত্রিক পৃথিবী হিংসা বিদ্বেষ হানাহানিতে জর্জরিত। এই সময় সত্যিকারের বন্ধু পাওয়া সৌভাগ্যের বিষয়। সত্যিকারের বন্ধু জীবনের অমূল্য সম্পদ, যা পার্থিব ঐশ্বর্যের সাথে অতুলনীয়। সত্যিকারের বন্ধুত্ব গড়ে ওঠে পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা এবং সমঝোতার মাধ্যমে। জীবনের যে কোনো দুর্দশায় এবং চরম হতাশায় পাশে এসে দাঁড়ানোই বন্ধুত্বের পরিচয়। সত্যিকারের বন্ধু সুখের মুহূর্তগুলোতে আনন্দ জাগায়, দুঃখের সময়গুলোতে সন্তানরা হাত বাড়ায়। দুর্দিনে অনেক সময় পরিবারের লোকেরাও পাশে থাকতে পারেন না, তখন প্রকৃত বন্ধু ঢাল হয়ে সামনে দাঁড়ায়। বন্ধুর কাঁধে মাথা রেখে কাঁদা যায়, পরিতাপের কথা নিঃসংকোচে বলে হৃদয় জুড়ায়। জীবনের সাফল্যের মুহূর্তে বন্ধুর থেকে আনন্দিত আর কেউ হয় না। জীবনে বহু মানুষের সাথে পরিচয় হয়, কিন্তু সবাই বন্ধু হতে পারে না। প্রকৃত বন্ধু ঐশ্বরিক বিষয়, যা কর্মগুণে পাওয়া যায়। প্রকৃত বন্ধু হল জীবনের সুখ দুঃখে অকৃত্রিম ছায়াস্বরূপ। হাত বাড়ালেই যে বন্ধু পাওয়া যায়, সে যদি সকল পরিস্থিতিতে পাশে দাঁড়ায় এবং জীবনযাত্রায় মঙ্গলদ্বীপ জেলে দেয়, তাহলে জীবন ধন্য হয়। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পরিচয়ের আড়ালে অনেকেই সর্বশান্ত হচ্ছেন, ক্ষণিকের মোহে জীবনকে ধ্বংস করে দিচ্ছে। কাজেই ভার্চুয়াল মোহ ত্যাগ করে যাচাই বাছাইয়ের মাধ্যমে বাস্তব ও বিশ্বস্ত বন্ধুত্ব গড়ে তোলাই বুদ্ধিমত্তার পরিচয়। লিখেছেন ডাক্তার সুবল দাস ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে। অ্যামেলিয়া দাস কলকাতা থেকে লিখছেন, বন্ধু আমি তোমার হই, তোমার কাছে আমি খোলা বই। বন্ধু তুমি প্রিয়টি হলে খুশির হাওয়ায় মন যে দোলে, সবচেয়ে ভালো বন্ধু আমার, অন্য কিছু চাই না। জানি তুমি থেকে যাবে, আমাকে সারা জীবন বন্ধু পাবে। শৈশবে তো অনেকেই বন্ধু ছিল, পঞ্চম ষষ্ঠ সপ্তম শ্রেণী বদলালো, বন্ধু বদল হল। উঁচু ধাপে উঠছি যত, বন্ধুর সংখ্যা কমে গেল। গুনতে যাব না আমি এখন কে কতজন বন্ধু পেল, কারণ কিছু বন্ধু থেকে যায় তোমার মতো। ফেলে আসা দিনগুলো চোখে ভাসে, তোমায় দেখি যত। বন্ধুত্বের নামটা শুধু নয়, দামটাও দিয়েছ তুমি। বলি ভাই ভালোবাসি তোমায়, আমার তুমি বিশ্বভূমি, হাত বাড়ালেই পাই তোমাকে। জানি ভুলবে না তুমি আমায়, কারণ তুমি শুধু প্রয়োজনে নয়, সাথে থেকেছ সব সময়, মুছে দিয়েছ সব ভয় আমার মনের বন্ধু হয়ে। তাই যতই দূরে যাই না কেন, দূর তবু হই না যেন, মনে মনে থাকবো সাথে, এগিয়ে আসবো আথে ব্যথে। তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসি ভীষণ রকম। বন্ধু তোমার মুখের হাসি, এটাই চাইবো সারা জীবন। বন্ধু তুমি ভালো থেকো, মুখে কিন্তু হাসি রেখো, তোমার হাসিটুকুই আমার অর্জন। আমি ভালো থাকবো আর তোমায় ভালো রাখবো, কথা দিলাম। লিখেছেন অ্যামেলিয়া দাস কলকাতা থেকে।

যশোদানন্দ গোস্বামী পোস্ট বলাগড় জেলা হুগলি থেকে লিখছেন, শ্রদ্ধেয় রাধারমণ দত্তের ওই গানটা মনে পড়ছে, আমি রবনা রবনা গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ভীষণ বন্ধু বৎসল ছিলাম যে শৈশবে, কৈশোরে পদার্পণের সাথে সাথেই বাবার কড়া নির্দেশে আড্ডাটা বসত আমাদের বাড়িতেই, দোতলায় আমার নিজস্ব একটা ঘর ছিল। স্কুল কলেজের ছুটিতে আমাদের প্রভাতী আড্ডা দিয়ে শুরু হতো চা জল খাবার সহযোগে। বন্ধুদের নিজেদের বাড়ি ফেরার কোনো তাগিদই ছিল না, এমনই ঘনিষ্ঠতা। কর্মজীবনে প্রবেশ করে সবাই দেশের নানা প্রান্তে ছড়িয়ে গেলাম। তখন তো মোবাইলের রমরমা ছিল না, তাই এককালের হরিহর আত্মাদের সংযোগ কিছুটা বিচ্ছিন্ন হলো নিরুপায় হয়েই। তারপর জীবনমঞ্চে মোবাইলের প্রবেশ, মোবাইলের মাধ্যমে শুরু হলো কুশল বিনিময়, পারিবারিক অনুষ্ঠানের জমায়েতে বন্ধুত্বের মিষ্টি সম্পর্ককে

ঝালিয়ে নিতে স্মৃতিরোমন্থন চলতেই থাকে। তবে সমাজ মাধ্যমে লেখালেখির দৌলতে বন্ধুত্বের নতুন ধারাপাত উদ্ঘাটিত হয়েছে। তালিকাটা বেশ দীর্ঘ, সারাদিন লাইক, কমেন্ট আর শেয়ার। হ্যাঁ, নিঃসঙ্গ কোকিলের ডাকে ছোটবেলায় যেমনভাবে সাড়া দিতাম, এটাও এক ধরনের অচেনার আনন্দ। সবশেষে পুরনো বন্ধুদের জন্য আমার উপলব্ধি, বইয়ের মলাটে ধুলোর আস্তরণে যেমন বইয়ের ভেতরে লেখা পাল্টায় না, তেমনি শৈশবের বন্ধুত্ব অদেখার প্রলেপে চাপা পড়ে থাকে হৃদয়ের কুঠুরিতে। তাই তো অকস্মাৎ দর্শনে প্রশান্তিতে ভরে ওঠে মন, দলা পাকানো আনন্দাশ্রু মিশ্রিত আলিঙ্গনাবদ্ধ মন বলে ওঠে, এ তো কাছেই ছিল, যেন হাত বাড়ালেই বন্ধু। লিখেছেন যশোদানন্দ গোস্বামী, পোস্ট বলাগড়, হুগলি থেকে।

মমতা চক্রবর্তী উত্তর রায়কতপাড়া পোস্ট জেলা জলপাইগুড়ি থেকে লিখছেন, 30শে জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। এই দিন জনগণের মধ্যে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বিশেষ আত্মমর্যাদার সাথে নিজেকে বিলিয়ে দেবার নাম বন্ধু বা বন্ধুত্ব। যার গর্ভ হতে বের হয়ে পৃথিবীর আলো দেখা, যার কোলে নিরাপদ আশ্রয় থাকা, যার হাত ধরে ধীরে ধীরে বড় হওয়া, সুখে দুঃখে আপদে বিপদে এবং কঠিন পরিস্থিতিতেও যিনি নিজেকে সঁপে দেন, তিনি হলেন আমাদের সবচেয়ে কাছের অতি প্রিয় বন্ধু, আমাদের মা। মায়া মমতা ভালোবাসায় যিনি আমাদের সব সময় জড়িয়ে রাখেন, যার অপত্য স্নেহে ভালোবাসায় বুকে কাছে টেনে নেন, যিনি বুকের সুধা দিয়ে সন্তানের খিদে মেটান, তিনি হলেন আমাদের সত্যিকারের বন্ধু, আমার মা। তিনি নিঃস্বার্থ ও নিঃশর্ত ভালোবাসা প্রদান করেন। বন্ধু মানে দূরত্ব নয়, কাছের একজন প্রিয় মানুষ। বন্ধু আশা ও ভরসার প্রতিশ্রুতি, বন্ধু নবদিগন্তে সদ্য ফোটা তাজা ফুল। বন্ধু মানে সৎ, পবিত্র, সচেতনতা, সৌহার্দ্যপূর্ণ উজাড় করা ভালোবাসা। বন্ধু মানে অসহায় যে কোনো ব্যক্তির সাথে থাকা, সুখে দুঃখে আপদে বিপদে উৎসবে ব্যসনে দুর্ভিক্ষে রাজদ্বারে শ্মশানে সম্মিলিতভাবে উপকারে আসে, তারাই হলো সমাজের প্রকৃত বন্ধু। এর প্রমাণ আমরা কোভিডের সময় দেখেছি। বন্ধু হয় সমানে সমানে, সমানে অসমানে বন্ধুত্ব হলে সেখানে শ্রদ্ধা সম্মান পাওয়া যায় না। যেমন কোনো ডাক্তার বা প্রফেসরের ছেলে রেল স্টেশনের ঝুপড়ির কোনো ছেলের সাথে বন্ধুত্ব হয় না, এতে স্ট্যাটাস কমে যায়। সমাজে তাই হাত বাড়ালেই সবাই বন্ধু নয়, সেই বন্ধুর অশ্রাব্য ব্যবহার, হিংসা, ঈর্ষা, মারামারি ইত্যাদিতে মহান হয়ে থাকে সমাজের বুকে। তাই বন্ধু প্রত্যুষা, সমাজে হাত বাড়ালেই যে সে আমার মনের মতো বন্ধু হবে তা বলাই বাহুল্য। লিখেছেন মমতা চক্রবর্তী, উত্তর রায়কতপাড়া পোস্ট ও জেলা জলপাইগুড়ি থেকে। আমাদের বাংলা ভাষায় বন্ধুর অনেক প্রতিশব্দ আছে, সখী, সই, মিতা, সাঙ্গাত, দোসর প্রভৃতি। সকলের জীবনে ঘিরে রয়েছে ভালো মন্দ বন্ধুরা। ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত গভীর বন্ধুত্বের সন্ধান পাওয়া যাবে আমাদের আশেপাশে। জীবনের একটা অংশ জুড়ে থাকে বন্ধুত্বের রঙিন দিনগুলো। তবে বর্তমানে হিংসায় উন্মত্ত পৃথিবীতে ভালো বা সত্যিকারের বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ভালো বন্ধুত্ব মানেই যে কোনো বিপদ, দুঃখ, কষ্ট বা খুশির মুহূর্তগুলোতে পাশে থাকা, না বলা কথা বলার সঙ্গী হওয়া, পিএনপিসির সঙ্গী হওয়া, বিচ্ছেদে আপনজন হওয়া। জীবনে ভুল বন্ধুত্বের দিকে হাত বাড়ানো মানে জীবনটাই নষ্ট হয়ে যাওয়া। হাজার হাজার মিথ্যে ও স্বার্থপর বন্ধুর তুলনায় একজন সত্যিকারের বন্ধুই যথেষ্ট। মিসাইল ম্যান ভারতরত্ন প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের উক্তিটি এই মুহূর্তে মনে পড়ছে। একটি বই 100টি ভালো বন্ধুর সমান হতে পারে, কিন্তু একজন ভালো বন্ধু পুরো লাইব্রেরির সমান। আপনার মনেও যদি বন্ধুত্ব নিয়ে এসব ভাবনাগুলো উঁকি দেয়, তাহলে আর দেরি কেন? জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে হাত বাড়ালেই বন্ধু। চিঠি লিখবেন AIR প্রত্যুষা @ জিমেল।

com এই ঠিকানায় অথবা ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। চিঠি লিখবেন সহজ ভাষায় এবং 200 শব্দের মধ্যে। মনে রাখবেন, জুলাই মাসের প্রত্যুষার বিষয় ভাবনা, হাত বাড়ালেই বন্ধু।

0: প্রত্যুষা আজ এ পর্যন্তই, প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।
1: প্রত্যুষা শুনলেন, উপস্থাপনায় সোমনাথ দাস, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্জে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী শিলিগুড়ি এখন জানিয়ে দিই আজ সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। সকাল 7:45 নজরুল গীতি শুনবেন শিল্পী অনুপ ঘোষাল। 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। সকাল 9:00 এবং রাত 8:30 শ্যামা সঙ্গীত শুনবেন শিল্পী কাশীনাথ নন্দী। সকাল 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত এ কানন। সকাল 10:00 অতুল প্রসাদের গান শিল্পী শাহানা দেবী। 10:20 রজনীকান্তের গান শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়। 10:30 বিজ্ঞাপনদাতাদের আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি। 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। বেলা 12:05 কথায় সুরে। দুপুর 1:00 মহিলা মজলিশ। এই অনুষ্ঠানে বনমহোৎসব সপ্তাহ পালনের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা এ বিষয়ে আলোচনায় থাকবেন প্রাক্তন জেলা বনাধিকারিক অরুণাচল বসু, সাথে কৃষ্ণা কর্তে। দুপুর 1:45 এবং সন্ধে 6:40 লোকগীতি শুনবেন শিল্পী সুবীর চক্রবর্তী। বেলা 3:00 গান পরম্পরা এই অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত কুমার গন্ধর্ব। 3:30 যুব অনুষ্ঠান, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এই বিষয়ে আলোচনায় থাকবেন অনুষ্কা দে ও অনন্যা সাহা। বিকেল 4:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে সন্দেশ টু সোলজার্স। বিকেল 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 5:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। 6:05 আরও একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর। ছ:30 লন্ডনের ওভালে আয়োজিত আইসিসি ওমেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা দলের খেলার ধারাবিবরণী শুনবেন পর্যায়ক্রমে হিন্দি ও ইংরেজিতে, শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে খেলা শেষ পর্যন্ত। শুনবেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে এবং ডিআরএম সম্প্রচারে। আজকের অন্যান্য নির্ধারিত অনুষ্ঠান শুনবেন নিউজ অন এআইআর অ্যাপে। সন্ধ্যে 7:05 হিন্দি ছায়াছবির গান, রাত 9:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে, রাত 10:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত লোক ও লঘু সঙ্গীতের জাতীয় কার্যক্রম। এবারে জানিয়ে দিই এফএম প্রচার তরঙ্গ 101.4 মেগাহার্টসের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। 7:30 হাম হে রাহি পেয়ারকে, 8:30 চিত্রলোক, 9:00 ইন্দ্রধনু, 10:00 আজ কি মেহমান, 11:00 রয়েছে চয়নিকা, 12:05 ইয়াদু কি মেহফিল, 1:00 সুরেলা সফর, 2:00 ত্রিবেণী, 3:00 সখি সাহেলি, 4:00 হ্যালো ফরমাইশ, 5:00 রয়েছে ছায়াগীত, 6:05 গানের ভেলা, রাত 8:00 হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 9:00 আপকে লিয়ে, 9:30 রয়েছে আজ কি ফানকার। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। এবারে জানিয়ে দিই ট্রাফিক সংক্রান্ত খবরাখবর। দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে, এটি একটি পরিচিত যানজটপ্রবণ এলাকা, বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় সড়ক মেরামত, উন্নয়নমূলক কাজ চলছে, ধীরে গাড়ি চালান, সামনের গাড়ির সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 শালুগাড়া সড়কের উপর নির্মাণের কাজ চলছে, গতি কমিয়ে গাড়ি চালান। শাহুটাগি আম্বারি লিঙ্ক ব্রিজ, তিস্তা ক্যানেল, ক্যানেল মোড়, নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে বেলাকোবা শিলিগুড়ি আমবাড়ি শাহডাঙ্গির মধ্যে যাতায়াতের ক্ষেত্রে নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প রাস্তা ধরার অনুরোধ জানানো হচ্ছে। NH10 ট্রাফিক নিয়ন্ত্রণ সেবকেশ্বরী মন্দির সংলগ্ন এলাকায় ঝুলন্ত আলকা পাথর নিয়ন্ত্রণের অপসারণের কাজ চলছে। শুনলেন ট্রাফিক সংক্রান্ত খবরাখবর। আকাশবাণী শিলিগুড়ি আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সকাল 7:25 বাংলা সংবাদ, তারপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। চলতি অর্থবছরে ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বায়ুসেনার নতুন ভাইস চিফ অব এয়ার স্টাফ হিসাবে এবং লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে ম্যালেরিয়ায় চারজনের মৃত্যুর প্রেক্ষিতে রাজ্য সরকার স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। বার্ষিক অমরনাথ যাত্রার সূচনা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড কঙ্গোকে, বেলজিয়াম সেনেগালকে হারিয়ে দিয়েছে। রাউন্ড অফ 32-র অন্য ম্যাচে বসনিয়ান হার্জেগোভিনিয়ার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসছি বিস্তারিত খবরে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ শুরু হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তিন দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীমতী তাকাইচি ভারতে প্রথম সরকারি সফরে এলেন। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলনে উভয় দেশের মধ্যে সর্বক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। শ্রীমতী তাকাইচি ভারত সফরকালে বেশ কিছু সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আজ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। এই আলোচনা ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী জানান, ভারত সানায়ে তাকাইচির এই প্রথম সফরে তাকে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। ভারত ও মালয়েশিয়া তাদের দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সামগ্রিক বিষয়গুলি পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উভয় পক্ষই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচলের প্রতি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আলোচনায় সামরিক পর্যায়ের পারস্পরিক আদান প্রদান, দ্বিপাক্ষিক মহড়া, প্রশিক্ষণ আলোচনা, সক্ষমতা বৃদ্ধি, সামুদ্রিক সহযোগিতা এবং নতুন ও উদীয়মান ক্ষেত্রে যৌথ কার্যক্রম প্রতিরক্ষা উদ্যোগের বিষয়গুলির অন্তর্ভুক্ত ছিল। ভারত সফররত মালয়েশিয়ার প্রতিনিধি দল প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর সঙ্গে সাক্ষাৎ করে এবং নতুন দিল্লির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অবস্থিত ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিংস ভবন পরিদর্শন করে। বৈঠকের আগে মালয়েশিয়ার প্রতিনিধি দলের প্রধান নতুন দিল্লির জাতীয় যুদ্ধস্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভারতের শহীদ বীরদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবছরের জন্য ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। ইপিএফ স্কিম 1952 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অনুমোদনের পরে এই সুদের হার ঘোষণা হয়। ইপিএফও তাদের আঞ্চলিক ও জোনাল অফিসগুলিতে সদস্যদের ইপিএফ অ্যাকাউন্টে অনুমোদিত সুদ জমা করার নির্দেশ দিয়েছে। অপারেশন সিঁদুর চলা

রেজিমের প্রাক্তন ছাত্র সন্দীপ জৈন 1988 সালের জুন মাসে মাহার রেজিমেন্টে কমিশন লাভ করেন। প্রায় 4 দশকের গৌরবময় কর্মজীবনে তিনি বিভিন্ন ধরনের অপারেশনাল বা সামরিক অভিযানের পরিবেশে কমান্ড ও স্টাফ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। পূর্ব সিংভূম জেলায় অন্তত 4 জন ম্যালেরিয়া রোগীর মৃত্যুর পর ঝাড়খণ্ড সরকার রাজ্য জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। মশার প্রকোপে রোগের বিস্তার রোধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য সরকার সমস্ত ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য বিভাগ আক্রান্ত এলাকাগুলিতে জ্বরের সমীক্ষা চালাতে, দ্রুত ম্যালেরিয়া পরীক্ষার ব্যবস্থা করতে, অবিলম্বে চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে এবং গুরুতর অসুস্থ রোগীদের বিলম্ব না করে হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দিয়েছে। উঁচু ঝুঁকিপূর্ণ গ্রামগুলিতে করা হবে এবং একই সঙ্গে কীটনাশক ছেটানো ও ফগিং কার্যক্রমও জোরদার করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযান এবং ডেঙ্গু মোকাবিলা সচেতনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকারের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী জোর দিয়ে বলেন যে সাধারণ মানুষের কাছে সহজে বার্তা পৌঁছে দিতে এই অভিযান সংক্রান্ত সব ধরনের প্রচার অত্যন্ত সহজ ও সহজ বৌদ্ধ ভাষায় হওয়া উচিত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত ও পাকিস্তান গতকাল একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। 2008 সালে দুদেশের মধ্যে স্বাক্ষরিত কনস্যুলার অ্যাক্সেস চুক্তির আওতায় প্রতিবছর 1 জানুয়ারি এবং 1 জুলাই এই তালিকা বিনিময় করা হয়ে থাকে। বালুচিস্তানে পাক বাহিনীর হাতে আরও 3 জন সাধারণ নাগরিককে অপহরণ করার অভিযোগ তুলেছে সেখানকার প্রধান মানবাধিকার সংগঠনগুলো। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা পাঙ্ক অভিযোগ করেছে যে গতকাল পাঞ্চগুড় জেলার পারুম এলাকায় এক অভিযানের সময় পাক বাহিনীর আজিজুল্লাহ নামে 1 বছর 20 দিন যুবককে তুলে নিয়ে যায়। একই দিনে আরেকটি ঘটনায় পাঞ্চগুড়ের চিৎকান বাজার এলাকা থেকে উমর যান বালুচ নামে আরেক সাধারণ নাগরিককেও জোর করে অপহরণ করা হয়। বালুচ ভয়েস অব জাস্টিস বালুচিস্তানের খুজদার জেলা থেকে আহমেদ মঙ্গার নামে আরেক সাধারণ নাগরিককে অপহরণ করার তীব্র নিন্দা জানিয়েছে। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রড্রিগেজ জানিয়েছেন উপর্যুপুরি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,295, আহত 11,000-এরও বেশি, 13,000-এর বেশি মানুষ ঘর ছাড়া, উদ্ধার অভিযান এখনও চলছে। ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন তিনি। বার্ষিক অমরনাথ যাত্রা উপলক্ষে পুণ্যার্থীদের প্রথম দলের যাত্রার আজ সূচনা করেছেন জম্মু কাশ্মীর উপরাজ্যপাল মনোজ সিনহা। সকালে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয় পুণ্যার্থীর দল। এবার 57 দিন ধরে চলবে অমরনাথ যাত্রা, শেষ হবে 28শে আগস্ট। আগামী 2 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থানে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর IMD। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সময় ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিস্কোর বেরিয়া স্টেডিয়ামে ভোর 5:30 খেলা শুরু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ফলাফল 2-0 রয়েছে। রাউন্ড অফ 32 অপর ম্যাচে গতকাল রাতে ইংল্যান্ড গণতান্ত্রিক কঙ্গোকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। বেলজিয়াম সেনেগারকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। চলতি মাসের 25 তারিখ থেকে শুরু হচ্ছে 135তম ডুরান কাপ ফুটবল প্রতিযোগিতা। কলকাতায় হবে উদ্বোধনী ম্যাচ। কলকাতার পাশাপাশি রাঁচি, ইম্ফল, শিলং ও গুয়াহাটিতে প্রতিযোগিতার অন্যান্য ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। চলতি অর্থবছরে ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। এয়ার মার্শাল আশুতোষ।

রশিদ বায়ুসেনার নতুন ভাইস চিফ অব এয়ার স্টাফ হিসেবে এবং লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে ম্যালেরিয়ায় চারজনের মৃত্যুর প্রেক্ষিতে রাজ্য সরকার স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। বার্ষিক অমরনাথ যাত্রার সূচনা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড কঙ্গোকে, বেলজিয়াম সেনেগালকে হারিয়ে দিয়েছে। রান অফ 32 অন্য ম্যাচে বসনিয়ান হার্জেগোভিনিয়ার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শেষ পাওয়া খবরে 2-0 আমেরিকা এগিয়ে রয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদের পরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। নারী নিরাপত্তায় রাজ্য সরকার আজ প্রতিটি থানায় পৃথকভাবে মহিলা হেল্প ডেস্ক চালু করতে চলেছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। ছাত্র বিক্ষোভের জেরে প্রধান শিক্ষকের পদত্যাগ। পূর্ব রেল যাত্রী সুবিধার্থে শিয়ালদা বারাসাত রুটে আগামী সোমবার নতুন এসি লোকাল চালু করতে চলেছে। ঐতিহ্যবাহী ট্রাম নতুন রূপে ফিরছে। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট এবং রাজারহাট নিউ টাউনে নতুন ট্রাম রুট চালুর পরিকল্পনা করছে সরকার। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের আগামীকাল থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার আজ বৈঠকে বসবে। বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। ইউসিসি প্রণয়নের জন্য গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশ অনুযায়ী আগামী আগস্ট মাসে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। বিবাহ, ডিভোর্স, দত্তক সহ মোট নটি বিষয়ের উপর সমীক্ষা করবে এই কমিটি। এদিকে বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি, নির্দিষ্ট সময়ে তার বাস্তবায়ন এবং বিভিন্ন দপ্তরের কাজের পর্যালোচনা করতে রাজ্য সরকার আজ বৈঠকে বসছে। মহিলাদের নিরাপত্তায় রাজ্য সরকার আজ প্রতিটি থানায় পৃথকভাবে মহিলা হেল্প ডেস্ক চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বলেন, প্রতিটি মহকুমায় একটি করে মহিলা পুলিশ থানা চালু করা হবে। রাজ্যে গড়ে তোলা হবে দুর্গা বাহিনী। অপরাধ দমনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে চালু করা হবে 112 হেল্পলাইন নম্বর।
1: ক্যাবিনেটে নারী সুরক্ষার জন্য এবং বিগত দিনে যত অত্যাচার হয়েছে আপনাদের জন্য নারী সুরক্ষা কমিশন তৈরি করা হয়েছে। আগামী মহালয়া দুর্গাপূজার আগে মাতৃপক্ষের সূচনায় আমরা 112 চালু করতে চলেছি। প্রতি থানাতে একটি ডেডিকেটেড গাড়ি দেওয়া হবে। ওই গাড়ি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে থানাতে অভিযোগ এলে পুলিশ পৌঁছানোর সময় হচ্ছে অ্যাভারেজ 3 ঘন্টা। 112 চালু হলে আশা করি দ্রুততার সঙ্গে সময় কমবে।
0: জোকায় ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত হাসপাতালে অত্যাধুনিক নিউরো আইসিইউ ইউনিটের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সন্ধ্যায় তিনি ওই অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সংঘের মানব সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং হাসপাতালের উন্নয়নে রাজ্য সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক হিংসায় আক্রান্ত বহু মানুষের চিকিৎসার জন্য যখন সরকারি ও বেসরকারি হাসপাতালের দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল, তখন ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালই তাদের পাশে দাঁড়িয়েছিল। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় রাজনৈতিক হিংসায় আহতদের চিকিৎসায় এই হাসপাতালের ভূমিকার কথা উল্লেখ করেন শ্রী অধিকারী। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের বাসিন্দা দীপ্তাংশু মাহাতো নামে ওই ছাত্র ক্লাস চলাকালীন একটি ফ্লাস্ক থেকে গরম চা খেয়ে ফেলার পর অসুস্থ বোধ করতে থাকে। কয়েক ঘণ্টা পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানার পরেও দ্রুত তাকে হাসপাতালে নিয়ে না গিয়ে অযথা দেরি করে। তার মৃত্যুর জন্য মিশনের গাফিলতিকেই দায়ী করেছেন ওই ছাত্রের বাবা। গরম চায়ে খাদ্যনালী সহ অন্য অভ্যন্তরীণ অংশ পুড়ে গিয়েই দীপ্তাংশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। ঘটনার প্রতিবাদে গতকাল

0: বিক্ষোভ দেখান ছাত্র ও অভিভাবকরা। এরপরই মিশনের প্রধান শিক্ষক ইষ্টেশানন্দ মহারাজ পদত্যাগ করেন। হস্টেলের দায়িত্বপ্রাপ্ত 3 কর্মীকে বরখাস্ত করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় ন্যাপথাবাহী পাইপলাইনে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 2। রেললাইন সংলগ্ন ঝুপড়ির বাসিন্দা বছর 29 মইদুল ইসলাম কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে মুম্বাই থেকে বিশেষজ্ঞ দল হলদিয়ায় পৌঁছেছে বলে খবর। হুগলির শ্রীরামপুরে 2023 সালে রামনবমীর মিছিলে হামলার ঘটনায় ধৃত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শাকির আলীর নির্দেশেই বোমা মজুত করা হয়েছিল বলে এনআইএ আদালতে জানিয়েছে। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গেছে, সব গাড়ি ভাঙা হলেও একটি গাড়িতে হামলা চালানো হয়নি। ওই গাড়িটি ব্যবহার করতেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলীর স্বামী শাকির। যদিও তাঁর আইনজীবী গতকাল আদালতে দাবি করেন, কাউন্সিলর হিসেবে এলাকায় অশান্তি থামানোর জন্যই শাকির সেখানে গিয়েছিলেন। তার জামিনের আবেদন খারিজ করে আগামীকাল পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠিয়েছেন বিচারক। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পূর্ব রেল যাত্রী সুবিধার্থে শিয়ালদা বারাসাত রুটে নতুন এসি লোকাল চালু করতে চলেছে। আগামী সোমবার থেকে নতুন এই ট্রেন চলবে বলে শিয়ালদার ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন। ট্রেনটি বিধাননগর রোড, দমদম জাংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থামবে।
1: শিয়ালদা সে বারাসাত তো বহুত বিজি এরিয়া হ্যায়, তো 10:33 পর এক সার্ভিস শিয়ালদা সে স্টার্ট হোগী, বারাসাত পৌঁছেগী 11:18 মিনিট পর, আর 11:29 পে তুরন্ত বাপস বারাসাত সে শিয়ালদা। তো ইভেন যো অলমোস্ট পিক আওয়ার জেসে বারাসাত পোর্ট কিছু কো জানা হ্যায় শিয়ালদা সে, ও লোক ভি সার্ভিস কো অভেল কর সকতে হ্যায়। মার্কেট এরিয়া ভি কিছু কো আনা হ্যায় তো অলমোস্ট বিলকুল পিক তো নেই হ্যায়, লেকিন স্লাইটলি অফ পিক কহ সকতে হ্যায়, তো উস সময় এক সার্ভিস দে রহে হ্যায়, লেট আস সি ইসকা ক্যা প্যাট্রোনেজ হোতা হ্যায়।
0: পাশাপাশি সন্ধ্যার ব্যস্ত সময়ে ডায়মন্ড হারবার ও হাসনাবাদ শাখায় অতিরিক্ত ইএমইউ পরিষেবা, আমঘাটা কৃষ্ণনগর এবং বারাসাত দমদম ক্যান্টনমেন্ট শাখায় নতুন লোকাল পরিষেবা চালু হবে। শিয়ালদা রানাঘাট লোকাল কৃষ্ণনগর পর্যন্ত, রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর লোকাল আমঘাটা পর্যন্ত সম্প্রসারণ করা হবে। রাজ্যে নতুন সরকার কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে পূর্ণ মর্যাদায় ফিরিয়ে আনবে। বণিক সভা মার্চেন্টস চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, শহরে ট্রামের পুরনো 70 রুটই বহাল রাখা হবে। পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত চালু হবে নতুন ট্রাম পরিষেবা। রাজারহাট নিউ টাউনেও নতুন ট্রাম রুট চালুর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যেই রাইটসের সঙ্গে আলোচনা হয়েছে, তবে যানজট ও দুর্ঘটনা কমাতে এবার থেকে ট্রাম রাস্তার মাঝখান থেকে নয় বাঁ দিক দিয়ে চলবে বলে পরিবহন মন্ত্রী জানান। একই সঙ্গে ফুটপাথ দখলমুক্ত রাখার দিকেও নজর দেওয়া হবে।
2: চেষ্টা আমরা করছি যে নতুন সিস্টেম রয়েছে ব্যাটারি ইলেকট্রিক, ওই সিস্টেমটাকে দিয়ে ওই ট্রামটা যেরকম বিদেশে চলে আমাদের একটু সময় দিন, একদম নতুন এয়ার কন্ডিশন ট্রাম, নতুন লাইনটা বেছানো হবে, দক্ষিণেশ্বর টু কালীঘাটকে জুড়ে দেওয়া হবে, একটা ট্রাম যাবে আসবে, রাজারহাট নিউ টাউন আর সার্ভে একটা নতুন সিস্টেম চালু হবে, আর আমাদের এখানে কলকাতাতে যেটা ছিল সবটা রুটটা চালু।
0: পরিবহন মন্ত্রী আরও জানান, রাজ্যে সরকারি বাসের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। 4 মাস আগে 60 নতুন বাস রাস্তায় নামানো হয়েছে এবং খুব শীঘ্রই আরও 470 নতুন সরকারি বাস আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দলের সত্ত্ব, নির্বাচনী প্রতীক এবং তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যেই নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন বিরোধী দলনেতা বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। ঋতব্রত, সন্দীপন সাহা, জাভেদ খান, আখরুজ্জামান সহ 10 সদস্যের প্রতিনিধি দল দুপুরে নতুন দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবে। দিল্লি রওনা হওয়ার আগে গতকাল বিমানবন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন,
3: নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আমাদের 22 তারিখ স্পেশাল সেশনের পর আমরা নির্বাচন কমিশনকে লিখিত আকারে সবটা জানিয়েছি এবং আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করেছি, তো সেই অ্যাপয়েন্টমেন্টটা গ্রান্টেড হয়েছে, সেই জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। যখন আমরা ফুল বেঞ্চের সঙ্গে বসবো তখন আমাদের যা বক্তব্য আছে সেটা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে আমরা সেটা জানাবো।
0: বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রকৃত সাংগঠনিক নিয়ন্ত্রণ, দলীয় তহবিলের অধিকার এবং জোড়া ফুল প্রতীক নিয়ে ঋতব্রত শিবির তাদের দাবি কমিশনের সামনে তুলে ধরবে বলে মনে করা হচ্ছে। এদিকে 21 জুলাইয়ের সভার প্রস্তুতির জন্য গতকাল দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি বৈশানর চট্টোপাধ্যায়ের ডাকে বৈঠক হয়। সভায় ফোনে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির চালু করা সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে অনিয়মের অভিযোগের যথাযথ তদন্ত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় সেবাশ্রয় নিয়ে একাধিক অনিয়ম ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। সারদা সহ বিভিন্ন বেআইনি অর্থলগ্নি সংস্থার আমানতকারীদের টাকা ফেরানোর জন্য গঠিত এসপি তালুকদার কমিটির মেয়াদ 30 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে কলকাতা হাইকোর্ট। 30 জুন এই কমিটির মেয়াদ শেষ হয়। দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আজও কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। মৎস্যজীবীদের আগামীকাল থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। নারী নিরাপত্তায় রাজ্য সরকার আজ প্রতিটি থানায় পৃথকভাবে মহিলা হেল্প ডেস্ক চালু করতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হল।
4: আকাশবাণী শলিকুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।
5: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: আকাশবাণী শৈলকুড়ি এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী অনুপ ঘোষাল।

এতক্ষণ নজরুলগীতি শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সমাচার প্রভাত, তারপর মর্নিং নিউজ।

নমস্কার, হ্যালো আকাশবাণী অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে স্বাগত এবং অবশ্যই প্রভাতী শুভেচ্ছা। আষাঢ় সকালে আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো আকাশবাণী নিয়ে উপস্থিত হয়ে গেছি। আজ আমরা একটু অভ্যেসের কথা বলি। কেমন অভ্যেস? ওই যে একটা প্রবাদ আছে না, মানুষ অভ্যেসের দাস। এই প্রবাদটি যেমন চিরন্তন, তেমন মনস্তাত্ত্বিকভাবেও কিন্তু প্রমাণিত। এই যেমন ধরুন, আমাদের প্রতিদিনের যে কাজ, হাঁটাচলা, কথা বলা, চিন্তা করার ধরন, সবটাই কিন্তু আমাদের অভ্যেসের উপরেই নির্ভর করে। অভ্যেস আমাদের মস্তিষ্ককে শক্তি বাঁচাতে সাহায্য করে এবং জীবনকে সহজ করে তোলে। এবার মানুষ অভ্যেসের দাস হলেও সে কিন্তু নতুন কোনো অভ্যেস গড়ে তুলতে পারে, আবার পুরনো কোনো খারাপ অভ্যেসকে বদলেও দিতে পারে। সুতরাং যে কোনো অভ্যেস পরিবর্তনের মূল চাবিকাঠি হলো যে রুটিন, যে রুটিন অনুযায়ী আমরা চলছিলাম সেটাকে ভেঙে আবার একটু নতুনভাবে ভাবা। তো আজকের অনুষ্ঠানে আপনারাও জানান যে আপনাদের একটি ভালো অভ্যেস এবং একটি খারাপ অভ্যেস, যে খারাপ অভ্যেসটি আপনি চাইলেও বদলাতে পারছেন না সেই প্রসঙ্গে, এবং আপনাদেরকে কি করতে হবে আমাদের অনুষ্ঠানে আসতে গেলে অবশ্যই আপনারা জানেন। আমাদের ফোন করতে হবে 9434076705, এই নম্বরে ফোন করে আমাদের সাথে জুড়ে যান। আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো আকাশবাণীতে আমরা আজ কথা বলছি মানুষ অভ্যেসের দাস, এবং সেই সম্পর্কে আপনারাও আপনাদের কোনো সু অভ্যেস সম্পর্কে আমাদের জানাতে পারেন। আবার এমন কোনো অভ্যেস যেটা থেকে আপনি হয়তো

0: বেরোতে পারছেন না, সেটা সম্পর্কেও আমাদেরকে জানাতেই পারেন। এবং ইতিমধ্যে আজকের অনুষ্ঠানের প্রথম কলার বন্ধু কে রয়েছেন একটু দেখে নিই। নমস্কার।
1: নমস্কার,
0: সুপ্রভাত, কে বলছেন?
1: আমি প্রধাননগর শিলিগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ, আপনার নামটা বলবেন?
1: গৌরী সরকার।
0: গৌরী দেবী, কেমন আছেন আপনি?
1: আছে দিদি ভাই, মোটামুটি চলে যাচ্ছে।
0: আচ্ছা,
1: আজকেরটা হচ্ছে ভালো থাকা বা অভ্যেস।
0: অভ্যেস, আপনার জীবনে নিশ্চয়ই কোনো সু অভ্যেস আছে, আবার কোনো খারাপ অভ্যেসও থাকতে পারে, যেটা হয়তো আপনি হাজার চেষ্টা করেও বদলাতে পারছেন না। হ্যাঁ, সেটা সম্পর্কে আমাদেরকে বলতেই পারেন।
1: হ্যাঁ, মানে ভালো অভ্যেসগুলোকে যদি ধরে রাখা যায় সবচেয়ে ভালো জিনিস।
0: হ্যাঁ, আপনার কি ভালো অভ্যেস আছে বলে আপনার মনে হয় যেটা আপনি বজায় রেখে চলেছেন?
1: হ্যাঁ, আমার অভ্যেস কি বলেন তো, ঘর দর টিপটপ করে রাখবো, নিজেও টিপটপ থাকবো।
0: বাহ,
1: এটা আমার অভ্যেস। হ্যাঁ,
0: আচ্ছা,
1: আমি ভাড়া বাড়িতেই থাকি,
0: কিন্তু খুব সাজিয়ে গুছিয়ে রাখেন আপনার ঘর দর।
1: হ্যাঁ হ্যাঁ, মোটামুটি যেটা আছে পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমি নিজেও খুব টিপটপ থাকি। মানে কেউ বুঝতে পারবেন না যে ওই সকালবেলা উঠে কেমন করে ওইটা না
0: করে ফেলতে পারেন।
1: হ্যাঁ, বয়স হয়ে গেছে কিন্তু আমি টিপটপ করে থাকতে ভালোবাসি। আমার কোনো খারাপ অভ্যেসের ইয়ে নাই, বুঝলেন?
0: আচ্ছা,
1: যে এটা
0: মানে হয় না, অনেকে যে খুব চেষ্টা করছে, জানেন যে অভ্যেসটা ঠিক নয় কিন্তু বদলাতে পারছেন না, তেমন কোনো অভ্যেস আপনার নেই?
1: না, আমার সেরকম কোনো অভ্যেস নেই। আমি আগাগোড়া যেমন ছোটবেলার থেকে যেমন ছিলাম এখনো সেইভাবেই আছে। হ্যাঁ, সেইভাবে আছে। এখন কি বলেন তো, একটু হয়তো ইচ্ছে করে একটু কোথাও যাই, কারোর সাথে একটু দেখা করি, পায়ে ব্যথা, হাঁটা চলা করতে হবে না। আগে যেমন আমার অভ্যেস ছিল কি, একটু ঘুরতে যেতাম,
0: আচ্ছা,
1: ওর বাড়ি গিয়ে একটু আধা ঘন্টা গল্প করলাম। হ্যাঁ, হাঁটতে হাঁটতে গেলাম তো একটু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলাম, ভালো লাগে।
0: ঠিক ঠিক ঠিক, সেটা হয়তো শারীরিক কারণে এখন সেভাবে পেরে উঠছেন না। এটা এটা ঠিক ঠিক খারাপ অভ্যেস বলা যাবে না, এটা আপনার এখন সীমাবদ্ধতা শারীরিক কারণে,
1: সীমাবদ্ধতা, কিন্তু আমি সবার সাথে যোগাযোগ
0: রাখেন, এটাও কিন্তু একটা খুব ভালো অভ্যেস।
1: আমার এই অভ্যেসটা আছে, সবার কাছে খোঁজ খবর নিয়ে এখন ফোন আছে, ওই জন্য।
0: বাহ, খুব খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, খুব ভালো থাকবেন। হ্যাঁ
1: হ্যাঁ, নিজে যদি সুস্থ থাকেন, নিজে যদি ঠিকঠাক থাকেন ঘর দর, তাহলে কিন্তু মন সব সময় ভালো থাকবে।
0: ঠিক ঠিক, একদম তাই, খুব ভালো লাগলো, আপনি খুব সুন্দর করে বললেন সবটা গুছিয়ে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা রয়েছি হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে, আজকে আমরা একটু কথা বলছি মানুষ অভ্যেসের দাস নাকি অভ্যেস মানুষের দাস এ বিষয় নিয়ে। কিন্তু আমাদের সঙ্গে ইতিমধ্যে আরও একজন কলার বন্ধু রয়েছেন, দেখিনি কে রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন?
2: জি নমস্কার, সুপ্রভাত, আর মে রাকেশ খরাও, হিমাচল প্রদেশ, শিমলা সে।
0: আচ্ছা, ইতনি দূর সে?
2: ইতনি দূর সে? জি জি জি, মে আপকে প্রোগ্রাম মে শিমলা সে জুড়াও।
0: আচ্ছা, বড়িয়া, বহুত বড়িয়া। হ্যাঁ
2: জি, তো আজ কে টপিক মে মে ইয়ে কেনা চাহতা হু কি, জো হামারি জো আদত হ্যায় জো মনুষ্য কি, তো কুছ এক আদত হ্যায় উসকো হাম বদলনা চাহতে, পর কোশিশ করতা হু মে উসকো বদলনে কি, কিউকি वो आदत है सबसे बेकार है। एक तो दो आदत है, एक हमारी आदत है कि हम देर से ना क्या बोलते उठे सोते, इसी कई बार हम क्या करते हैं, देर से उठते सोते, कई बार हम बिस्तर में चाय पीते तब जाके उठते रोटी खाने की, हमारी ये आदत है कि जल्दी उठा जाए और क्या बोलते अपना व्यायाम करे। और दूसरी आदत अच्छी ये है कि हम किसी की खराब अच्छा बोले, कभी बुरा ना बोले, लेकिन ये आदत हम बदलना नहीं चाहते और इस आदत को हम हमेशा कायम रखेंगे।
0: अच्छा, थैंक यू, आपको এত সুন্দর করে উনি আমাদের বললেন ওনার একটি খারাপ অভ্যেস সম্পর্কে, যে উনি একটু ঘুম থেকে দেরি করে উঠে মানে ওঠেন আর কি, সেই অভ্যেসটা হয়তো উনি বদলাতে পারছেন না। চাইলে আপনিও কিন্তু আপনার সু এবং কু অভ্যেস সে সম্পর্কে আমাদের জানাতে পারেন। আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা বন্ধু। হ্যালো
3: হ্যালো
0: হ্যালো, নমস্কার, কে বলছেন?
3: হ্যাঁ নমস্কার, আমি গয়রকাটা থেকে সুনিতা দত্ত বলছি।
0: হ্যাঁ সুমিতা দেবী, বলুন কেমন আছেন আর আজকের বিষয় নিয়ে কি বলবেন?
3: আমি তো ভালো।

0: আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ, ভীষণ ভালো আছি। বলুন।
0: হ্যাঁ, আজকের বিষয়টা ছিল যে অভ্যাস, সুঅভ্যাস অথবা কুঅভ্যাস।
1: হুম,
0: সেক্ষেত্রে বলবো যে আমার একটা খুব কুঅভ্যাস আছে।
1: আচ্ছা।
0: আমার রান্নাঘরটা একটু একটু দূরে আর কি, পাশে।
1: হুম হুম হুম
0: তো কোনো কিছু যদি আমি বসাই, মনে করেন ডাল চাল দিতে বসালাম,
1: ভুলে যান।
0: এবার বসানোর পরে ওই ঘরে গেলাম কোনো একটা কাজে,
1: হুম হুম হুম
0: এসে দেখলাম একদম ডাল শুকিয়ে ডাল পোড়া হয়ে গেছে।
1: এটা অনেক
0: এই
1: সময়
0: জিনিসটা
1: আমাদেরও
0: আমার,
1: হয়, একটুখানি
0: হ্যাঁ
1: অন্যমনস্ক হলে বা
0: হ্যাঁ
1: বিভিন্ন কাজের চাপ যদি মাথার মধ্যে ঘুরপাক খায়, তখন কিন্তু আমরা
0: হ্যাঁ হ্যাঁ
1: একটুখানি
0: হ্যাঁ হ্যাঁ তখন ওই সময়
1: অন্যমনস্ক
0: থেকে
1: হয়ে
0: মনে
1: যায়,
0: হয় যে
1: ভুলো মন
0: পাশের ঘরে
1: হয়ে
0: গিয়ে
1: যায়।
0: অন্য একটা কাজ করে চলে আসি।
1: হুম হুম হুম
0: এই এটা ভাবতে গিয়ে ওই জিনিসটা হয়ে যায়।
1: ঠিক ঠিক সেই
0: আর
1: ক্ষেত্রে
0: সেইভাবে
1: আপনাকে
0: যদি
1: একটু
0: কিছু,
1: অ্যালার্ট থাকতে হবে, যখন আমি
0: হ্যাঁ
1: মানে
0: হ্যাঁ
1: আপনি
0: হ্যাঁ
1: যখন
0: হ্যাঁ
1: রান্না বসাবেন, এক্ষেত্রে কোনো বিপজ্জনক ঘটনাও তো ঘটতে পারে,
0: হ্যাঁ
1: তাই
0: এটা এটা একটা বিপজ্জনক হওয়ার সম্ভাবনাটা থাকে আর কি।
1: একদম একদম আপনি
0: সেই
1: একটু
0: ক্ষেত্রে
1: সজাগ
0: এটা একটু,
1: থাকলেই দেখবেন এই
0: হ্যাঁ হ্যাঁ
1: এইগুলো
0: হ্যাঁ
1: কিন্তু এড়াতে পারবেন।
0: এগুলো অনেকেরই থাকে এই
1: একদম
0: জিনিসটা, শুধু
1: আমাদেরও
0: আমার কেন
1: হয়,
0: না,
1: আমাদেরও হয়,
0: প্রত্যেকেরই থাকে। হ্যাঁ
1: এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার বলা যেতে পারে। তবে ওই যে সজাগ
0: হ্যাঁ
1: থাকা, সচেতন থাকা, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। ঠিক আছে,
0: হ্যাঁ
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো থাকবেন, নমস্কার। এতক্ষণ আমরা অনেক কথা বলছিলাম, কিন্তু কথার ফাঁকে গান না হলে কেমন হয়, তাই না? এবার আমরা চলে যাই আজকের অনুষ্ঠানের একেবারে প্রথম গানে। অমর প্রেম ছায়াছবি থেকে গেয়েছেন কিশোর কুমার, সুর করেছেন আর টি বর্মণ। আপনারা শুনছেন হ্যালো আকাশবাণী।

0: নমস্কার, আমি প্রফুল্ল কুমার সিংহ।
1: হ্যাঁ প্রফুল্ল বাবু, বলুন
0: হ্যাঁ,
1: আজকের বিষয় নিয়ে আপনি কি বলবেন?
0: বিষয় তো ভালো, মানে
1: হুম
0: কি করে ভালো থাকা যায়, কি করে
1: না
0: মন্দ হওয়া যায়। হ্যাঁ,
1: না, অভ্যেসের কথা বলছি আপনার।
0: অভ্যাস তো
1: হ্যাঁ
0: অভ্যাস।
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, তো আমার তো অভ্যাস ভালো মানুষের কাছেই বসাটা বেশি, মানে ছোটবেলা থেকেই ভালো মানুষের কাছে বসেছিলাম। তো দুই একটা কথা শুনতে শুনতে, সেই জ্ঞানী কথাগুলো শুনে শুনে কিন্তু আমিও এখন বলার চেষ্টা শিখে গেছি।
1: বাহ
0: হ্যাঁ
1: বাহ,
0: হ্যাঁ, কালকে এক অনুষ্ঠানে বলছিল যে তোমরা কয়েকজন না থাকলে বোধহয় আমাদের গ্রামে
1: হুম
0: আর
1: হুম
0: বোধহয় ভালো মানুষ পাওয়া যাবে না গল্প করার জন্য। হ্যাঁ,
1: আচ্ছা আচ্ছা,
0: মানে এখন তো সব ছেলে মেয়েরা মানে অন্য দিকে ঝুঁকে যাচ্ছে, তারা
1: একদম
0: ভালো জিনিসগুলো পাচ্ছে না,
1: ঠিক,
0: হারিয়ে যাচ্ছে।
1: হারিয়ে যাচ্ছে।
0: হ্যাঁ, হারিয়ে যাচ্ছে। তো সেখানে কালকে অনেক আলোচনা হলো কীর্তনের মাধ্যমে।
1: বাহ
0: তো বলে তোমরা তোমাদের শিখার চেষ্টাটা আমরাও একটু শিখতে চাই। ওরা বললো যে আমরা কয়ে 5-6 জন মিলে
1: হুম হুম হুম
0: শেখার চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা বললাম যে ঠিকই আছে, তোমরা শিখো, তাহলে আমাদের কৃষ্টি কালচার বা যত সংস্কৃতি আছে সবগুলো বলা যাবে, কোন এলাকায় কি ছিল, এই ঐতিহাসিক ভৌগোলিক সবই কিছু বলা যাবে। হ্যাঁ,
1: ঠিক,
0: আর যদি এগুলো আলোচনা না করা যায় তাহলে তো বলা যাবে না। হ্যাঁ,
1: না
0: আর
1: ঠিকই,
0: শুধু গ্রন্থ দেখে বা বই পুস্তক দেখে তো সেগুলো পাওয়া যাবে না তথ্যগুলো। হুম,
1: হুম
0: সেগুলো লোকের কাছে শুনতে হবে, সেগুলোই বললাম। হ্যাঁ, আর আমি এখন বর্তমানে ব্যস্ত আছি, কারণ আজ থেকে আমি কৃষিকাজে নেমে গেলাম, মানে হাল দিচ্ছি, রোপণ করব, বলেন। হ্যাঁ,
1: হুম হুম হুম
0: আর রেডিওটাকে সঙ্গে নিয়ে আসি।
1: এটা
0: হ্যাঁ,
1: আপনার কিন্তু একটা সুঅভ্যেস বলতে হবে, যে আপনি যে কোনো কাজের সাথে আমাদের রেডিওকেও সাথী করে নেন। এটা কিন্তু
0: হ্যাঁ হ্যাঁ
1: আপনার
0: হ্যাঁ হ্যাঁ
1: প্রতিদিনের অভ্যেস
0: হ্যাঁ
1: এবং এটি একটি
0: হ্যাঁ
1: ভালো অভ্যেস
0: হ্যাঁ,
1: অনেক।
0: মানে ওই
1: হ্যাঁ
0: কিছু লোক দেখতেছে যে লোকটা কি করছে, হাল থামিয়ে আবার কি করতেছে। হ্যাঁ, তো আমি তো আমার কথাগুলো বলতেছি না।
1: একদম
0: হ্যাঁ
1: একদম,
0: হ্যাঁ, তো যাই থাক, আমি এখন হাল চাষ করব। হ্যাঁ,
1: বাহ
0: আর আমাদের শ্রোতা বন্ধুরা আসুক, কিছু কিছু
1: একদম
0: কথা
1: একদম,
0: বলুক
1: নিশ্চয়ই আপনি খুব
0: তাদের।
1: ভালো থাকবেন এভাবেই।
0: ঠিক আছে, ঠিক
1: হ্যাঁ,
0: আছে,
1: এভাবেই
0: ঠিক আছে,
1: সুন্দর অভ্যেসের সাথে আপনার জীবনের দিনগুলোকে অতিবাহিত করবেন শ্রোতা বন্ধুরা। আমরা রয়েছি হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে, ইতিমধ্যে আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন?
2: নমস্কার দিদি, আমি সৌভিক
1: হ্যাঁ
2: সরকার
1: সৌভিক
2: বলছিলাম।
1: বাবু, ভালো আছেন আপনি?
2: অবশ্যই ভালো আছি।
1: হ্যাঁ বলুন,
2: টপিক
1: আজকের বিষয় নিয়ে কি বলবেন?
2: আমার প্রথমত একটা যেটা সেটা অভ্যেস যেটা বলি, সেটা আগে একটা খারাপ অভ্যেস আগে বলে দিই।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: তাহলে ঘুমানোর আগে ফোন দেখা, মানে রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ ধরে আমি ফোন আর কি দেখি আর কি, এই একটা
1: এটা তো
2: আর কি আমার
1: ভীষণই
2: অভ্যেস।
1: একটা কু অভ্যেস, কিন্তু এই অভ্যেসের থেকে বেরিয়ে আসাটাও কিন্তু একটু টাফ।
2: মানে সেটা, হ্যাঁ সেটাই করতে হবে আর কি,
1: হুম
2: মানে
1: হুম
2: রাত্রিবেলা ফোন ফোন দেখি, একটার পর একটা রিল দেখেই যাই আর কি,
1: এটা একটা
2: মানে
1: মানে নেশার মতন হয়ে যায়, মানে আরো দেখি আরো দেখি একটা মনোভাব তৈরি হয়, ফলে আপনার ঘুমেরও ব্যাঘাত ঘটে নিশ্চয়ই।
2: ঘুমের একটা ব্যাঘাত ঘটে।
1: হুম হুম
2: আর ভালো অভ্যেস যদি বলি, সেটা হলো সকালবেলা উঠেই আমার একটা অভ্যেস আছে, সেটা হলো একটু হলো আমার হালকা ব্যায়াম করা এবং প্রাণায়াম করা,
1: ঠিক
2: এবং
1: ঠিক,
2: খুব মানে না করলে কিরম জানি একটা লাগে, মানে
1: বাহ,
2: হয়তো আমি কোথাও হয়তো বেড়াতে গেছি বা ঘুরতে গেছি, সেইখানে তো হয়ে ওঠে না,
1: হুম হুম হুম
2: এবং কিছুক্ষণ পর থেকে না মনটা একটা কেমন লাগে
1: মানে
2: যে কি
1: মনটা খুব
2: একটা হয়,
1: আনজান করতে থাকে যে কি যেন একটা করা হলো না।
2: হ্যাঁ কি জানি একটা করা হলো না এরকম লাগে।
1: হুম হুম হুম
2: আর একটা খুব ভালো অভ্যেস আছে, সেটা অভ্যেসটা আমার কয়েক মাস ধরে হয়েছে, সেটা হলো আপনাদের এই শিলিগুড়িতে অন্তত একটা করে ফোন করা।
1: হ্যাঁ,
2: অফিসগুলো এত
1: এবং
2: সুন্দর
1: সেটা
2: দেয়,
1: আমাদেরও প্রাপ্তি, আপনারা যারা নিয়মিত আমাদেরকে ফোন করেন এবং আমরা যে বিষয় নির্বাচন করি তার একটা খুব সুন্দর মূল্যায়ন করেন এবং আপনাদের মনোভাব আমাদের সাথে ভাগ করে নেন, এটা সত্যি সত্যি একটা অভ্যেসেও পরিণত হয়ে গেছে, তাই না?
2: অবশ্যই মানে অত দূর থেকে। হ্যাঁ, আমরা যেভাবে আপনারা যেভাবে টপিকটা সুন্দর করে এত সুন্দর করে ভাবনা চিন্তা করে দেন, মনের কথাগুলো বলতে পারি এখানে এসে,
1: হুম হুম
2: সেই একটা যে বলে দিতে পারি, একটা মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়
1: একদম
2: সকালে অন্তত
1: একদম,
2: কিছু
1: এটা
2: শুনি।
1: আমাদেরও ভীষণ ভালো লাগা যে আপনাদের কয়েকজন আছেন যারা নিয়মিত আমাদের সাথে থাকেন, তাদের ফোনের জন্য আমরাও অপেক্ষা করে থাকি। খুব ভালো,
2: অবশ্যই
1: তবে যেটা বলবো, আবারও সচেতন এবং সজাগভাবে আপনার যে কুঅভ্যেসটা সেটাকে পরিত্যাগ করবার চেষ্টা করুন, তাহলে আপনি শারীরিকভাবে মানসিকভাবে আরও ভালো থাকবেন।
2: অবশ্যই দিদি,
1: অসংখ্য ধন্যবাদ
2: ধন্যবাদ, ভালো
1: আপনাকে, খুব ভালো
2: ভালো
1: থাকবেন, নমস্কার।
2: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে, আর আমরা কথা বলছি আজকে অভ্যেসে, অভ্যেস নিয়ে। অভ্যেস মানুষের দাস নাকি মানুষ

অভ্যেসের দাস কোনটা। তবে কথায় কথায় আমাদের সময় এগিয়ে চলছে, এবার সময় হয়ে গেছে আরও একটি গান শুনে নেবার। কোরবানি ছায়া ছবিতে গেয়েছেন আশা ভোসলে ও মোহাম্মদ রফি, সুর করেছেন কল্যাণজি আনন্দজি।

0: গান শুনতে শুনতেই আমাদের সাথে শ্রোতা বন্ধু জুড়ে গিয়েছেন, দেখিনি কে রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যালো,
1: আমি আলপনা সাহা, আমি শিলিগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ আলপনা দেবী, বলুন, সুপ্রভাত।
1: হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রত্যেকদিনই আপনাদের শুনি সমস্ত প্রোগ্রামগুলো, কিন্তু সত্যি কথা ফোন করে হয়ে ওঠে না, মানে কাজ করতে করতে শুনি তো।
0: একদম একদম।
1: আজকে আজকে বললেন যে মানে সুঅভ্যাসটা আর কি,
0: সুঅভ্যাস বা আপনার যদি কোনো খারাপ অভ্যাস থাকে যেটা বদলাতে পারছেন না।
1: সেটা
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, মানে সুঅভ্যাসের মধ্যে আমি প্রথমেই বলবো, এখন মনে হয় কারোরই অজানা নেই আর্ট অফ লিভিং, আমি সুদর্শন ক্রিয়ার মধ্যে আছি। প্রত্যেক দিন আমাকে এটা করতেই হয়, মানে যেমন ব্রেকফাস্ট দাঁত না মাজলে আমাদের ভালো লাগে না, সেটা সকালেই করি বেশিরভাগ, হঠাৎ না হলে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে, মানে একদম নিজের সঙ্গে থাকতে হয়তো কিছুক্ষণ। এটা আমার
0: সত্যিকারেরই খুব সুন্দর একটি অভ্যেস গড়ে তুলেছেন আপনি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা প্রায় 15 সাল থেকে করছি।
0: আচ্ছা, বাহ,
1: অনেকদিন থেকে করছি,
0: এবং এই
1: এবং
0: এটার ফলে আপনি যে ভালো আছেন, সেই ভালো থাকাটা আপনাকে এটা করতে আরো বাধ্য করায়, তাই না?
1: 100 বার আমার 67 ইয়ার্স ওল্ড।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: কিন্তু আমি বাড়ির সমস্ত কাজ এখনো নিজে করি।
0: বাহ,
1: হ্যাঁ, এবং সবকিছু ঘরে বাইরে সবই করছি আর কি,
0: বাহ,
1: এখনো ঠিকই আছে। তবে এই নয় যে এগুলো করলেই যে সবসময় সবাই ভালো থাকবে, সেটা না।
0: তবে কিছুটা ভালো থাকার চেষ্টা তো আমাদেরকেও করতে হয়, তাই না?
1: ওটাই ওটাই, মানে
0: একদম
1: করলে ভালো থাকা যায় ঠিক মতো করতে হবে,
0: একদম, এবং এটা নিষ্ঠার সাথে করতে হবে।
1: নিষ্ঠার সাথে করতে হবে, একদম।
0: খুব ভালো লাগলো। আর আপনার যদি কোনো খারাপ অভ্যেস থেকে থাকে যেটা বদলাতে পারেননি, হয়তো
1: খারাপ
0: পারছেন?
1: অভ্যেস বলতে, হ্যাঁ, মানে মনে হয় যে একটু গান করবো বা
0: হুম হুম
1: কিছু,
0: হুম
1: মানে কি সে ছোটবেলায় শিখেছি, এই বসাটাই হয় না, বসাটা
0: ঠিক,
1: হয় না,
0: সেই
1: এটা আমার
0: ইচ্ছেটা
1: খুবই
0: আপনার
1: খারাপ
0: মনের মধ্যে মানে সুপ্ত অবস্থাতেই থেকে গেছে।
1: সব সময়। হ্যাঁ, খুব নাড়া দেয় যে মা করতে পারছি না বা কিছু এইরকম মনে হয়,
0: ঠিক ঠিক, অবশ্য।
1: বা কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, এগুলো আমি পারি না একদম, মনে
0: আচ্ছা,
1: হয় যে যতক্ষণ বলবো নিজে করে নিই,
0: নিজে
1: কিন্তু
0: করে
1: এই
0: নেব।
1: অভ্যেসটা
0: এটা
1: না। হ্যাঁ,
0: একদিকে
1: এই
0: মানে
1: অভ্যেসটা
0: এটা একদিকে আমি খুব একটা খারাপ বলবো না, কারণ নিজে যতদিন অ্যাক্টিভ আছেন আপনি, ততদিন কর্মক্ষমতা যতদিন আপনার আছে, ততদিন যদি নিজের কাজটা নিজেই করে নিতে পারেন, এর চাইতে ভালো কি হতে পারে? তবে গানের কথা বলবো যে শেখার তো কোনো বয়স হয় না, আপনি এই এই ইচ্ছেটাকে বাস্তবে রূপায়িত করতেই পারেন। একদম, অনেক ধন্যবাদ, খুব ভালো
1: নমস্কার,
0: লাগলো,
1: আপনাদের প্রোগ্রাম খুব ভালো লাগে,
0: একদম।
1: কিন্তু ফোন আমি এই প্রথমই করলাম,
0: বাহ
1: আজকে পেয়েও গেলাম।
0: বাহ বাহ, খুব ভালো, এটা আমাদেরও প্রাপ্তি। অনেক
1: হ্যাঁ
0: ভালো থাকবেন,
1: হ্যাঁ,
0: প্রণাম নেবেন, ধন্যবাদ। হ্যাঁ,
1: ঠিক আছে ঠিক
0: ধন্যবাদ।
1: আছে, ভালো থেকো।
0: আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এবং একটি গানের মধ্যে দিয়েই আমাদের অনুষ্ঠান শেষ করব, ইতি টানব, কারণ হাতে আর সময় নেই। আজকের মতো এ পর্যন্তই, প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সুন্দর যে অভ্যেস, যে অভ্যেসের সাথে আপনি সুন্দরভাবে জড়িয়ে রাখবেন নিজেকে, আর যে অভ্যেসগুলো আপনার নিজেরই ঠিক বলে মনে হয় না, সেটা একটু সচেতনভাবে সেটার থেকে বিরত থাকুন, দূরে থাকুন, দেখবেন মানুষ ঠিক সবটা পারে। এবং আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের শেষ গানে, আঁধি ছায়া ছবি থেকে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে এই গানটি।

হ্যালো আকাশবাণী অনুষ্ঠান আজকের মতো এ পর্যন্তই। হ্যালো আকাশবাণী আবারও আগামীকাল ঠিক সকাল 8:30 আপনাদের সাথে এতক্ষণ কথা সংযোগে ছিলাম আমি দেবশ্রী। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জুড়ে থাকবেন হ্যালো আকাশবাণী পরিবারের সঙ্গে। নমস্কার।

0: আকাশবাণী শলিকরি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও

0: পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন শ্যামা সঙ্গীত শিল্পী কাশীনাথ নন্দী।

এতক্ষণ শ্যামাসঙ্গীত শুনলেন শিল্পী কাশীনাথ নন্দী। যন্ত্রানুষঙ্গে তবলায় অনিন্দ্য সিংহ নিয়োগী, পার্কাশনে শঙ্কর দেবনাথ, এসরাজে পার্বতী চরণ চট্টোপাধ্যায়। শিল্পীর পরের অনুষ্ঠান রয়েছে রাত 8:30 আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর জেলার চিঠি।

খবর। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফররত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির সঙ্গে বৈঠক করবেন। চলতি অর্থবছরে ইপিএফ জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী ও স্কুল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পর্যটকবাহী নৌকা ডুবে 7 জনের মৃত্যু। বার্ষিক অমরনাথ যাত্রার আজ সূচনা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 গোলে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে হারিয়ে দিয়েছে। আজ সেই বিস্তারিত খবরে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ শুরু হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি 3 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীমতী তাকাইচি ভারতে এই প্রথমবার সরকারি সফরে এলেন। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলনে উভয় দেশের মধ্যে সর্বক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তাকাইচির ভারত সফরকালে বেশ কিছু সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। এই আলোচনা ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী জানান, ভারতে সানায়ে তাকাইচির প্রথম সফরে তাঁকে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমে ভারত ও জাপান ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নিয়ে যাওয়ার কাজ অব্যাহত রাখবে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবছরের জন্য ইপিএফ জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। ইপিএফ স্কিম 1952 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অনুমোদনের পর এই সুদের হার ঘোষণা করা হয়েছে। ইপিএফও তার আঞ্চলিক ও জোনাল অফিসগুলিকে সদস্যদের ইপিএফ অ্যাকাউন্টে অনুমোদিত সুদ জমা করার নির্দেশ দিয়েছে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রতিবাদ জানাতেই পদত্যাগ করে জেনারেল ধীরজ শেঠকে দায়িত্ব হস্তান্তর করেছেন বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ভুয়ো বলে জানিয়েছে সরকার। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, ওই ভিডিও পাকিস্তানের প্রোপাগান্ডার ফল এবং ডিজিটালভাবে তা বিকৃত করা হয়েছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত এই ভিডিও জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। নিয়ম মেনেই জেনারেল দ্বিবেদী অবসর গ্রহণ করেছেন বলে জানিয়েছে পিআইবি। অপারেশন সিন্দুর চলাকালীন চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত গতকাল বায়ুসেনার নতুন ভাইস চিফ অফ এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এয়ার মার্শাল নাগেশ কাপুরের স্থলাভিষিক্ত হলেন। ভারতীয় বায়ুসেনায় 4 দশকেরও দীর্ঘ কর্মজীবন শেষে নাগেশ কাপুর গত 30 জুন অবসর গ্রহণ করেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এয়ার মার্শাল দীক্ষিত 1986 সালের 6ই ডিসেম্বর ভারতীয় বায়ুসেনার ফাইটার শাখায় নিযুক্ত হন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ডিফেন্স স্টাফ সার্ভিস কলেজ বাংলাদেশ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র দীক্ষিতের 3,500 ঘণ্টারও বেশি সময় ধরে বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। ইউসিসি প্রণয়নের জন্য গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশ অনুযায়ী আগামী আগস্ট মাসে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। বিবাহ, ডিভোর্স, দত্তক সহ মোট 9টি বিষয়ের উপর সমীক্ষা করবে কমিটি। এদিকে বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট কল্পনা তৈরি, নির্দিষ্ট সময়ে তার বাস্তবায়ন এবং বিভিন্ন দপ্তরের কাজের পর্যালোচনা করতে রাজ্য সরকার আজ বৈঠকে বসছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে বৈঠক করেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, বৈঠকে রাজ্যে বিভিন্ন মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, সম্প্রসারণ এবং অর্থ বরাদ্দের বিষয়গুলি নিয়ে কথা হয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সমগ্র শিক্ষা মিশন কর্মসূচি, প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান এবং প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, পিএম শ্রী স্কুল কর্মসূচির বিস্তার নিয়েও মত বিনিময় করেছেন তারা।
জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার সব ধরনের সহায়তা

হবে বলে শ্রী প্রধান রাজ্যের মন্ত্রীদের আশ্বস্ত করেছেন। দলের স্বত্ব, নির্বাচনী প্রতীক এবং তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যেই নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন বিরোধী দলনেতা বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। ঋতব্রত, সন্দীপন সাহা, জাভেদ খান, আখরুজ্জামান সহ 10 সদস্যের প্রতিনিধি দল দুপুরে নতুন দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন। বিজেপি সরকার পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামোকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে WBCS এক্সিকিউটিভ আধিকারিকদের সঙ্গে বৈঠকে গতকাল তিনি রাজ্যের উন্নয়ন ও বিভিন্ন গঠনমূলক কাজে সরকারের পাশে থাকার জন্য আধিকারিকদের উদ্দেশ্যে আহ্বান জানান। মুখ্যমন্ত্রী আরও বলেন, আধিকারিকদের স্বমূল্যায়ন পদ্ধতির সরলীকরণ সহ একাধিক সুবিধে সুনিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। রাজ্য সরকারি হেলথ স্কিমকে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পের সমপর্যায়ে উন্নীত করার আশ্বাস দিয়েছেন তিনি। WBCS আধিকারিকরা গতকাল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 5 লক্ষ টাকা প্রদান করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাইফুল্লাহ হ্রদে একটি পর্যটকবাহী নৌকা ডুবে 7 জনের মৃত্যু হয়েছে, 1 জন এখনও নিখোঁজ। সরকারি সূত্রে জানা গেছে, একই পরিবারের 8 জন সদস্য সোয়াট জেলায় ভ্রমণের সময় নৌকা বিহার করার সময় দুর্ঘটনার কবলে পড়েন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। অন্য আরেকটি ঘটনায় লাহোরের কাহানা এলাকায় গতকাল একটি প্রাইভেট টিউশন একাডেমির ছাদ ধসে 14 জন শিশু নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে প্রায় 20 জন আটকা পড়েছিল এবং আহত শিশুদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বালুচিস্তানে পাক বাহিনীর হাতে আরও 3 জন সাধারণ নাগরিককে অপহরণ করার অভিযোগ তুলেছে সেখানকার প্রধান মানবাধিকার সংগঠনগুলি। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা অভিযোগ করেছে, গতকাল পাঞ্চগুর এলাকায় এক অভিযানের সময় পাক বাহিনী আজিজুল্লাহ নামে 1 বছর কুড়ি যুবককে তুলে নিয়ে যায়। একই দিনে আরেকটি ঘটনায় পাঞ্চগুরের চিৎকান বাজার এলাকা থেকে উমরজান বালুচ নামে আরেক সাধারণ নাগরিককে জোর করে অপহরণ করা হয়। ইউক্রেনের রাজধানী কিভে গতকাল রাতে রাশিয়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ইউক্রেনের দাবি, রাজধানীকে লক্ষ্য করে চালানো ওই হামলায় একাধিক আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কিছু জায়গায় আগুন ধরে গিয়েছে, অনেকেই আতঙ্কে কাছের মেট্রো স্টেশনে আশ্রয় নেন। উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি আগেই এই হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন। বার্ষিক অমরনাথ যাত্রা উপলক্ষে পুণ্যার্থীদের প্রথম দলের যাত্রার আজ সূচনা করেছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। এদিন সকালে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয় পুণ্যার্থীদের দলটি। এবার 57 দিন ধরে চলবে অমরনাথ যাত্রা, শেষ হবে 28 আগস্ট। আগামী 2 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও রাজস্থানে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আগামী 2 দিন ভারী বৃষ্টি হতে পারে উপকূলীয় কর্ণাটক, গুজরাট, কোঙ্কন, গোয়া ও মধ্যপ্রদেশে। চলতি মাসের 25 তারিখ থেকে শুরু হচ্ছে 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। কলকাতায় হবে উদ্বোধনী ম্যাচ। কলকাতার পাশাপাশি রাঁচি, ইম্ফল, শিলং ও গুয়াহাটিতে প্রতিযোগিতার জন্য ম্যাচগুলি খেলা হবে। এখন ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 গোলে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে হারিয়ে দিয়েছে। রাউন্ড অফ 32 অপর ম্যাচে গত রাতে ইংল্যান্ড গণতান্ত্রিক কঙ্গোকে 2-1 গোলে পরাজিত করে। এই রাউন্ডের অন্য খেলায় বেলজিয়াম সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। বিশ্বকাপের আজকের ম্যাচে স্পেনের বিরুদ্ধে খেলবে অস্ট্রিয়া, অপর ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফররত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকায়েচির সঙ্গে বৈঠক করবেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা জেলা।

0: চিঠি পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। ভরা বর্ষাকাল হলেও সেভাবে বৃষ্টির দেখা মিলছে না পুরুলিয়া জেলায়। আকাশে মাঝে মাঝে মেঘ জমলেও বর্ষণ সেভাবে নেই। বৃষ্টির অভাবের জন্য এর মধ্যে কৃষিতে পড়তে শুরু করেছে প্রভাব। জেলার কৃষি দপ্তরের হিসেব অনুযায়ী জেলায় এর মধ্যে বৃষ্টির ঘাটতি হয়েছে প্রায় 25%। এখানে সেচ সেভাবে নেই বললেই চলে। বৃষ্টির ঘাটতি হলে তাই চাষের সমস্যা হয়। এবারও ধান লাগানোর জন্য প্রয়োজনীয় বীজতলা করা সম্ভব হয়নি বেশিরভাগ জায়গাতেই, তাই আপাতত বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছেন কৃষকরা। বৃষ্টি হলে ধান চাষে যে ক্ষতি হচ্ছে তা পুষিয়ে দেওয়া যাবে বলে মত কৃষি দপ্তরের আধিকারিকদের। সারা রাজ্যের সঙ্গে পুরুলিয়া জেলাতেও শ্রদ্ধার সঙ্গে পালিত হল হুল দিবস। এদিন জেলার বিভিন্ন জায়গায় সাঁওতাল বিদ্রোহের শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পুরুলিয়ার সিধুকানহু বিরসা বিশ্ববিদ্যালয়ে বীর সিধুকানহু বিরসার মূর্তিতে শ্রদ্ধা জানান উপাচার্য পবিত্র কুমার চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা। এদিন বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজন করা হয় সেমিনার আর সাংস্কৃতিক অনুষ্ঠানের। উপাচার্য বলেন, 1855 সালের 30 জুন ইংরেজ শাসনে জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে হুল বিদ্রোহের ডাক দিয়েছিলেন সিধুকানহু চাঁদ ভৈরব। সেই বিদ্রোহ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নিপীড়িত শোষিতের হয়ে চিরকালীন বার্তা আজও বহন করে চলেছে। হুল দিবসের মূল সরকারি অনুষ্ঠানটি হয় মানবাজারে। মানবাজার 1 নম্বর ব্লক স্টেডিয়াম ময়দানে অনুষ্ঠানের শুরুতেই হুল বিদ্রোহের মহান নেতাদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে বিশিষ্ট জনেরা। এরপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আদিবাসী নৃত্য সঙ্গীত পরিবেশন করেন আদিবাসী শিল্পীরা। হুল দিবস উপলক্ষে তীরন্দাজি প্রতিযোগিতা সহ অন্যান্য অনেক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাঁওতালি ভাষা ও সাহিত্য নিয়ে অসাধারণ কাজের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেলেন পুরুলিয়ার সিধুকানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীপতি টুডু। গত 28 জুন ইতালিতে আয়োজিত অষ্টাদশ আন্তর্জাতিক ওস্তানা উৎসবে প্রিমিও জিওভানি ওস্তানা যুব পুরস্কার 2026 তুলে দেওয়া হয় তাঁকে। সাঁওতালি ভাষা ও সাহিত্যের ইতিহাসে এটি প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি বলে জানা গেছে। চলতি মাসের 25 থেকে 28 জুন এই উৎসব চলে। শেষ দিন রবিবার এই সম্মাননা পুরুলিয়ার সিধুকানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাষাবিদ শ্রীপতি টুডুর হাতে তুলে দেওয়া হয়। এর আগে 2014 সালে এই সম্মান পেয়েছিলেন দেশের বিখ্যাত ভাষাবিদ গণেশ এন দেবী। এই আন্তর্জাতিক মঞ্চে ইউরোপের মাটিতে প্রথম সাঁওতালি ভ্রমণ কাহিনী পুস্তক সাঁওতালি ভাষার জন্য ইউরোপ ভ্রমণের আনুষ্ঠানিক প্রকাশ করা হয়েছে। উৎসাহ উদ্দীপনার সঙ্গে পুরুলিয়া জেলা জুড়ে পালিত হল দ্বাদশ যোগ দিবস। ভোরে জেলার মূল অনুষ্ঠানটি হয় পুরুলিয়ার এমএসএস স্টেডিয়ামে। অংশ নেন পুরুলিয়া জেলাশাসক সুধীর কোন্থাম, পুলিশ সুপার সানি রাজ, রাজ্যের মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা। এদিন যোগ দিবস পালিত হয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও। পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে খুদে ছাত্রছাত্রীদের যোগাভ্যাস নজর কেড়েছে। কেন্দ্রের প্রধান ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, যে কোনো বয়সের মানুষের জন্যই যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ পূর্ব রেলের বিভাগীয় সদর দপ্তর আদ্রায় যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয় দিনটি। বাংলার তিন কবিকে বিশেষ শ্রদ্ধা জানাল পুরুলিয়ার মহিলা নাটকের দল পুরুলিয়া থিয়েটার থট। গত মাসের 14 তারিখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাম্যবাদের কবি নজরুল ইসলাম এবং কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মহিলা নাট্যকর্মীরা। পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরের সৃজন ছায়া কক্ষে আয়োজিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে তিন কবি সম্পর্কে বক্তব্য, গীতি আলেখ্য, শ্রুতি নাটক, আবৃত্তি এবং নৃত্য পরিবেশনের মাধ্যমে কবিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। নাট্যচর্চার ক্ষেত্রে পুরুলিয়া জেলা সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, তবে শুধুমাত্র মহিলাদের নিয়ে একটি নাট্যদল এই প্রথম। দলে তেমন পেশাদার নাট্যকর্মী কেউ না থাকলেও ইতোমধ্যে এবছর নারী দিবসে তারা শুধুমাত্র মহিলাদের নিয়েই পূর্ণাঙ্গ নাটক মঞ্চস্থ করেছেন, যা বহুল প্রশংসিত হয়েছে। আগামীতেও বেশ কিছু পরিকল্পনা রয়েছে নাট্যদলটির। জেলা চিঠি শেষ হল। পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী শোলেকুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ মিলন মালহার রাগে খেয়াল শুনলেন। পরিবেশনায় পণ্ডিত এ কানন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখনকার মতো এ পর্যন্তই। আকাশবাণী শলিকুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বাস্থ্য।

0: মধ্যে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী শাহানা দেবী।

এতক্ষণ অতুল প্রসাদের গান শুনলেন শিল্পী শাহানা দেবী। আকাশবাণী শৈলী করে অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়।

এতক্ষণ রজনীকান্তের গান শুনলেন, শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি।

0: তাই তো? গাছকে আমরা নির্বিচারে আমাদের নিজেদের স্বার্থের জন্য উজাড় করে ফেলছি, সমস্ত বনভূমি কেটে।
1: আচ্ছা, কিছু কথা বলতে বলতে কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত হয়েছেন একজন শ্রোতা বন্ধু। আমরা শ্রোতা বন্ধুর সাথে কথা বলে নেব।
0: হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
2: নমস্কার দিদি ভাই, নমস্কার।
1: নমস্কার, আপনাকে স্বাগত। আপনার নামটি একটু যদি বলেন।
2: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: আচ্ছা অম্বিকা দি, বলুন কেমন আছেন প্রথম?
2: হ্যাঁ ভালো আছি দিদি, ভালো আছি।
0: আর আপনার ওখানে ওয়েদার এখন কেমন?
2: ওয়েদার এখন মোটামুটি বর্ষা সেভাবে নামেনি, তবে নামবে বলছে এখন দক্ষিণবঙ্গে। এখন সেভাবে বৃষ্টিপাত
0: শুরু হবে হয়তো, আমরা যেটা জানতে পারি যে মোটামুটি আজকালের মধ্যে কিন্তু বেশ বৃষ্টি কিন্তু ঢুকে যাবে।
2: হ্যাঁ, মেঘ মেঘ করে আছে, আজকে একটু মেঘলাই রয়েছে আবহাওয়াটা। হ্যাঁ,
1: আচ্ছা, এই যে অসম্ভব রকম গরম, আমরা যে গরমের যে আবহাওয়া সবে মাত্র কাটিয়ে বর্ষার দিকে এগোচ্ছি, তাতে আপনি বলুন যে গাছ বন মহোৎসব এই পুরো সপ্তাহ জুড়ে চলছে, এতে বনের ভূমিকা এবং এই যে গাছের ভূমিকা তা কতখানি গুরুত্বপূর্ণ, এবং আপনি কতটা মনে করেন যে এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে?
0: এবং আর একটা কথা একটু জুড়ে দেই অম্বিকা দেবী, আপনার নিজের গাছ লাগানোর অভ্যেস কেমন, আপনি নিজে কেমন বাগান চর্চা করেন?
2: আমার বাড়ি যদি কেউ আসেন তাহলে দেখতে পাবেন যে কি পরিমাণে গাছ আমার বাড়িতে আছে।
1: চমৎকার,
2: অনেক বড় বাড়ি, পুরো উঠোন জুড়ে, মানে এমন কোন ফুল এমন কোন ফল নেই যে আমার কাছে নেই।
0: তাহলে তো একদম ঠিকঠাক মানুষকে ঠিকঠাক প্রশ্ন করা হয়েছে।
2: হ্যাঁ, আমি প্রচুর গাছ ভালোবাসি, আমি ন্যাচারালি ফুল গাছ ভালোবাসি, আবার আমার ছেলেও হয়েছে এরকম, আমার হাজবেন্ডও তাই। আমরা মানে পরিবারে মানে গাছের প্রতি একদম মানে কি বলবো যত্ন, প্রত্যেক বছর কিছু না কিছু গাছ লাগাই, এবং সেই গাছগুলো লাগালেই তো হবে না,
0: একদম একদম পরিচর্যা,
2: জল দিতে হবে, পরিচর্যা করতে হবে, এত রকমের ফুল গাছ আছে মানে বলে বোঝানো যাবে না।
0: বাহ,
2: হ্যাঁ
1: দারুন তাই না?
0: একদম একদম
1: সেটা গড়ে ওঠা।
2: হ্যাঁ একদম, সত্যি দেখুন আমাদের যেভাবে প্রকৃতিতে আজকে আমরা গ্রীষ্ম উষ্ণায়ন পাচ্ছি, সেখানে আমাদের সবুজের অবশ্যই দরকার। সবুজ না থাকলে, বনভূমি না থাকলে আমরা মুক্ত বাতাস অক্সিজেন পাবো না, আমাদের অনেক ক্ষতির দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আর গাছ সবাই একটি করে লাগান অন্তত পক্ষে বাড়িতে, যার যতটুকুনি জায়গা আছে, বেশি না হলে একটা গাছ অন্তত পক্ষে লাগান। হ্যাঁ, এটুকুনি আমি সবাইকে বলতে চাই।
1: খুব সুন্দর বার্তা দিলেন না,
0: একদম অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন, হ্যাঁ সাথে থাকবেন,
1: জুড়ে থাকুন,
0: একদম
2: অনেক একটা গান শোনাবেন।
0: ঠিক ঠিক, আমরা শোনাচ্ছি,
1: চেষ্টা করব, ভালো থাকবেন।
0: তাহলে দেখো ওনার যে বাড়ির একটা বিবরণ এবং ওনার আবেগের জায়গাটা কেমন ভাবে বেরিয়ে এলো, ভীষণ গাছ প্রেমী একজন মানুষ, এবং এরকম ভাবে আমাদের ওনার মধ্যে দিয়ে যে ওনার পরবর্তী প্রজন্মের মধ্যেও কিন্তু সেটা সঞ্চারিত হয়েছে
1: একেবারে। আর উনি এই চর্চাটিকে চাচ্ছেন যে আরো যাতে মানুষের কাছে ব্যাপকভাবে তার বিস্তার লাভ করে, সেই সুন্দর একটি ভাবনাও কিন্তু রয়েছে। তো আরো একজন শ্রোতা বন্ধু জুড়ে গিয়েছেন, এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ ছাড়তে পারছি না, আমরা গানে নিশ্চয়ই যাব, কিন্তু কথা বলে নেই। নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: দিদি ভাই নমস্কার।
1: নমস্কার,
3: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার।
0: হ্যাঁ প্রবীরবাবু,
1: প্রবীরবাবু আপনাকে অনেক স্বাগত। আসলে
0: আজকে সকালে পাইনি প্রবীরবাবুকে।
1: আচ্ছা
3: পাইনি দিদি ভাই, এই জন্য আমি কলে আমার এক রেডিও বন্ধু, তার শরীর খারাপ,
0: আচ্ছা আচ্ছা,
3: তাকে দেখতে এসেছি রামপুরহাট।
0: ও আচ্ছা, বাহ,
1: হঠাৎ করে বর্ষার কারণে কি কোনো শারীরিক অসুবিধে?
3: না, ওনার হাটের একটা ভালপ আর কি ইয়ে হয়ে গেছিল।
0: আচ্ছা,
3: এবং
0: আমাদের তরফ থেকে কিন্তু ওনার সুস্থতা কামনা করছি। এবার বলুন যে,
3: দেখুন দিদি ভাই কথা বলুন একটু।
1: আচ্ছা হ্যাঁ বলুন। বাহ,
3: নমস্কার দিদি ভাই।
1: নমস্কার, আপনার এই মুহূর্তে শারীরিক অবস্থা কেমন?
3: দিদি ভাই এই মুহূর্তে আমার শারীরিক অবস্থা খুবই ভালো।
1: আচ্ছা, কিন্তু আপনি আরো যত্ন নেবেন, কারণ আমরা শুনলে খুব একটু ভাবে, আজকে আমার সাথে দেবশ্রী দিও রয়েছেন, তিনিও ভীষণভাবে চিন্তিত হলেন এবং আমিও চিন্তিত।

0: তো হলাম, কারণ আমাদের বন্ধুরা যদি এভাবে
1: হ্যাঁ হ্যাঁ
0: কোনো রকম শারীরিক কষ্টের মধ্যে যায় সেটা
1: একদম
0: ঠিক আমাদের গ্রহণযোগ্য নয়।
1: নয়, এবং আমরা কামনা করব যে দ্রুত আপনি সুস্থ হয়ে যান এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবেন অবশ্যই। আমরা একটি গান এরপরে রাখবো, সেটি গানটি গানও কিন্তু আমাদের শরীর এবং মনের জন্য অনেক অনেক উপকারী। ঠিক আছে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। হুম, হ্যাঁ, নামটা বলুন, অবশ্যই নামটা বলবেন।
2: আমার নাম কিশোর কুমার দাস, আমার ঠিকানা হলো মারজাম শীতলাপাড়া বীরভূম।
1: আচ্ছা, আপনি সঙ্গে থাকবেন এবং আগামীতে আপনি ফোনও করবেন আমাদেরকে, কেমন?
0: আর কিশোর বাবু, এটা অবশ্যই চাইবো যাতে আপনার মন চির কিশোরের মতো থাকে, সবুজ হয়ে। আজ এই পুরো সপ্তাহ চলছে, হ্যাঁ, তো এভাবেই থাকুন, জুড়ে থাকুন, ভালোভাবে থাকুন, ভালো চিন্তায় থাকুন, অবশ্যই ঈশ্বর আপনার দ্রুত সুস্থতা আপনার পথ প্রশস্ত করুক।
1: ধন্যবাদ,
0: ধন্যবাদ।
1: আচ্ছা অনামিকা, অনেকক্ষণ তো কথা হলো, আমরা গাছ নিয়ে, আমরা বনমহোৎসব নিয়ে কথা বলছি, আমরা এরই ফাঁকে একটুখানি আবারও মন ভালো করে নেবার মতন একটি গান শোনাও। এবারে আশা ভোঁসলের একটি গান রয়েছে মনে হয়,
0: হ্যাঁ, আশা ভোঁসলের কণ্ঠে রয়েছে এবং আর ডি বর্মনের সুরে রয়েছে, তাহলে এই রকম যুগলবন্দির গান নিশ্চয়ই অনবদ্য হবে।
1: চলো
0: শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য রইল এই পরের গানটি আশাজির কণ্ঠে।

0: সঙ্গে
1: জুড়ে গিয়েছেন শ্রোতা বন্ধু। তাহলে নিয়ে নিই ফোনটি।
0: একদম
1: নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ দিদি নমস্কার।
1: নমস্কার
0: নমস্কার।
2: হ্যাঁ আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে
0: নিতাই বাবু। আচ্ছা
2: হ্যাঁ অমিতা বাবু, কেমন আছেন দিদি?
0: হ্যাঁ আমরা ভালো আছি এই মুহূর্তে, আপনি কেমন আছেন?
2: হ্যাঁ দিদি আমিও ভালো আছি,
0: ভালো আছি।
2: আজ থেকে আকাশ, হ্যাঁ মেঘে ঢাকছে, গরম কিছুটা কমছে।
0: আচ্ছা মেঘে ঢাকছে মানে একটা আশা, আশার কথা শোনাচ্ছেন আপনি।
2: দিদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আশা নিয়েই তো মানুষ বাঁচে দিদি।
0: একদম একদম। এবং আমরা কিন্তু এই সারা বছর ধরে মুখিয়ে থাকি এই বর্ষার জন্য, তাই না?
2: হ্যাঁ দিদি, আমরা হচ্ছি ওই চাপা ঘরের সন্তান, বুঝলেন তো? আমাদের একটা প্রবাদ আছে, আশায় বাঁচে চাপা।
0: একদম একদম একদম, প্রবাদ মানে এটা একদম বাস্তব।
1: আর সত্যি কথাই, এই বর্ষাকে দেখে চাষি মানুষের যে আশা থাকে
0: একদম
1: সেটি ভীষণ রকম ভাবে একটি কাঙ্ক্ষিত তাদের ইচ্ছে যে আমাদের ফসল ভালো হোক, উর্বর হোক। এই যে আজকে দাদা আমরা কথা বলছি বন মহোৎসব নিয়ে, পুরো সপ্তাহটাই তো সেই যে গাছ বা চাষাবাদ যাই হোক না কেন, এই সকল কিছুতে যে জল বৃষ্টি সকল কিছুর এক যে অদ্ভুত ভূমিকা, এবং আমাদের যে এই অট্টালিকা বেড়ে চলেছে ক্রমাগত, কংক্রিটের জঙ্গল বেড়ে চলেছে, তার মধ্যে আপনি কিছু বার্তা দিতে চান এই গাছ নিয়ে?
2: অবশ্যই অবশ্যই দিদি, বার্তা দেবো। কিন্তু আরেক সঙ্গে আরেক দিদি আছেন, তাকেও আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
0: একদম একদম, আপনাকেও আপনাকেও স্বাগত শুভেচ্ছা।
2: আর দিদি এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা হচ্ছে দেখুন একটা ইনস্ট্যান্ট স্পিচ, মানে তাৎক্ষণিক মতামত প্রদানের।
0: একদম ঠিক বলছেন, ঠিক বলছেন।
2: আর এই যে আপনাদের সঙ্গে যদি আমাদের মতের আদান প্রদানের মিল হয় তখন কিন্তু বড্ড ভালো লাগে দিদি, হৃদয় বড় প্রফুল্ল হয়। তো যাই হোক, বন মহোৎসব নিয়ে যে ব্যাপারটা বলছেন, তো বর্ষাতে দেখুন আমাদের একটা অর্থনৈতিক কাঠামো যেটা, এটা কিন্তু অনেকাংশে আমাদের বর্ষার উপর নির্ভরশীল। কারণ বর্ষায় যদি চাষাবাদ ঠিক মতো না হয় তাহলে ভারতের অর্থনীতির তার প্রভাব পড়ে। আর বন মহোৎসব, বন মহোৎসবের যে ব্যাপারটা সেটা হচ্ছে ধরুন বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন এনজিও থেকে যে চারা গাছগুলো দেওয়া হয় এই সময়টাতে, হ্যাঁ সেইগুলো কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা সযত্নে লালন পালন করতে হবে। শুধু একটা গাছকে পুঁতে দিলাম বলেই আমাদের দায়িত্বটা খালাস হয়ে গেল না দিদি, তাকে হ্যাঁ ঠিক মতো পরিচর্যা করে একটা মহিরোহে পরিণত করার দায়িত্বটাও কিন্তু আমাদের এসে পড়ে। আর এর সঙ্গে সঙ্গে যেটা জড়িত আছে সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আগামী প্রজন্মকে যদি আমরা গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে রক্ষা করতে পারি তাহলে এর থেকে বড় বন মহোৎসব আর
0: কিছু হতে পারে না দিদি। ভীষণ মূল্যবান আপনি কথাগুলো তুলে ধরলেন আমাদের সামনে, এবং আমাদের মধ্যে দিয়ে পৌঁছে গেল কিন্তু অনেক অনেক শ্রোতা বন্ধুর কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং আপনাদের মতামত আমাদের সামনে তুলে ধরবেন। ধন্যবাদ, নমস্কার।
1: ধন্যবাদ, ভালো থাকুন, জুড়ে থাকুন আমাদের সাথে। নমস্কার।
0: তো অনামিকা, শুধু বর্ষায় বা উৎসবের মরশুমে নয়, সম্ভব হলে যে কোনো বিশেষ দিনেই কিন্তু আমরা একে অপরকে গাছ উপহার দিতে পারি।
1: একদম, এবং আমি বলবো এই যে তৎকালীন সময়ে গাছ উপহার দেওয়ার প্রবণতাটা কিন্তু বেড়েছে, কারণ আমার মনে হয় প্রতিটি মানুষ কোথাও ভীষণভাবে সন্দিহান হয়ে উঠেছে যে সত্যি যদি গাছ অপ্রতুল হয়ে যায় তাহলে কিন্তু আমরা পড়ে যাব এক ভীষণ ভয়ঙ্কর রকম বিপর্যয়ের সম্মুখে।
0: একদম, এবং অনেক অনুষ্ঠানে সম্মানিত করা হয় গাছ দিয়ে, তার একটাই উদ্দেশ্য যে গাছ তো শুধু দিলাম আর হয়ে গেল না, গাছ লাগিয়ে তার পরিচর্যা, তাকে একটুখানি যত্ন করা, সেটা আমাদের থেকে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও তারাও শিখবে যে কিভাবে গাছ আমাদের কত বড় বন্ধু এবং তাকে কিভাবে যত্ন করে যত্ন করতে হয়, সেই শিক্ষাটাও কিন্তু তারা আমাদের থেকেই পাবে।
1: একদম।
0: এবং তাছাড়া দেখো মাটির যদি উর্বরা শক্তি, যারা এখানে অনেকেই আমাদের কৃষক বন্ধুরা ফোন করেছেন সকালেও, যারা বর্ষার একটা আগাম সম্ভাবনা দেখে তারা কিন্তু কৃষিকাজে একদম মন দিয়েছেন ভীষণভাবে, তো উর্বরা শক্তি নষ্টের জন্য কিন্তু প্লাস্টিকের ব্যবহার যেটা, সেটাকেও কিন্তু আমাদের রোধ করতে হবে।
1: সত্যি, এবং এই যে জৈব সার ব্যবহারের প্রবণতা বেড়েছে, এই সচেতনতাটা বেড়েছে, এই সকল কিছু কিন্তু আমরা সত্যি এক ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে এগিয়ে গিয়ে বুঝতে পেরেছি যে এই সকল কিছু, এই সকল যতটা যতটা প্রাকৃতিক বিষয়গুলো এবং জিনিসগুলো ব্যবহার করা যাবে তার গুরুত্বটা কতখানি, এবং সেটি আমাদের জন্য সত্যি কতখানি স্বাস্থ্যকর।
0: স্বাস্থ্যকর। এবারে কি একটা গান শুনবো?
1: একদম, একটা গান শুনে নিই, কথা তো না হয় হলো অনেকক্ষণ,
0: শ্রোতা বন্ধুদের যারা শুনছেন তাদের
1: তাদের জন্য
0: একটু কানের আরাম আর কি।
1: একেবারে
0: একটি সুন্দর গান কিশোর কুমারের কণ্ঠে, চলো
1: একদম শুনে নেওয়া যাক

0: হ্যাঁ অনামিকা, আমাদের সঙ্গে মনে হয় কোনো শ্রোতা বন্ধু আছেন?
1: না, ধরতে ধরতে ফোনটা কেটে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল যোগাযোগ, কিন্তু আশা করি দর্শক বন্ধু নিশ্চয়ই

0: শ্রোতা বন্ধু আবারও আমাদের সাথে জুড়ে যাবেন,
1: একদম ফোন নাম্বারটা একবার বলে দাও।
0: বলে দিচ্ছি 9434076705, এই নম্বরে ফোন করুন। বলতে বলতেই ফোনটি আবার এসে গিয়েছে।
1: আচ্ছা দেখে নাও কে রয়েছে।
0: নমস্কার শ্রোতা বন্ধু, কে আছেন, কোথা থেকে বলছেন?
2: প্রভু তুমি
1: হ্যালো, হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
1: হ্যাঁ বিশ্বজিৎ বাবু, বিশ্বজিৎ বাবু কেমন আছেন বলুন। আত্মপ্রকাশ ঘটান এবং তার কণ্ঠের মধ্যে দিয়ে তাকে আমরা চিনি, এই হচ্ছে রোজকার ব্যাপার।
0: মানে তার কণ্ঠ কোথাও আমাদের পরিচয়ক, আমাদের কাছে তার পরিচয়ক হয়ে গিয়েছে। বাহ,
1: আচ্ছা আজকের বিষয় নিয়ে কি বলবেন আপনি বিশ্বজিৎ বাবু?
2: বলুন দিদি ভাই, কারণ বিষয়টা আমি
1: আচ্ছা আচ্ছা আসলে ব্যাপারটা হচ্ছে, পয়লা জুলাই থেকে সাতই জুলাই এই সপ্তাহটাকে আমরা বন মহোৎসব সপ্তাহ বলে থাকি। অর্থাৎ আমাদের এই যে এটা তো কোনো উৎসব নয় শুধু, এটা যেন আমাদের প্রতিদিনের অঙ্গীকার, যে আমরা আমাদের যে সবুজায়ন, যেটা গাছ লাগানো, এগুলো বাড়াতে হবে। এবং গাছের সবুজ কমে যাওয়ার ফলে আমাদের নানান রকম আমরা ক্ষতির মুখোমুখি দাঁড়িয়ে, এ বিষয়ে আপনি কি বার্তা দেবেন?
2: হ্যাঁ দিদি ভাই দেখুন, যদি আজকে আমরা গাছ লাগানোর সম্বন্ধে তো এমনি প্রতি পদক্ষেপে প্রত্যেক মানুষকে নিজেরাই বুঝতে পেরেছি, গাছ জীবন রয়েছে, গাছেরও সেরকম প্রাণ রয়েছে। গাছকে যদি আমরা সেইভাবে করতে পারি নিজেদের ছেলে মেয়েকে মানুষ করার জন্য, যে সময়টা গাছের পিছনে যদি সেই সময়টা দেওয়া হয় তাহলে পদক্ষেপে পরিবেশের জন্য আমরা তখন বৃষ্টি বর্ষা বৃষ্টিটা খুব ভালো হয়েছিল এবং সেই টাইমে মানুষের মনের মধ্যে একটা আনন্দের সঞ্চার হতো, যে পাখি
0: আপনার কি কোনো গাছ লাগানো নিজের ব্যক্তিগত অভ্যেস রয়েছে বিশ্বজিৎ বাবু?
2: অভ্যেস রয়েছে, যেটা হচ্ছে আমার তো নিচে বাজারের মধ্যে আমরা,
1: আচ্ছা ওনার কথাগুলো একটু কেটে কেটে আসছে,
0: যান্ত্রিক গোলযোগ কিছু তো রয়েছে, তবু আমরা বোঝার চেষ্টা করছি। এবং হ্যাঁ হ্যাঁ বলুন।
1: হ্যাঁ আমরা বিশ্বজিৎ বাবুর কথা অনুযায়ী যেটা বুঝলাম, যে ওই যে যেটা বলছিলাম যে সকলের মধ্যে এই গাছ লাগানোর অভ্যেসটাকে গড়ে তুলতে হবে, এবং যেটা হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তোলার যে একটা চিরন্তন অঙ্গীকার, সেটা আমাদের নিতেই হবে। এখনো সময় আছে, কারণ আমরা একেবারেই কিন্তু সংকটের মুখোমুখি দাঁড়িয়ে।
0: সত্যি আমাদের সবাইকে সচেতন হতে হবে, আমাদের নবীন প্রজন্মকে আমাদের বার্তা দিতে হবে, বোঝাতে হবে, এবং তাদের এই যে স্কুলগুলোতে যে শুরু হয় একটি, মানে কোনো বৃক্ষরোপণের বিশেষ উৎসব হোক বা যা কিছু, যে গাছ রোপণ করা, তাদের হাত দিয়ে গাছ লাগানো, এগুলোই আসলে শিশুদের মধ্যে ভেতরে একটি অনুপ্রেরণা তৈরি করবে, যে আমি এখানে যখন লাগাচ্ছি আমি আরো
1: গাছে যখন দেখবে নতুন ফুল বা ফল হবে সেটার মধ্যে যে একটা আনন্দ, সেই আনন্দটা যদি ওরা একবার অনুভব করতে পারে তাহলে কিন্তু ওরা এটা ধারাবাহিকভাবেই করবে। আমাদের অনুষ্ঠানের কিন্তু প্রায় আমরা শেষ লগ্নে চলে এসেছি,
0: একদম শেষ মুহূর্তে এসে গেছি শ্রোতা বন্ধুরা। তবে এই মুহূর্তে বৃষ্টিরই একটি গান দিয়ে আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষে আপনাদেরকে এই গানটি শোনাবো। বৃষ্টি দিয়ে যেই গানটি এখন আপনারা শুনবেন, সেই গানটি সুর এবং গান অঞ্জন দত্তের।

0: এই গানের মধ্যে দিয়ে শেষ হলো আজকের কিছু কথায় কিছু গানে অনুষ্ঠান। সঙ্গে ছিলাম আমি অনামিকা এবং আমার সঙ্গে ছিলেন দেবশ্রী। আমরা এই অনুষ্ঠানের এখানেই শেষ মুহূর্তে এসে আপনাদেরকে বলছি, শ্রোতা বন্ধুরা আমাদের সাথে জুড়ে থাকবেন আজ এ পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্স। পাঠদান করবেন রাখি ব্রহ্ম এবং সঙ্গে রয়েছেন ছাত্রী রানী মণ্ডল এবং অনুময় সরকার, টাকাতুলি আর কে উচ্চ বিদ্যালয়।
1: অন্ত উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা আমি রাখি ব্রহ্ম, আমার সাথে আমার বিদ্যালয়ের দুজন ছাত্র রয়েছে, একজন রনি মণ্ডল এবং অন্যজন অনময় সরকার। আজকের রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হল সেমিস্টার্থী ভারতের পররাষ্ট্র বা বিদেশ নীতি। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট এবং ইন্টারেস্টিং বিষয়, তাই নয় কি? আচ্ছা, প্রতিটি রাষ্ট্রের বিদেশ নীতির মূল উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থের সংরক্ষণ, আর এই উদ্দেশ্যকে কার্যকর করার জন্য প্রতিটি রাষ্ট্র আন্তর্জাতিক স্তরে অন্যান্য রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। অর্থাৎ একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করে বিদেশ নীতির উপর। তাই প্রতিটি দেশের বৈদেশিক নীতি সেই দেশের সামগ্রিক ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এখন মনে প্রশ্ন হতেই পারে যে বিদেশ নীতি কাকে বলে। আচ্ছা, তোমাদের কি এ বিষয়ে কোনো ধারণা আছে যে বিদেশ নীতি কি এবং বিদেশ নীতি কাকে বলে? আচ্ছা রনি, তুমি হাত তুলেছ প্রথমে, তাই রনি বলো, তোমার মতো করে তুমি বলো, বিদেশ নীতি তুমি এটাকে কি বলবে?
2: আমার মনে হয় ম্যাম, এক দেশের সঙ্গে অন্য দেশের যে সম্পর্ক, যেমন ভারতের সঙ্গে অন্যান্য দেশের কেমন সম্পর্ক হবে তা ঠিক করে এই নীতি গ্রহণ দ্বারা।
1: বাহ, খুব সুন্দর হয়েছে, সঠিক উত্তর। অনময়, তুমিও হাত তুলেছো, তুমি বলো যে

হলো ওম সহনা ববতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যম করবাবহৈ তেজস্বিনা পতিতমস্তু মা বিদ্বিষাবহৈ। এর অর্থ হলো হে পরম শক্তি, আমাদের ছাত্র শিক্ষক দুজনকে একসাথে রক্ষা করো, দুজনকে একসাথে পোষণ করে আমরা দুজন একসাথে মহান যে শক্তির সাথে কাজ করব এবং বিদ্যাপ্রাপ্তি সমর্থ লাভ করব। শুধু তাই নয়, একজন ছাত্র একজন শিক্ষক পরস্পর কাঁধে কাঁধ রেখে পায়ে পা মিলিয়ে কেউ কারো শত্রু না হয়ে

0: কেকাঠুরি রামকান্ত উচ্চ বিদ্যালয়ের স্বীকৃতি যে মৌলিক হবে এবং বিশ্বের কাছে একটা বার্তাবহ হবে এ সন্দেহের অবকাশ রাখে না। তাই সবাই তোমরা হয়তো খুব আগ্রহী হয়ে আছো যে এই ভারতবর্ষের পররাষ্ট্রনীতি কী এবং কেমন, এবং ভারতবর্ষ তার পররাষ্ট্রনীতি নিয়ে বিশ্বকে কী বার্তা দিচ্ছে। ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান এই দেশকে বিশ্বের কাছে আরও মৌলিক করে তুলেছে। আমরা যদি উত্তরে তাকাই তাহলে দেখব উত্তরে হিমালয় যেন প্রহরী হয়ে সাদা বরফের মুকুট দেশমায়ের মাথায় পরিয়ে দিয়ে রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়ে আছেন। আবার ভারত মায়ের পায়ের দিক যদি লক্ষ্য করি তাহলে দেখব তিন দিকের নীলাভ শুভ্র জলরাশি যেন দেশমাতৃকার পা ধুয়ে দিয়ে যাচ্ছে। নানা ভাষার দেশ এই দেশ, নানা বর্ণের দেশ এই দেশ, নানা জাতির দেশ এই দেশ, নানা ধর্মের সমন্বয়ের পবিত্র ভূমি এই দেশ। আর এখান থেকেই আমরা ত্যাগের ভারতভূমি এবং সমৃদ্ধির ভারতভূমি এবং শান্তির বার্তাই সারা বিশ্বকে উপহার দিতে দেখে এসেছি যুগ থেকে যুগান্তর ধরে। অর্থাৎ ভারতের ভৌগোলিক অবস্থান, প্রাচীন ঐতিহ্য যথা অহিংসা, মানবতা, পরমত সহিষ্ণুতা, শান্তি, মৈত্রী ও স্বাধীনতার প্রতিফলন স্বাধীন ভারতবর্ষের পররাষ্ট্রনীতিতেও দেখা যায়। স্বাধীন ভারতবর্ষের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কী হবে তা স্পষ্ট হয়ে উঠেছিল 1947 সালের 14 আগস্ট জওহরলাল নেহরুর ভাষণে, যা টুইস্ট উইথ ডেস্টিনিটি নামে পরিচিত। স্বাধীন ভারতে যে বৈদেশিক নীতি তৈরি করে তার মূল উদ্দেশ্য ছিল ভারতের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের সুরক্ষা, প্রতিবেশী দেশগুলির সঙ্গে সদ্ভাব, সৌহার্দ্য এবং সহযোগিতা বজায় রেখে শান্তি ও স্থিতিশীল পরিবেশ সুনিশ্চিত করা। এর জন্য জোট নিরপেক্ষ শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা যেমন গৃহীত হয়েছিল, পাশাপাশি সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদকেও দূর করা হয়েছিল। এবার আমরা ফিরে আসি ভারতের বিদেশ নীতির মূল যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই মূল বৈশিষ্ট্যগুলির দিকে। এক নম্বর মূল বৈশিষ্ট্য হল জোট নিরপেক্ষতা, এগুলি সম্পর্কে আমি আবার ডিটেলসে আলোচনা করছি। দুই নম্বর হল পঞ্চশীল নীতি, তিন নম্বর সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের বিরোধিতা, চার নম্বর বর্ণবিদ্বেষের বিরোধিতা, পাঁচ নম্বর বিশ্ব শান্তি ও মৈত্রী স্থাপন, ছয় নম্বর নিরস্ত্রীকরণ এবং সাত নম্বর প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সম্পর্ক। রনি, তুমি হাত তুলেছ, কিছু বলবে হয়তো।
1: ম্যাম, জোট নিরপেক্ষ বলতে আমরা কি বুঝি?
0: হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। জোট নিরপেক্ষ বলতে আমরা কি বুঝি? দেখো, পৃথিবী এক সময় আমরা দেখেছিলাম বিভিন্ন দেশ ঔপনিবেশিক শাসন দ্বারা পৃথিবীকে গ্রাস করেছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব দুটি ভাগে বিভক্ত হয়েছিল। এ যেন স্বাধীনতাকে অপহরণের আরেক পন্থা ছিল। এ সময় আমরা দেখেছি একদিকে পুঁজিবাদী আমেরিকা, অপরদিকে সমাজতান্ত্রিক রাশিয়া। এই দুই দেশ কৌশলে বিশ্ববাজার দখল করে নিচ্ছিল এবং প্রত্যেকটা দেশের অখণ্ডতা এবং স্বাধীনতাকে এগুলোর উপর তারা হস্তক্ষেপ করছিল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশের অখণ্ডতা ও স্বাধীনতার কথা ভেবে তিনি মিশরের নাসের ও যুগোস্লাভিয়ার মার্শাল টিটোর সঙ্গে একত্রিত হয়ে এমন একটি জোটের স্বপ্ন দেখেছিলেন যেখানে কোনো দেশ তার স্বাধীনতা হারাবে না, কোনো দেশ তার ভেতরের অখণ্ডতা হারাবে না, কোনো দেশ তার সার্বভৌমত্ব বা চূড়ান্ত ক্ষমতাকে হারাবে না। এই কারণে

0: নেই তারা, না কোনো পুঁজিবাদী রাষ্ট্রের জোটে যেতে চেয়েছিল, না কোনো সমাজতান্ত্রিক রাষ্ট্রের জোটে যেতে চেয়েছিল। বুঝেছিল সদ্য স্বাধীন প্রাপ্ত ভারতবর্ষের বুকে এ আরেক পরাধীনতার শিকল হয়ে রয়ে যাবে। এই কারণে তারা একটা নতুন আন্দোলন শুরু করেন, এর আন্দোলনের নাম জোট নিরপেক্ষ আন্দোলন। আর এই জোট নিরপেক্ষ আন্দোলন স্বাধীনতাকে সুশৃঙ্খল রাখার জন্য, সুরক্ষা রাখার জন্য আরেকটা আন্দোলন। অনময় কিছু বলবে, তুমি হাত তুলেছো, বলো।
1: হ্যাঁ ম্যাডাম, পঞ্চশীল নীতিটা কি?
0: হ্যাঁ, এটা আলোচনা করছিলাম, দ্বিতীয় আমাদের টপিক ছিল পঞ্চশীল নীতি। তো পঞ্চশীল নীতি কি? খুব সুন্দর প্রশ্ন। আমরা দেখলাম 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা পেল, তারপর ভারতের নির্বাচন হলো, নির্বাচনে আমাদের দেশ সরকারও গঠন করলো, নিজস্ব সরকার একটা আমরা দেখতে পেলাম। এবার আসলো ভারতবর্ষের বৈদেশিক নীতির ব্যাপার, এবং ভারতের পাশেই ঠিক গা ঘেঁষে দাঁড়িয়েছিল আরেকটি এশিয়ার বৃহৎ শক্তিধর দেশ, সেটা হচ্ছে চীন। ভারতবর্ষ বুঝেছিল চীনের সঙ্গে সুসম্পর্ক না থাকলে ভারতবর্ষের স্বাধীনতা আবার বিপন্ন হতে পারে। এই কারণে 1954 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও চীনের প্রধানমন্ত্রী চায়েন লাইয়ের মধ্যে পঞ্চশীল চুক্তি নামে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে, পঞ্চশীল জিনিসটা কী, চুক্তিটার বিশেষত্বই বা কী, চুক্তিটার মধ্যে কী কী জিনিস রয়েছে? এই চুক্তিতে বলা হয়েছে ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের উপর পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন, অর্থাৎ চীন এবং ভারতবর্ষের মধ্যে যে ভৌগোলিক অখণ্ডতা আছে, তাদের যে সীমানা এবং তাদের যে চূড়ান্ত ক্ষমতা রয়েছে তাকে সঠিকভাবে শ্রদ্ধা প্রদর্শন করা। দ্বিতীয় হলো অনাক্রমণ, অর্থাৎ একটা দেশ আরেকটা দেশকে অযথাভাবে আক্রমণ করবে না। তৃতীয়টা ছিল অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, অর্থাৎ ভারত বা চীনের তার নিজের ব্যাপারকে নিজেই সামাল দিতে হবে এবং সামলে নেবে। চতুর্থ ছিল সমঝোতা ও পারস্পরিক সহযোগিতা, এখানে অর্থনীতি এবং বাণিজ্য আর সামাজিক দিকগুলোও পড়ে, যেখানে আমরা দেখব যে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশ কী করে সমঝোতা করে চলে, কী করে তাদের বাণিজ্য এগিয়ে নিয়ে যাবে, কী করে তারা শান্তি স্থাপন করবে, পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে। আরেকটা হলো শান্তিপূর্ণ সহাবস্থান। শান্তিপূর্ণ সহাবস্থান হচ্ছে না যুদ্ধ নয়, আমরা সুন্দরভাবে বন্ধুত্বপূর্ণভাবে একে অপরের পাশে থাকব। এটাই হচ্ছে পঞ্চশীল নীতি। আর যেটা আমরা বলেছিলাম, ভারতবর্ষ ঔপনিবেশিকতাবাদের বিরোধিতা করেছে, এটা ভারতের পররাষ্ট্রনীতির আরেকটা নীতি। এই ঔপনিবেশিকতাবাদ তোমরা আগেই জেনেছ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইংল্যান্ড, ফ্রান্স, জাপান সহ বিভিন্ন দেশগুলি সারা বিশ্বে নিজেদের আধিপত্যের যে লড়াই চালিয়েছিল এবং তাদের নিজেদের প্রাধান্য বিস্তার করেছিল, সেটাই ছিল ঔপনিবেশিকতাবাদ, যার মধ্যে ভারতবর্ষও কিন্তু ইংরেজদের হাতে এভাবেই অত্যাচারিত হয়েছিল। ভারতের রাজনৈতিক, অর্থনীতি সমস্ত কিছু তাদের হাতেই বন্দী ছিল। আর এই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও যখন এই ঔপনিবেশিকতাবাদ ছদ্মবেশে রয়ে গেছিল, তখন এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলির স্বাধীনতার জন্য যে মুক্তি আন্দোলন গড়ে উঠেছিল, ভারত কিন্তু তাতে আকুণ্ঠ সমর্থন করেই গেছে। এবার আসি বর্ণবিদ্বেষের বিরোধিতা। আমরা যদি দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ রোডেশিয়া দেশের শাসকদের দিকে তাকাই, তাহলে দেখব বর্ণবৈষম্য সেখানে কি নির্মম। আমরা যদি দেখি নেলসন ম্যান্ডেলার জীবনী, কতটা বছর তাকে জেলের অন্ধকারে কাটাতে হয়েছিল, যাদের রং কালো তাদের উপর যে অত্যাচার, তারা যে রাজনৈতিকভাবে সামাজিকভাবে কোনো মর্যাদাই পেত না, সমমর্যাদার জন্য তাদের যে লড়াই, এই লড়াইয়ের পাশে ভারতবর্ষ সর্বদাই সমর্থন করেছে। এমনকি আমরা দেখি যে ভারতবর্ষ নেলসন ম্যান্ডেলার এই আন্দোলনকে সমর্থন করেছিল বলেই ভারতের সর্বশ্রেষ্ঠ যে পুরস্কার, সেটা ভারতরত্ন তাকে প্রদান করেছিল। এবার আসি বিশ্বশান্তি ও মৈত্রী। ভারতের বিদেশ নীতির মূল স্লোগান হল যুদ্ধ নয়, শান্তি চাই। ভারত সমগ্র বিশ্বের কাছে সর্বদা শান্তির দিশাই দেখিয়ে দিয়েছে, সেটা ইতিহাস থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়েও আমরা দেখতে পাই ভারতবর্ষ বারবার শান্তির বাণী শুনিয়ে গেছে। এবার আসি অস্ত্র নিরস্ত্রীকরণে। ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বারবার অস্ত্র প্রতিযোগিতা

নিরস্ত্রীকরণের আদর্শ গ্রহণের কথা বলেছেন, যাতে করে বিশ্ব থেকে যুদ্ধের আবহাওয়া দূর হয়, এমনকি পারমাণবিক অস্ত্র বর্জন করে প্রতিটি রাষ্ট্র শান্তির পথ যাতে অনুসরণ করে এটার কথাও ভারতবর্ষ বারবার বলেছে। ভারতবর্ষ যেমন নিজের দেশের সার্বভৌমিকতা ও অখণ্ডতাকে মর্যাদা দেয়, তেমনি অন্য রাষ্ট্রের সার্বভৌমিকতা ও অখণ্ডতার প্রতি বিশেষ শ্রদ্ধাশীল এবং অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে কখনোই হস্তক্ষেপ করে না। প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন ভারতের বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য। আর প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক স্থাপনের পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে ভারতের বিদেশ নীতির। এবার আমরা দেখব বিবর্তনগুলি, যে কী কী বিবর্তন রয়েছে। ভারতের বিভিন্ন রাষ্ট্রনায়ক বিভিন্ন সময়ে বৈদেশিক ক্ষেত্রে যে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে, তাই বিদেশ নীতি কিছুটা পরিবর্তন হলেও মূল নীতিগুলি একই আছে। এবার একটু আলোকপাত করা যাক সেই বিদেশ নীতির বিবর্তনের উপর। আমাদের যদি দেখি ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষকে, বিভিন্ন সময় আমরা দেখব বিভিন্ন প্রধানমন্ত্রীরা ভারতবর্ষে এসেছেন এবং বিদেশ নীতি গ্রহণ করেছেন। এই বিদেশ নীতির মূল কাঠামো একই ছিল, কিন্তু তাদের ভাবনা চিন্তায় ভারতকে কোথায় নিয়ে যেতে হবে, ভারতের কী প্রয়োজন, যুগের সাথে তাল মিলিয়ে সেভাবেই তারা গ্রহণ করেছে। তোমরা জওহরলাল নেহরুর নাম শুনেছ? জওহরলাল নেহরু ছিলেন ভারতের বিদেশ নীতির রূপকার। এখানে ছোট কোশ্চেন অনেক সময় এসেই যায়, ভারতের বিদেশ নীতির রূপকার কাকে বলে? অবশ্যই জওহরলাল নেহরু হবেন। তিনি জোট নিরপেক্ষ আন্দোলন ও পঞ্চশীল নীতি গ্রহণের মধ্য দিয়ে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীকে এক নতুন দিশা দেখিয়েছিলেন। এর পাশাপাশি তিনি বুঝেছিলেন ভারতবর্ষকে শান্তিতে রাখতে গেলে রাশিয়ার সাথে একটা সুসম্পর্ক করে তুলতেই হবে, এবং তিনি সেটাও করেছিলেন। আমরা ফিরে যাই পরবর্তী প্রধানমন্ত্রী অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রীর যুগে। লাল বাহাদুর শাস্ত্রীর সময় ভারত পাকিস্তানের যুদ্ধের পর রাশিয়ার উদ্যোগে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধবিরোধী চুক্তি হিসাবে তাশখন্দে তারা মিলিত হয়েছিল। এই তাশখন্দে 1966 সালে তাশখন্দ নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এছাড়া লাল বাহাদুর শাস্ত্রীর আমলে 1954 সালে শ্রীলঙ্কার সাথে সিলন চুক্তি স্বাক্ষরিত হয়। এই সিলন চুক্তির মূল বিষয় ছিল শ্রীলঙ্কায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের অবস্থা ও সমস্যা সমাধানের জন্য শ্রীলঙ্কা সরকার যেন বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। এরপর আসি ভারতবর্ষের মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর যুগে। ইন্দিরা গান্ধীর আমলে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুত্থান ঘটে। এখানে ভারতবর্ষের ক্ষেত্রে একটা রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে দারুণ বড় এটা কূটনৈতিক সাফল্য। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি এরপরেই আবার আরেকটা মাইলস্টোনে পৌঁছানোর লক্ষ্য নেন। 71-এ বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুত্থান, ভারত পাকিস্তানের সম্পর্কের অবনতি। ইন্দিরা গান্ধী যুদ্ধের পরিস্থিতিকে অ্যাভয়েড করবার জন্য, পাকিস্তানের সঙ্গে ভালো একটা সম্পর্ক স্থাপনের জন্য 1972 সালে সিমলা চুক্তি স্বাক্ষর করেন। তার আমলে আরব দেশগুলি, সোভিয়েত ইউনিয়ন এবং ইউরোপীয় দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গভীর হয়। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উন্নতি হয়। তার আমলেই পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়, যা বিশ্ব দরবারে ভারতকে এক শক্তিশালী পারমাণবিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছিলেন। তিনি চীনের সাথে আমাদের যে সম্পর্কের অবনতি হয়েছিল সেই জায়গাটাও তিনি ভালো করে রেখেছিলেন এবং চীন সফরে গিয়েছিলেন। এছাড়া আমরা দেখেছি যে শ্রীলঙ্কার সাথে তার খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। 1987 সালে শ্রীলঙ্কার জাপনায় এলটিটি জঙ্গিদের দমনের জন্য তিনি ভারতীয় সৈন্য পাঠান, এবং পরবর্তীকালে আমরা দেখি এই এলটিটি জঙ্গি সংগঠনকে সাহায্য করবার জন্য তাকে তাদের হাতেই মৃত্যুবরণ করতে হয়েছিল। এবার ফিরে আসি ভিপি সিংয়ের সময়ে। এই সময়ে বিদেশমন্ত্রী ছিলেন আই কে গুজরাল, যিনি ভারতের 12 নম্বর প্রধানমন্ত্রীও ছিলেন। আই কে গুজরাল 1996 সালে দেবগোড়ার মন্ত্রিসভায় তিনি যে 5টি নীতি গ্রহণ করেছিলেন তা গুজরাল মতবাদ বলা হয়। তিনি অনেকটা জওহরলাল নেহরুর মতোই, পঞ্চশীল নীতির মতোই, বাংলাদেশ, ভুটান প্রভৃতি প্রতিবেশী দেশগুলির সঙ্গে বিশ্বাসযোগ্যতা ও ভরসা স্থাপন করার কথা বলেন। দক্ষিণ এশিয়ার কোনো দেশই

0: তার ভূখণ্ডকে অন্য কোনো দেশের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না এ কথাও বলেন। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ দক্ষিণ এশিয়ার দেশগুলি কেউ কারো ব্যাপারে করবে না এ কথাও তিনি উল্লেখ করেন। একে অপরের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বজায় রাখার কথাও তিনি বলেন। শান্তিপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সকল বিরোধ মীমাংসা করাই ছিল তার উল্লেখযোগ্য সাফল্য। এবার ফিরে আসি 1991 সালে ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে। 1991 সাল ছিল ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন ও বাস্তবায়নের যুগ। সত্যিকারের ভারতবর্ষের বৈদেশিক যে উন্নয়ন এবং বৈদেশিক যে টাকা আমাদের দেশে ঢুকতে শুরু করে এই সময়ের নীতিগুলির ক্ষেত্রে যেগুলো গ্রহণ করা হয়েছিল। 1991 সালে নরসিংহ রাওয়ের আমলে ভারতের অর্থনীতির উদারীকরণ, প্রাইভেটাইজেশন ও বিশ্বায়নের উপর জোর দেওয়া হয়। 1996 সালে নেপালের সাথে মহাকালী চুক্তি ও শ্রীলঙ্কার সাথে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেন। নরসিংহ রাওয়ের পূর্বে তাকাও নীতি ফলে বৈদেশিক সম্পর্কের উন্নতি হয়। তার সময়ে সার্কভুক্ত দেশগুলি সাপটা স্বাক্ষর করে। এ প্রসঙ্গে একটি কথা বলা ভালো। সার্ক হল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যা 1985 সালে প্রতিষ্ঠিত হয় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য এবং এশিয়ানের মতো সংগঠনেও ভারত সক্রিয় ভূমিকা পালন করে চলছে। রনি, তুমি হাত তুলেছ, কিছু বলতে চাইছো?
1: ম্যাম, সাপটা কি?
0: হ্যাঁ, সাপটা হলো সাউথ এশিয়ান প্রিফারেন্টাল ট্রেড এগ্রিমেন্ট, অর্থাৎ এই যে বললাম সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সার্ক গঠিত হয়েছিল, এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলো তাদের একটা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী জায়গায় পৌঁছানোর জন্য তাদের মধ্যে সুন্দর একটা ট্রেড এগ্রিমেন্ট আর কি করেছিল, এটাই হচ্ছে সাপটা। এবার ফিরে আসি যে অটল বিহারী বাজপেয়ীর সময়। অটল বিহারী বাজপেয়ীর সময় পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ আরেকবার হয়, যা ভারতের বিদেশ নীতির সাফল্যের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। দক্ষিণ এশিয়ার দেশগুলির সঙ্গে উল্লেখযোগ্য আমাদের সম্পর্কের উন্নতি ঘটে। 99 সালে কার্গিল যুদ্ধের সাফল্য আরও এক মাইলস্টোনে ভারতবর্ষকে পৌঁছে দেয়। এরপর আসি মনমোহন সিংয়ের সময়। 2008 সালে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। এরপরে 91 সালের মতোই আরেকটা মাইলস্টোন এবং আরেকটা উল্লেখযোগ্য সাল, যেখান থেকে ভারতের অর্থনীতি এবং বিদেশ নীতির আরও একটা বিরাট পরিবর্তন হয়, সেটা হচ্ছে 2014 সালে নরেন্দ্র দামোদর মোদির সময়। এই সময়ে কয়েকটা বিদেশ নীতির ক্ষেত্রে নতুন নতুন জিনিস গৃহীত হয়েছে। তিনি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য নেইবারহুড ফার্স্ট, অর্থাৎ প্রতিবেশীরাই প্রথম নীতি গ্রহণ করেন। নরসিংহ রাওয়ের পূর্বে তাকাও নীতিকে আরও শক্তিশালী করতে অ্যাক্ট ইস্ট পলিসি গ্রহণ করেন। এছাড়াও লুক ওয়েস্ট পলিসি, অর্থাৎ পশ্চিমে তাকাও নীতি গ্রহণ করেন, যার ফলে ইরান ও ইসরায়েলের মতো দুটি পরস্পর বিরোধী শত্রু দেশকে তিনি বন্ধুত্বের আওতায় আনে, অর্থাৎ ভারতের দুটি বন্ধু দেশে পরিণত করেন এবং ইরানের খরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস ভারতে সরবরাহের ব্যবস্থা করেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, ভিয়েতনামের সাথে সম্পর্কের উন্নতি আগের চেয়ে অনেকটাই ঘটেছে। আমরা জওহরলাল নেহরু থেকে আজকের দিনে পর্যন্ত যদি দেখি তাহলে দেখব, অর্থাৎ নরেন্দ্র দামোদর মোদীর সময় পর্যন্ত যদি দেখি তাহলে দেখব আমাদের বিদেশ নীতির অনেক কিছু পরিবর্তন হয়েছে যুগের উপযোগী হিসাবে এবং সময়ের সাথে সাথে। 91 সাল থেকে যেমন একটা পরিবর্তন এসেছে, 2014 আরেকটা পরিবর্তন এসেছে। সবশেষে বলা যায় ভারতের বিদেশ নীতির মূল লক্ষ্যই হলো শান্তিপূর্ণ সহাবস্থান ও জাতীয় স্বার্থ রক্ষা করা। এবার তোমাদের কিছু প্রশ্ন থাকলে আমায় করতে পারো।
2: হ্যাঁ ম্যাম, উদারনীতিকরণ বা ওপেন মার্কেট পলিসিটা কি?
0: খুব সুন্দর প্রশ্ন। উদারনীতিকরণ বা ওপেন মার্কেট পলিসি হচ্ছে 91 সালে নরসিংহ রাও তখন এটা চালু করেছিল, যে তখন আমাদের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। তো সেই সময় যে বলা হয়েছিল যে পৃথিবীর সমস্ত দেশ এই দেশে বাণিজ্য করতে আসতে পারবে এবং ভারতবর্ষেও অন্য দেশে যেতে পারবে। এর ফলে কি হয়, কম্পিটিশন, বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন, আমরা যেমন ভালো প্রোডাক্ট পাই সকল দেশের একটা কম্পিটিশন ভালো জায়গায় পৌঁছয় এবং বিদেশি লগ্নিও যেমন আসে এবং বিদেশি যে টাকা সেটাও ভারতবর্ষে আসতে শুরু করে এবং ভারতের জিনিসও বিশ্বের বাজারে চাহিদা বাড়তে শুরু করে। আর কিছু বলবে
1: ম্যাম? ভারতে কেন স্বাধীনতার পরে বিদেশ নীতি গ্রহণ করা হয়, কেন স্বাধীনতার আগে বিদেশ নীতি গ্রহণ করা হয়নি?
0: কারণ স্বাধীনতার আগে ভারতবর্ষ স্বাধীন ছিল না, তার সার্বভৌমত্ব ছিল না, তারা ইংরেজের অধীনে ছিল। কোনো দেশ তখনই বিদেশ নীতি গ্রহণ করতে পারে যখন তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকে। 1947 আগে এই দুটোর কোনোটাই ভারতবর্ষে ছিল না এই কারণে। কিন্তু ইতিহাসের পাতায় যদি দেখি তাহলে প্রত্যেক রাজারা যখন স্বাধীন ছিল তাদের মতো করে তারা পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিল। আর কিছু বলবে?
2: হ্যাঁ ম্যাম, প্রাইভেটাইজেশনের ফলে শ্রমিক কর্মহারা হয়েছে কি?
0: এটা 91 সালে একটা বিরাট বড় আন্দোলন হয়েছিল, যে সবাই ভেবেছিল প্রাইভেটাইজেশন হলে শ্রমিক কর্মহারা হবে, দেশের অর্থনীতি ধস পড়বে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে চিত্রটা অন্য। এতে কি হয় যে অনেক সরকারি জিনিস রয়েছে যেগুলো হচ্ছে আস্তে আস্তে কি হচ্ছিল, লসে রান করছিল। তো সেই যেগুলো লসে রান করছিল সেগুলোকে আবার লাভের জন্য খুব দরকার ছিল প্রাইভেটাইজেশন, সেগুলোকে কম্পিটিশনের মার্কেটে। কারণ কি, প্রাইভেটাইজেশন হওয়ার ফলে সবাই কর্মচ্যুতির ভয় পেয়েছিল, তারা সঠিক কর্মের জন্য এবং দক্ষ শ্রমিক যেমন ছিল তেমন, যেগুলো যেগুলো লস প্রতিষ্ঠান সেগুলো আবার কিন্তু লাভের মুখ দেখতে শুরু করেছিল। তো আমাদের সময় প্রায় শেষের দিকে এসে গেছে, তাও কয়েকটা কোশ্চেন আমি বলে দিচ্ছি। এখানে দুরকম কোশ্চেন তোমাদের আসবে, একটা হচ্ছে ইনফরমেশন কোশ্চেন, যেগুলো যেমন কোন প্রধানমন্ত্রী লুক ইস্ট পলিসি, কোন প্রধানমন্ত্রী লুক ওয়েস্ট পলিসি গ্রহণ করেছে, মানে পূর্বে তাকাও পশ্চিমে তাকাও, নেইবারহুড ফার্স্ট কারা চালু করছে, কে প্রাইভেটাইজেশন বিশ্বায়ন এগুলো চালু করেছিল, কে হচ্ছে সাপটা সাউথ এশিয়ান, এগুলো কি এশিয়ান ব্যাপারটা কি, সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সার্কের ফুল ফর্ম কি, আই কে গুজরাল কততম প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের ভারতের বিদেশ নীতির রূপকার কে, এরকম যেমন থাকবে। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের থাকবে যে আমি কতটা আমার বইটাকে ভালো করে পড়ছি, কিছু আমাদের ইন্টেলেকচুয়াল প্রশ্ন থাকে, 4টা অপশন থাকে, এর মধ্যে তোমাদের বেছে নিতে হবে। যেরকম বলতেই পারে যে কোনো দেশের বিদেশ নীতির মূল হচ্ছে, এক হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা করা, দুই হচ্ছে শুধুমাত্র সার্বভৌমত্ব রক্ষা করা, তিন হচ্ছে কোনো রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের ভালো সম্পর্ক গঠন করা, 4 হচ্ছে মৈত্রী সম্পর্ক স্থাপন করা। এখানে জাতীয় স্বার্থটা প্রথম হবে। এরকমভাবে আমাদের দেখতে হবে যে কোনো কোশ্চেন করতেই পারে যে আই কে গুজরালের যে আমরা দেখি যে বিদেশ নীতি, সেই বিদেশ নীতির ছায়া আমরা আরও একটা জায়গায় আমরা দেখেছিলাম, যেমন ওটা হবে যে পঞ্চশীল নীতির মতোই, পঞ্চশীল নীতি চীনের সাথে হয়েছিল আর এটা ঠিক এখানে ঘটেছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে। তারপরে প্রশ্ন হতে পারে যে ভারতের বিদেশ নীতিতে কি কি নীতি গ্রহণ করা হয়েছে, অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থান এগুলো, তারপর পঞ্চশীল নীতি কি, কত সালে পঞ্চশীল নীতি স্বাক্ষর হয়েছিল, কত সালে তাসকন চুক্তি স্বাক্ষর হয়েছিল, ভারতের কোন প্রধানমন্ত্রী বিদেশে মৃত্যু হয়েছিল। তো তোমরা হয়তো জানো না যে তাসকন চুক্তি করার পরই লাল বাহাদুর শাস্ত্রী ওখানে 1966 সালে মারা যায়। ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী এলটিটির আক্রমণে মারা যায়, এটা হচ্ছে রাজীব গান্ধী যেমন ছিল। তো কোন প্রধানমন্ত্রী প্রথম পারমাণবিক পরীক্ষামূলক বিস্ফোরণ করেছিলেন, আবার দ্বিতীয়বার ভারতের কোন প্রধানমন্ত্রী পারমাণবিক বিস্ফোরণ করেছিলেন, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের দেখতে হবে আর কি। তো সবাই খুব ভালো থাকো, আমরা সময় শেষ করতে চলেছি। তো আজকে খুব ভালো লাগলো সবার সাথে বসে এবং তোমাদের সাথে আজকের এই দিনটা, এরকম একটা পরিস্থিতিতে এরকম একটা সময়ে খুব দরকার শান্তির বাণী দেওয়ার, এবং ভারতবাসীর পক্ষ থেকে আমরা সেই শান্তির বাণীর কথাই বললাম বিদেশ নীতির। তো ধন্যবাদ সবাইকে।
3: শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য এখানেই শেষ হল। আজকের বিষয় ছিল পলিটিক্যাল সায়েন্স, দ্বাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্স, এবং আজকের শিক্ষিকা ছিলেন রাখি ব্রহ্ম এবং তার সাথে ছিলেন ছাত্রী রনি মণ্ডল এবং অনুময় সরকার। স্কুল টাকাতুলি আর কে উচ্চ বিদ্যালয়।

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল।

ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান কথায় সুরে। শ্রোতা বন্ধুরা, এই দ্বীপ প্রাহরিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আজকে একইভাবে আমরা অন্যদিনের মতনও আলাপ করব, কথা বলবো, গল্প করব এবং তার সাথে শুনে নেব সুন্দর সুন্দর গান। তবে এই যে সময়, অর্থাৎ বর্ষার সময়, আর ঠিক এই সময় আমরা দ্বীপ্রহরে এই অনুষ্ঠানে একে অপরের সাথে জুড়ে রয়েছি, অর্থাৎ বর্ষণ মুখর দুপুর, সেই নিয়ে আজকে আমরা কথা বলবো এবং শুনব কিছু গান। আসলে বর্ষণ মুখর দুপুর প্রকৃতির এক মনোমুগ্ধকর দৃশ্যের চিত্র তুলে ধরে। আকাশ কালো মেঘে আচ্ছন্ন এবং মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি আর বজ্রের শব্দ চারিদিকে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করে দেয়। কিন্তু তার সাথেও কিন্তু আছে এক অদ্ভুত আনন্দ। শ্রোতা বন্ধুরা, এই যে দুপুরে কিংবা কোনো দিন বর্ষায় কোনো এরকম ক্লান্ত দুপুর কিংবা অবসন্ন দুপুরে যখন আপনারা বসে থাকবেন, দিন যাপন করবেন কিংবা শুধুমাত্র অবসরেই হয়তো এক কাপ চা কিংবা কফি আপনার হাতে থাকবে এবং তার সাথে যদি থাকে একটি কবিতার বই, তাহলে নিঃসন্দেহে মনে হয় সেই সুন্দর একটি সময় ছাড়া যেন একেবারেই আর অন্য কোনো বিকল্প হতে পারে না। আর তাছাড়া বৃষ্টির ধারা এক টানা ঝরতে পড়ে যখন, যখন যেমন আকাশ তার সমস্ত রাগ উপড়ে দেয়, তেমন আবার মনে পড়ে যে পল্লী অঞ্চলে যখন কাঁচা রাস্তায় এবং ধানের জমিতে সেই জল থই থই করতে থাকে, তখন ছোট ছোট পুকুরগুলোও কিন্তু জলে ভরে ওঠে। গাছপালার সবুজ পাতা বৃষ্টির জ্বরে আর জলে আরও যে কত উজ্জ্বল এবং পরিষ্কার হয়ে ওঠে, প্রকৃতি যেন নতুন জীবন ফিরে পায়। আসলে বৃষ্টির এই ছন্দময় গান মানুষের মনেও এক ধরনের শান্তির সুর বাজায়। দুপুরের খাবার পর সবাই যখন বিশ্রামে, বৃষ্টির শব্দ যেন এক প্রাকৃতিক লড়ি হয়ে ওঠে যা ক্লান্ত মনকে স্বস্তি দেয়। কখনো কখনো ছোটবেলায় আমাদেরও মনে পড়ে, কিংবা এখনও আমরা দেখি অনেক ছোটদেরকে বৃষ্টিতে ভিজতে বাইরে বেরিয়ে এসে, তাদের খেলার মজা যেন দ্বিগুণ হয়ে যায়। ঘরে বসে থাকা একজন মানুষ যেভাবে বৃষ্টির রূপ উপভোগ করেন, ঠিক তেমনি মনের ভেতরে পুরনো কত স্মৃতির খেলা যেন এই বৃষ্টির সময় আরও সজীব সতেজ হয়ে ওঠে। বর্ষণ মুখর এই সুন্দর দুপুরে প্রকৃতি ও মানুষ যেন এক নতুন উচ্ছ্বাসে মেতে ওঠে। বিষণ্ণতা কিংবা একাকিত্ব বোধের সঙ্গী হতে পারে এমন দিন, আবার নতুন ভাবনা স্ফুরণও ঘটাতে পারে। বর্ষণমুখর দুপুরে তাই একান্তে বসে ভাবনার সাগরে ডুব দেওয়ার এক অদ্ভুত সুন্দর কিন্তু সময় হয়ে উঠতে পারে। আর এই সময়ে, যেই সময়ে আমরা কথা বলছি এই বৃষ্টি নিয়ে, আজ কিন্তু একটু বিকল্প ঘটেছে। আজ সারা দিন বৃষ্টির ধারা কিন্তু এখনো পর্যন্ত সকাল থেকে চোখে পড়েনি, তবে সেই যে গ্রীষ্মের এক দাবদাহ থাকে, আজ কিন্তু তার আমরা ঝলকানি এবং সূর্যের রূপ দেখতে পাচ্ছি। তবু আশা রাখছি সুন্দর বর্ষা নিশ্চয়ই আমাদের মনকে আরও সজীব এবং সতেজ করে তুলতে খুব শীঘ্রই এসে পড়বে। তবে এই মুহূর্তে কথা এখানে বিরতি নামিয়ে আমরা ফিরে যাচ্ছি গানে। আজকের প্রথম গান কথায় সুরের যে সুরের পর্বে আমরা এগোব, সেই সুরের পর্বের প্রথম গানটি গেয়েছেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর, সুর দিয়েছেন গৌরীপ্রসন্ন মজুমদার, ছায়াছবির নাম আরাধনা।

গানের পরে ফিরছি কথায়। আসলে কথা বলছিলাম বৃষ্টিময় দুপুর নিয়ে। বৃষ্টিময় দুপুর মানেই প্রকৃতির এক অনন্য রোম্যান্টিকতা এবং তার সাথে মনের শান্তির এক অদ্ভুত মেলবন্ধন। হালকা বৃষ্টি পড়তে শুরু করলে বাতাস ঠান্ডা হয়ে আসে এবং তার সাথে সুন্দর একটি বৃষ্টি ভেজা পাতার সুন্দর একটি গন্ধ এবং তার সাথে ঝরা পাতার উপর যখন বৃষ্টি পড়ে সেই টুপটাপ শব্দ এবং ঝিরিঝিরি শব্দ, সব যেন এক নতুন জীবন পেয়ে ওঠে। দুপুরের যে এরকম একটি মুহূর্ত, তখন মানুষ প্রায়শই থেমে যায় প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করার জন্য। হয়তো মানুষ কর্মব্যস্ত থাকেন, হয়তো বা কর্মে, রাস্তায়, কাজে, অফিসে, বিভিন্ন রকম জায়গায় মানুষের নিজেদের মতো করে দিন যাপন করেন এবং কর্মব্যস্ততায় মগ্ন থাকেন। কিন্তু কোথাও কোনো এক মুহূর্তে সত্যি প্রকৃতির দিকে চোখ গেলে এরকম একটি দিনে মন কিন্তু আমাদেরকে ভীষণ রকমভাবে আকর্ষণ করে নেয় ঠিক সেই দিকেই, কারণ প্রকৃতি বলে কথা তো। হয়তো বা আমরা কাজ করতে করতেও সামনে কম্পিউটার থাকলেও যদি পাশে একটি জানালা থাকে এবং এত সুন্দর একটি বর্ষণ মুখর দুপুর থাকে, তবে অনায়াসেই চোখ চলে যায় বাইরের সেই প্রকৃতির দিকে। সে হোক না কংক্রিটের জঙ্গল, কিংবা হোক না গাছপাতায় ভরা সুন্দর এক সতেজ সবুজ পরিবেশ, তবু বর্ষা তো বর্ষাই। সেই অবিরাম ধারা যখন আকাশ থেকে এসে নিচে পড়ে, তখন সত্যি মন যেন কোথাও বাউলের মতো এক অদ্ভুতভাবে ধ্যানমগ্নতায় ভেসে যায়। আসুন শুনে নেই পরের গান। পরের গান গিয়েছেন কিশোর কুমার এবং আরতি মুখোপাধ্যায়, সুর দিয়েছেন গৌরীপ্রসন্ন মজুমদার, ছায়াছবির নাম পদ্মগোলাপ।

এখন আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ের বিশেষ বিশেষ কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তি। কথা হচ্ছিল কথায় সুরে নিয়ে। কথায় এবং সুরে দুইয়ের মিলনে আমরা প্রত্যেক দিন এই যে একটি ঘন্টা সেটা আমরা কাটাই বিভিন্ন রকমভাবে আলাপচারিতায়, গল্প গুজবে এবং অবশ্যই তার সাথে গানে। এবারের গানটি গেয়েছেন কিশোর কুমার এবং আশা ভোসলে, সুর দিয়েছেন গৌরীপ্রসন্ন মজুমদার, ছায়াছবির নাম কলঙ্কিনী।

একটি অনবদ্য সুন্দর গানের পর আবারও ফিরে এলাম আমরা কথায়। কথা হচ্ছিল অবশ্যই বর্ষা নিয়ে, বৃষ্টি নিয়ে। এই যে এত সুন্দর বর্ষাকাল, যেটি আমাদের দীর্ঘ প্রতীক্ষার পর আসে এবং অবশ্যই গ্রীষ্মের দাবদাহের পর আসে, সেজন্যে বর্ষা নিয়ে আমাদের রোম্যান্টিকতা এবং ভাবধারা, ভাবনা চিন্তা, কাব্য সব কিছুতে যেন বর্ষা ভীষণ রকমভাবে মিশে যায়। ঠিক তেমনই যখন এই যে হালকা বৃষ্টির ফোঁটায় কোনো দুপুর ভিজে ওঠে, তখন চারপাশ যেন আলোয় আলোকিত হয়ে ওঠে। রোদের হালকা আলো আর বৃষ্টি ভেজা মাটির ঘ্রাণ সব মিলিয়ে মন যেন একেবারে ভীষণ রকম খুশিতে মেতে ওঠে। আবার দুপুরের এই বৃষ্টিতে ভিজে থাকা মানুষ আর প্রকৃতি যেন অনবদ্যভাবে এক বন্ধুত্বপূর্ণ অনুভব সৃষ্টি করে একে অপরের সাথে। বৃষ্টির ঝড়ঝড় ফোঁটার ছায়া এবং মেঘের আড়াল এবং মৃদু মৃদু হালকা বাতাসের মিলন যেন জীবনে এক নবতম আনন্দের সঞ্চার করে। আসলে এই হালকা বৃষ্টির ভেজা দুপুরে সত্যিই মনে হয় যেন নতুন রঙে আমরা রেঙে উঠেছি। জীবনে এক সময় আমাদেরকে বসন্ত এক নবতম আনন্দের ছোঁয়া দেয়, ঠিক তারপর অনেক অপেক্ষার পর আবারও আসে বৃষ্টি আমাদেরকে মনে হয় নতুন করে জাগিয়ে তুলতে। এমনও কিছু সময় রয়েছে, হয়তো আমরা বাইরে বেরিয়েছি, হঠাৎ করে এই আলো আধারির খেলাতে বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা বৃষ্টিতে ভিজলাম, ছাতা নেহাতি ভুলে গিয়েছি বাড়িতে। এখনকার দিনের মুঠোফোনও ভিজে যাচ্ছে, তার সাথে কিন্তু বিভিন্ন রকম সমস্যার তৈরি হয়। কিন্তু তারপরেও সেই যে বৃষ্টি, এবং কারণে বা অকারণে বা সমস্যায় যেভাবেই হোক এই বৃষ্টিতে ভেজা, তা কিন্তু প্রকৃতির সাথে খেলা করতে আমাদের বাধ্য করে দেয়। এবং সত্যি সেই অদ্ভুত আমাদের অনিচ্ছাকৃত খেলাতেও কিন্তু আমাদের মন এই বৃষ্টিতে ভীষণ রকমভাবে মেতে ওঠে। আর অনেক সময় এই যে বৃষ্টির ফোঁটা পড়ে, তখন দেখা যায় যে সত্যি অনেক সময় আমাদের মন নাচতে ইচ্ছে করে। যারা নাচ জানে, ছন্দের যাদের জ্ঞান রয়েছে, তারা ছাড়াও যাদের হয়তো শুধু মনটিই নাচছে, এবং তার সাথে এই যে বৃষ্টির টাপুর টুপুর শব্দ, তাতে যেন আমাদের হাত এবং পাও কোথাও ছন্দ খুঁজে পায়, এবং অকারণেই সেই ছাদের এক কোণে কিংবা বাড়ির আঙিনায় সুন্দরভাবে আমাদের মন নেচে ওঠে। আর যদি নাচতে নাই বা পারে, সেই

মানুষ বা সেই ব্যক্তি, তাহলেও কিংবা দেখা যায় খোলা হাতে দুই বাহুকে একেবারেই বিস্তারিত করে সেই বৃষ্টিকে আপন করে নেওয়া নিজের মধ্যে, আরও গভীরে গভীর থেকে গভীরতরভাবে আপন করে নেওয়া বৃষ্টির প্রতিটি জলকণাকে এবং বিন্দুকে। আসলে এভাবেই তো আমরা প্রকৃতিকে উদযাপন করি। এই যে ষড় ঋতুর যে খেলা রয়েছে, এভাবেই আমরা ভালোবেসে এই প্রকৃতির সাথে মিশে যাই। এইসব মুহূর্তে আমরা যেমন কখনো একাকিত্বে অনুভব করতে পারি, আবার কখনো তার সাথে ভাগাভাগি করে নেই নিজের সাথে, নিজের একান্তেই নিজের আপন বন্ধুত্ব। আসলে সর্বত্রই যেন জীবনের অনেক রকম ছোটোখাটো ফাঁকি থাকে, কিন্তু কর্মব্যস্ততায় আমরা সেটি নিয়ে ভাবতে পারি না। কিন্তু এমন কোনো সময় সত্যি সেই ফাঁকটিকে আমরা উদযাপন করে নিজেই মিশে যাই নিজের সাথে, দেখা হয়ে যায় আমার আমির সাথে। আর এভাবেই তো চলে আমাদের বৃষ্টির সাথে ব্যক্তির মননের, আনন্দের, ভালোবাসার বন্ধুত্ব। চলুন শুনে নেই পরের গানটি, নির্মলা মিশ্রের কণ্ঠে এবারের গান, তার মানে অবশ্যই সুন্দর হবে এবং অবশ্যই একটি সুন্দর বৃষ্টিরই গান। গানটি সুর দিয়েছেন রবীন চট্টোপাধ্যায়, ছায়াছবির নাম আধার সূর্য।

0: এখন দীপ্রাহরিক ট্রাফিক বুলেটিন। বৃহস্পতিবার 2 জুলাই 2026 শহরের প্রধান সড়কগুলিতে যান চলাচল ধীর গতির থাকার সম্ভাবনা রয়েছে। সকল পথচারী ও যানবাহন চালকদের ধৈর্য ধরে চলাচল করার, ট্রাফিক নিয়ম মেনে চলার এবং ট্রাফিক পুলিশের নির্দেশ অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকায় যেমন দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি পরিচিত যানজটপ্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় সড়ক মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। ধীরগতিতে গাড়ি চালান এবং সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 শালুগাড়া সড়কের ওপর নির্মাণ কাজ চলছে। গতি কমিয়ে গাড়ি চালান এবং অন্যান্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি লিংক ব্রিজে নির্মাণাধীন রাস্তা থাকায় নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোপা শিলিগুড়ি এবং আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াত ক্ষেত্রে নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ জানানো হচ্ছে। শুনলেন দীপ্রাহরিক ট্রাফিক বুলেটিন।
1: উপভোক্তাওঁ তক পৌঁছনে কা সুলভ অর সস্তা মাধ্যম হ্যায় আকাশবাণী।
2: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্রোঁ সে কিজিয়ে আপনে উৎপাদোঁ অর সেবাওঁ কা প্রচার বিজ্ঞাপনোঁ কে মাধ্যম সে।
1: লোকাল অর রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনে বিজনেস কা বিস্তার, ক্যোঁকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
2: আব ঘর দফতর ইয়া দোকান পর বৈঠে বৈঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনোঁ কি বুকিং।
1: ডায়াল কিজিয়ে 8700014242।
2: নম্বর একবার ফির নোট করে 8700014242।
0: কথায় সুরে অনুষ্ঠানে যেমন হচ্ছিল কথা, তেমন শুনছিলাম আমরা একাধারে গানও, এবং তার সাথে অবশ্যই জুড়ে গিয়েছিল বর্ষারও গান। আর এই মুহূর্তে আমরা বাংলা গানের পর্ব পেরিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে এসেছি হিন্দি ছায়াছবির গানের পর্বে। এবার আমরা শুনব বিভিন্ন রকম হিন্দি ছায়াছবির গান কথায় সুরে অনুষ্ঠানে, এবং অবশ্যই কথা তো থাকবেই, কথা থাকবে আমার সাথে আপনার, আমাদের নিজেদের ভাবধারার, এবং তার সাথে আজকে যেই বিষয় নিয়ে কথা হচ্ছে তা হলো অবশ্যই বৃষ্টির দুপুর, কিংবা একটি সুন্দর কর্মব্যস্ত দিনে যখন দুপুরবেলা বৃষ্টি পড়ে ঠিক তখন আমাদের মন কেমন হয়ে যায়। তার আগে এই মুহূর্তে হিন্দি গানের পর্যায়ের প্রথম গানটি আমরা শুনে নেই। গানটি গেয়েছেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল, সুর দিয়েছেন AR রহমান, ছায়াছবির নাম ব্লু।

আর যখনই আমরা বর্ষার কথা বলি, বৃষ্টির কথা বলি, তখন কিন্তু আমাদের সাথে অদ্ভুত রকমভাবে জুড়ে যায় আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। গুরুদেব এবং জীবনানন্দ দাশ প্রকৃতি নিয়ে যাদের অশেষ লেখালেখি, তাদের সাথে কিন্তু কোথাও আমরা মিলে যাই এই সময়ে। বসন্ত হোক কিংবা বর্ষা, সব কিছুতেই যেন এই কবিদের রচনা এবং লেখনী একেবারে অনায়াসে যাতায়াত তাদের। সে আমাদের মনে পড়ে ছোট্টবেলা আমরা যখন সত্যিই ছোট ছিলাম, তখন এক দু তিনটে লাইন সেই গুরুদেবেরই শিশু মানে কাব্যগ্রন্থ যেটি, তার থেকে দু তিনটে লাইন আমরা কিন্তু ছোটবেলায় বৃষ্টি পড়লে আওড়াতাম। যেমন বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বাঁধ, মনে পড়ে সেই কথাগুলো? আজও যখন বৃষ্টি হয়, ঠিক কোনো কারণে অকারণেই বা অজান্তেই হয়তো মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে আসে, এই লাইনগুলো কবিতার বেরিয়ে আসে। আবার কখনো এত সুন্দরভাবে হয়তো সুন্দরভাবে মানে ব্যাঙ ডাকছে, অসম্ভব বৃষ্টি হচ্ছে, আর তার সাথে এই যে ঝরঝরে বৃষ্টির শব্দ, তার সাথে কিন্তু মন আবার মেতে ওঠে এবং বলে যে হৃদয়ে আমার নাচে গেলে আজিকে ময়ূরের মতো নাচে রে। এই যে সকল কিছু, এগুলো কিন্তু কি অদ্ভুত রকম স্মৃতিচারণার সাথে মিশে যায় আমাদের জীবনে। আবার যখন প্রতুন একেবারেই নতুন বর্ষা বা আষাঢ়ের সূচনা হয়, তখন আবার সেটিও বেরিয়ে আসে মুখ থেকে যে নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাই রে, ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। তবু বর্ষাতে এই নিষেধবাণী থাকলেও আমাদের মনে হয় আমরা কেউ এই নিষেধবাণীকে মানি না। হ্যাঁ, হয়তো কাজ রয়েছে আমাদের, ব্যক্তিগত জীবনের যাপন রয়েছে, আমাদের ব্যস্ততা রয়েছে, আমাদের দৈনন্দিন যে কাজ রয়েছে তাতে আমাদের বেরোতেই হয়। কিন্তু কখনো কি দেখেছেন সেই বৃষ্টিতে ব্যস্ত হয়ে আমরা হয়তো বা কখনো ভীষণ বিরক্ত বোধ করি, কিন্তু ঠিক আবার নিজের মনের অজান্তেই এই বৃষ্টির সাথে মিশে ভিজে এবং সাথে নিয়ে চলতে কোথাও এক অপারগ আনন্দের অনুভূতিও হয়। এবার আবারও যাচ্ছি গানের পালায়। এবারের গানটি গিয়েছেন উদিত নারায়ণ, সুর দিয়েছেন যতীন ললিত, ছায়াছবির নাম চাঁদ সা রোশন চেহারা।

বর্ষার কথা যখন আসে, তখন যেমন কবি সাহিত্যিকদের কথা অবশ্যই চলে আসে, তার সাথে চলে আসে কিন্তু গুরুদেবের সোনার তরি। এই সোনার তরি পাঠ্যবইয়ে আমরা সকলেই হয়তো পড়েছি, যাতে করে রবীন্দ্রনাথ ঠাকুর অদ্ভুত রকমভাবে বর্ষার চিত্র এঁকেছেন। সেই তখনই মনে পড়ে যে তিনি সোনার তরিতেই লিখেছিলেন, গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খড়ধারা খড় পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। এই এই যে ছোটো ছোটো কবিতার লাইনগুলো, এগুলো সকল কিছু কিন্তু আমাদের সাথে আজীবনের সাথে, শৈশব এবং যৌবনের সাথে মিশে থাকে। তাই বর্ষা আমাদেরকে শুধুমাত্র নবীন এবং নতুন করে না, আমাদেরকে যৌবনকে, মনেরকে, মনের যে যৌবন রয়েছে তাকে সর্বদা সতেজ রাখতে সাহায্য করে। এবারের আরেকটি গান ঠিক ওরকমই সতেজ করার মতো আপনাদের জন্য রইল। গানটি গেয়েছেন মিথুন এবং মোহাম্মদ ইরফান, সুর দিয়েছেন মিথুন এবং ছায়াছবির নাম লামহা।

আকাশে মেঘের ডাকাডাকি এবং মুষলধারে বৃষ্টির যে চিত্র, তা আমাদের সাধারণভাবে বর্ষাকালের এক অতি পরিচিত চিত্র। তবে ছোটবেলায় পড়া একটি কবিতায় আষাঢ় এবং বর্ষাকে আরও বেশি পরিচয় করিয়ে দেওয়া হয় ছোটবেলাতেই আমাদের। বর্ষায় কখনো কবিরা খুঁজেছেন রোম্যান্টিকতা, কখনো তো গভীরতা, কোথাও বা বর্ষার প্রকৃতির ছায়া ছবি এঁকেছেন তারা। বৃষ্টি মানেই আসলে একটি ছন্দ, বৃষ্টি মানেই কবিতার লাইন মনে পড়ে যে পড়ে যাওয়া এবং মনে মনে আবৃত্তি করে নেওয়া বর্ষার সেই অবিরাম ধারা দেখে সেই লাইনগুলো। ঘন বর্ষায় একা থাকা এবং প্রতীক্ষা করা সত্যি বড় কষ্টের, প্রিয়জনের অনুপস্থিতি আমাদের এই বর্ষায় পীড়া দেয়। কবিগুরু এমনই প্রতীক্ষার ছবি এঁকেছেন। প্রকৃতির অপার প্রতীক্ষায় জেগে ওঠা বৃষ্টির ফোঁটায় বৃষ্টি, এই যে ঝরে পড়া বৃষ্টি, তাতে কত কিছুই না আমাদের চোখের জলও ঝরে পড়ে। বর্ষায় জেগে ওঠে প্রাণ, দূর হয় জঞ্জাল, বর্ষার শুরুতেই করা হয় আবাহন, বর্ষার গানে বর্ষাকে আমন্ত্রণ জানানো হয়। যেন এক রাজকীয় ব্যাপার, আষাঢ় পেরিয়ে শ্রাবণের অঝোর ধারায় ভেসে যাচ্ছে দেশ, মাঠের পর মাঠ বর্ষার জলে থই থই করছে। দিন পেরিয়ে গেলেও, আধুনিকতার ছোঁয়া লাগলেও, বর্ষার সে রূপ এখনও ঠিক তেমনই আমাদের কাছে কিন্তু রয়ে গিয়েছে। সেই কালো মেঘে ঢাকা থাকা, অঝোর ধারায় বৃষ্টি, এই সব কিছুই বর্ষার এক অদ্ভুত বৈচিত্র্য। এমনই মেঘের দিনে কবিতার যখন পাওয়া যায় আমাদের হাতে এমনই এক কবিতা বর্ষা যাপন, তখন আমরা এমনই কবিতা পাঠ করে নিতে সত্যিই পছন্দ করি। তার সাথে যদি অবশ্যই যুক্ত হয়ে যায় একদম বিদ্যুতের চকমকে আলো, বর্ষা নতুন জল পেয়ে বৃক্ষরাশি জেগে ওঠে নতুন করে, যেন তারা এতদিন ধরে আকাশের কাছে প্রার্থনায় ছিল যে কখন বৃষ্টি নামবে এবং তারা আবারও প্রাণ ফিরে পাবে। বর্ষার বাইরে অন্য সব ঋতুর উপস্থিতি যেন অনেকটা ম্রিয়মাণ হয়ে যায়। নদী তার যৌবন ফিরে পায় এই বর্ষাতেই। শুধু নদী কেন, বর্ষার অপেক্ষায় থাকে আরও কত সৃষ্টি। সকল দেশেই এই বর্ষা বা বৃষ্টির সাথে অদ্ভুত এক যোগাযোগ তৈরি হয়। তবে আমরা আমাদের এই বাংলার সাথে যেভাবে বর্ষায় আবেগের সাথে জুড়ে রয়েছি, তা হয়তো অন্য জায়গায় ঠিক তেমনভাবে উপলব্ধ নয়। আসলে বর্ষাতে এই যে যখন বৃষ্টি ঝরে পড়ে, এই অদ্ভুত এক দৃশ্য মনে করিয়ে দেয় বর্ষা ঋতুর। কবির কলমে কবিতা লেখা হয়, লেখকের গল্পে কলমে গল্প লেখা হয়, তার সাথে জুড়ে যায় গায়কের কণ্ঠে গান। হাজার বছরের বাঙালি সংস্কৃতির সঙ্গে মিশে আছে বর্ষা। সব কিছুর সাথে যুগ যুগ ধরে বর্ষা এবং বৃষ্টির যে বিলাস, তাতে গা ভাসিয়ে বাঙালি বরণ করে নিয়েছে এই বর্ষাকে। এবং এই যে আষাঢ় এবং শ্রাবণ, এই দুই মাস জুড়ে আমরা মেতে থাকি বর্ষা মঙ্গলের মতো উৎসবেও। তপ্ত গ্রীষ্মের প্রহর শেষে ধরণী যখন উত্তপ্ত, তখন এক ফোঁটা বৃষ্টির জল যেন হাহাকার করা এই ধূলিকণাকে নিমেষেই নিমজ্জিত করে দেয় নিজের এক পশলা বৃষ্টিতে। এরপর আমরা ফিরছি আরেকটি সুন্দর গানে। মোহাম্মদ আজিজ এবং অনুরাধা পারভালের কণ্ঠে এই গানটি, এবং এই গানটির সুর দিয়েছেন লক্ষ্মীকান্ত পেয়ারেলাল। ছায়াছবির নাম জানাম জানাম।

একে বর্ষা নিয়ে কথা এবং তার সাথে বর্ষার গান। আর এই মুহূর্তে স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে আমাদেরকে একেবারেই শেষ মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি। অনুষ্ঠানের এই কথায় ও সুরে অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তের গান আমরা শুনে নেব। শ্যায়েলের কণ্ঠে সুর দিয়েছেন শ্যায়েল এবং প্রীতেশ, ছবির নাম সর্বজিৎ।

এই গানের মধ্যে দিয়ে শেষ হচ্ছে আপনাদের প্রিয় দ্বিপ্রাহরিক অনুষ্ঠান কথায় সুরে। আবারও ফিরে আসব আমরা গানের ছাপি নিয়ে এবং কথায় এবং গল্পে। ততক্ষণ পর্যন্ত বিদায়, নমস্কার।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে অনুষ্ঠান মহিলা মজলিশ। আজকের বিষয়, বনমহোৎসব সপ্তাহ পালনের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। আলাপচারিতায় রয়েছেন অরুণাচল বসু DFO এবং উপস্থাপনায় রয়েছেন আমাদের উপস্থাপিকা কৃষ্ণাকর দে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মজলিস। বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর, নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে শিল্পের প্রসার প্রতিনিয়ত ঘটে চলেছে। আমরা জানি অরণ্য আমাদের শুভাকাঙ্ক্ষী পরম আত্মীয়, আমাদের জীবনে অরণ্যের অবদান বলে শেষ করা যাবে না। একটু ইতিহাস ঘাটলেই জানা যায়, প্রাচীনকাল থেকেই বৃক্ষরোপণ বা বনমহোৎসব ভারতীয় সভ্যতায় একটি বিশেষ উৎসব। প্রতি বছর জুলাই মাসের 1 থেকে 7 তারিখ পর্যন্ত বনমহোৎসব সপ্তাহ পালন করা হয়। বনমহোৎসব হল একটি জাতীয় বৃক্ষরোপণ অভিযান, যার মূল উদ্দেশ্য পরিবেশগত ভারসাম্য রক্ষা করা ও বনাঞ্চল বৃদ্ধি করা। বনমহোৎসব সপ্তাহে আজ মহিলা মজলিসের স্টুডিওতে শুনবেন বনমহোৎসব সপ্তাহ পালনের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অবসরপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা বা DFO শ্রী অরুণাচল বোসকে। নমস্কার অরুণাচলদা, মহিলা মজলিসের স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: প্রথমেই আপনার কাছে জানতে চাইব, প্রতি বছর 1 জুলাই থেকে 7 জুলাই বনমহোৎসব সপ্তাহ পালন করা হয়, এই বনমহোৎসব সপ্তাহ পালনের উদ্দেশ্য কি?
1: বনমহোৎসব এক ঋতুর উৎসব। সব ঋতুরই কিছু রং থাকে। গ্রীষ্মের রং যদি লাল, শরতের নীল, হেমন্তের সোনালি, শীতের শুভ্রতা আর বসন্তের গেরুয়া, অনেকে আবার দ্বিমত হতেই পারেন। কিন্তু বর্ষার রং যে সবুজ, তা কেউ অস্বীকার করবেন বলে মনে হয় না। বর্ষা মানে বৃষ্টির অঝোর ধারায় সবুজের উচ্ছ্বাস, অরণ্য ও বনাঞ্চলের সঙ্গে যার নিবিড় যোগ, অরণ্য প্রকৃতির সঙ্গে মানুষের আদিম যোগসূত্র তো রয়েছে, মানুষ যে তারই সন্তান। ভারতে 1 জুলাই থেকে 7 জুলাই অবধি সপ্তাহব্যাপী বনমহোৎসব বা বৃক্ষরোপণ উৎসব উদযাপিত হয়। পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের বিষয়ে জনসচেতনতা বাড়াতে 1950 সালে তৎকালীন কৃষি এবং খাদ্যমন্ত্রী KM মুন্সী এই উৎসবের সূচনা করেন। তবে পশ্চিমবঙ্গ

0: রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছর 14 থেকে 20 জুলাই বন মহোৎসব পালিত হয়। বর্তমানে এই সপ্তাহটি উদযাপনের মূল উদ্দেশ্য হল পরিবেশ সংরক্ষণ এবং বিশ্ব উষ্ণায়ন মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। শুধু অরণ্য সংরক্ষণ নয়, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করাই এই উৎসবের মূল উদ্দেশ্য।
1: বেশ, এই উৎসব কিভাবে পালন করা হয়?
0: আমি একটু আগেই বললাম যে ভারতবর্ষে কিন্তু এটা 1 জুলাই থেকে 7 জুলাই, কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের এটা 14 জুলাই থেকে 20 জুলাই। এই কারণটা হলো আমাদের বর্ষাকালটার ঘোরো বর্ষা যেটাকে বলে, সেই সময়টা হলো এই জুলাইয়ের মাঝামাঝি। সেই কারণেই এই 14 থেকে 20 জুলাই, যেখানে আমরা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ অবধি বৃষ্টির যাতে সমানভাবে থাকে, যেমন আমাদের পুরুলিয়াও আছে আবার কুচবিহারও আছে, সেই কারণেই 14 থেকে 20 জুলাই অবধি আমাদের এই বন মহোৎসবটাকে পালন করা হয়। আদিবাসীদের মধ্যে এখনও প্রচলিত আছে বৃক্ষ পূজা। তো আমাদের, আমি পুরুলিয়া কাজ করার সুবাদে বলে রাখা উচিত, 70-60 দশকেও পুরুলিয়াতে ঘন জঙ্গল ছিল। তো কবিগুরু সেই লাইন, দাও ফিরে সে অরণ্য লহয়ে নগর। তো আমি কাজ করার সুবাদে যে কথা বলছিলাম যে প্রতি বছর পুরুলিয়াতে একটা বড় আকারের 5, 10, 20 হেক্টর বা তার বেশি প্লান্টেশন করতে হতো। মাটি খোঁড়ার কাজ দিয়েই প্রথম কাজটা শুরু হতো। আমাদের যেমন উত্তরবঙ্গে মাটি খুললাম আর গাছ লাগিয়ে দিলাম, পুরুলিয়াতে কিন্তু সেটা হয় না। পুরুলিয়াতে গাছ লাগাতে হলে আগে মাটি খুঁড়ে সার দিয়ে রেখে দিতে হয়। তখন যেখানে জঙ্গল ছিল আজ থেকে 40-50 বছর আগে, সেই জঙ্গল নেই, সেই মাটিও ধুয়ে চলে গেছে। এবং যেখানে মোরাম বলে, যেখান থেকে সয়েলের অর্থাৎ মাটির তৈরি হয়, সেই মাটিটুকুনি চলে গেছে। তা সেই পুরুলিয়াতে মাটি খোঁড়ার কাজটা করতে হলেই প্রথমেই কিন্তু আগে ওই গাছ পুজো করতে হতো। তা গাছ বলতে আদিবাসীর গাছ, আদিবাসীর গাছ বিশেষ করে শাল মহুয়া আদিবাসীদের গাছ বলা হয়। তার কারণ এটা ওদের সংস্কৃতি, ধর্ম এবং দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি প্রভাব ফেলে। ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের শাল এবং মহুয়া গাছকে অত্যন্ত পবিত্র এবং জীবিকার মূল উৎস বলে মনে করা হয়। তো শাল গাছের বা মহুয়া গাছের পুজো করেই কিন্তু আমাদের এই বন মহোৎসবটা দক্ষিণের শুরু হতো।
1: আচ্ছা, তাহলে একটি বিশেষ দিনে বৃক্ষ পুজো করে তারপর মাটি খুঁড়ে সেখানে বৃক্ষরোপণ করা হয় বা হতো, তাই তো?
0: হ্যাঁ, ঠিক তাই। মানে এই বৃক্ষরোপণের যে প্রথম সপ্তাহ, যেটা আমরা জুলাই মাস বলছি, তার আগেই কিন্তু এই পিট ডিগিং বলে, মানে মাটি খোঁড়ার কাজটা মাস 2-1 আগেই করে রাখা হয়।
1: আচ্ছা,
0: আমরা এই বন মহোৎসব বা অরণ্য সপ্তাহ উৎসব উপলক্ষে যেই গাছ লাগানো হয় সেটা পশ্চিমবঙ্গের সব জায়গাতেই হয়। সেখানে দুটো স্লট তৈরি করা হয়। প্রথমটা হলো উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে সারা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় হতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানটা 14 তারিখে হবে এবং সমাপ্তি অনুষ্ঠানটা অন্য কোনো জায়গায় হবে। সেটা হয় অনেক সময় উত্তরবঙ্গে যদি উদ্বোধনী হয় তাহলে দক্ষিণবঙ্গে এটা সমাপ্তিটা করা হয়। তাই এই সময় পশ্চিমবঙ্গের যত ফরেস্ট ডিভিশন আছে, সেই ডিভিশনের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু গাছ লাগানো হয়। এবং গাছ লাগাতে হলে কাদেরকে আমরা ইনভাইট করি? এখানে স্কুল, কলেজ এবং এনজিও যারা আছেন, যে কোনো প্রতিষ্ঠান আসতে পারেন, তাদেরকে আমরা, সোশ্যাল ফরেস্ট্রি ডিভিশন আছে, সেই সোশ্যাল ফরেস্ট্রি ডিভিশন থেকে আমরা চারা বিলি করি। সেই
1: বিনামূল্যে
0: চারা বিলি করা হয়, সেটাও একটা মানে সংখ্যা আছে, 5 বা 10। এবং তারা যদি কেউ কমিউনিটিভাবে করতে চায়, কোনো স্কুল করতে চায়, কোনো ক্লাব করতে চায়, তাদেরকে আমরা 100 মতন চারা গাছ দিই বিনে পয়সায়। তাই এই সময়টুকুনের মধ্যে কিছু সাবসিডি রেটেও আমরা চারা দিয়ে থাকি এবং বেশিরভাগটাই বিনা পয়সায় দেওয়া হয়।
1: তাহলে এভাবে করেই বনমহোৎসবকে পালন করা হয় প্রতি বছর, তাই তো? একটা সময় হচ্ছে পয়লা জুলাই থেকে সাতই জুলাই এবং পরবর্তী

0: ভর্তিতে পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট 14-20। এবারে আপনার কাছে জানতে চাইব বন মহোৎসবের গুরুত্ব কতখানি।
1: বন ছাড়া আমাদের কোনো গতি নেই। বন মিন্স সবুজায়ন। সবুজায়নের ব্যাপারে আমি দু চারটে কথা বলতে চাই। যেমন আমরা যেখানে সেখানে যা কিছু গাছ কিন্তু লাগিয়ে দিতে পারি না। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি বলতে চাই, আমরা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জলহা আলাদা, যেমন মাটি আছে, জল আছে, জলবায়ু আছে, সবগুলোর উপরে বিচার করেই কিন্তু আমাদের গাছ লাগানো হয়। যেমন নর্থ বেঙ্গলে আমরা প্লেনস আছে, অর্থাৎ আমাদের এই যেটা সমভূমি নর্থ বেঙ্গলের, সেখান থেকে আমরা যদি একটু উপরে উঠে যাই, সুকনা পেরিয়ে গেলাম, যখন আমরা কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি, তখন কিন্তু এই যেহেতু তার মাটি এবং বায়ু তাপমাত্রা সব পরিবর্তন হতে থাকছে, একে অল্টিটিউডনাল ভ্যারিয়েশন বলে, উচ্চতার সাথে সাথে এইসবগুলো পরিবর্তন হয়। তা নর্থ বেঙ্গল প্লেন্সে যেই চারাগাছটি লাগানো হবে সেটা পাহাড়েও কিন্তু হবে না।
0: আচ্ছা,
1: আবার নদীর চরে যে গাছটা লাগানো যাবে সেটা আবার সব নদীর চরে, পুরুলিয়ার নদীর চরেও লাগানো যাবে না।
0: আচ্ছা,
1: তো এই যে চয়েস অফ স্পেসিস, মানে কোন চারাগাছটা কোথায় লাগানো হবে, সেটা কিন্তু আমাদের এই ব্যাপারে একটু অবশ্যই জ্ঞান থাকা দরকার। এবং এই চয়েস অফ স্পেসিস না থাকলে আমরা কিন্তু এই পুরো অনুষ্ঠানটাই বা আমাদের গাছ চারা লাগানোর ব্যাপারটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তা এটা ডিপার্টমেন্ট, যেমন আমরা আমাদের ব্যাপারটা জানি, আমি দেখেছি অনেক জায়গায় পঞ্চায়েত থেকে গাছ লাগানো হচ্ছে, গ্রামের সৌন্দর্যের জন্য, শহরের জন্য লাগানো হচ্ছে। তা এখানে কিন্তু ওই এক্সপার্ট ওপিনিয়ন ছাড়াই গাছ লাগানো হয়। আমি দেখেছি যে রাস্তার পাশে এমন গাছ লাগিয়ে দিচ্ছে যে গাছটা এখানে হওয়ার কথা নয়। তা এই ব্যাপারে আমাদের কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে যে চয়েস অফ স্পেসিস, যেটা মাটি, জলবায়ু, টেম্পারেচার এবং উচ্চতার উপরে, এগুলোর উপরে কিন্তু আমাদের বিশেষভাবে ধ্যান রাখতে লাগবে।
0: তো এই যে বন মহোৎসব হয়, সেখানে কি এই জিনিসগুলো গাছ দেওয়ার সময়, বিতরণ করার সময় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটা কি বলে দেওয়া হয় যে এই গাছটা এই জায়গাতে লাগালে ভালো হবে? মানে এই যে সচেতনতা সকলের তো নেই।
1: আমাদের সমাজভিত্তিক বন সৃজন ডিভিশন আছে, মানে সোশ্যাল ফরেস্ট্রি ডিভিশন, এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই ডিওপরা থাকেন। এখানে ওনারাও এই নার্সারি তৈরি করেন এবং এই বিশেষ অনুষ্ঠানে ওখান থেকেই আমরা বিনামূল্যে চারা বিতরণ করা হয়। সেখানে কিন্তু বলে দেওয়া হয় যে আপনি কোথায় চারা গাছটি লাগাবেন। মানে যদি ফ্রুট স্পেসিস হয়, ফল গাছ হয়, তাহলে তো অসুবিধা নেই, আম, কাঁঠাল, পেয়ারা এগুলো তো হয়। কিন্তু কিছু টিম্বার ভ্যালু আছে, মানে যেটা দিয়ে কাঠের যে গুরুত্ব আছে, সেই গাছগুলো কিন্তু ঠিক সেই জায়গায় লাগাতে হবে যেখানে এটা উপযুক্ত।
0: আচ্ছা,
1: এটা আমাদের ডিপার্টমেন্ট থেকেই বলে দেওয়া হয়। কিন্তু আমাদের ডিপার্টমেন্টের বাইরে যেসব কাজগুলো হয় সেখানে দেখেছি একটু অসুবিধা হয়ে যাচ্ছে। যেমন আমি শহরেও দেখছি অনেক জায়গায় গাছ লাগিয়ে দিচ্ছে, মানে টিম্বার পেসি, যেটা টিম্বার হবে, সেটা এমন একটা জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে, সিমেন্টের একটা চারি করে সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে। তখন এগুলো ডিপ রুটেড গাছ, শেকড় অনেক ভেতরে যাবে, তো সিমেন্টের মধ্যে যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু এটা
0: আশপাশের পরে মরে যায়। আর এমনিও যদি বা হয় তাহলে দেখা যাবে যে সেই রুট আশেপাশের জায়গাটা
1: যেতে পারছে না, ওখানে 2-3 বছর পরে ওটা মরে যাবে।
0: বেশ, বনভূমি এবং মানুষের জীবন আমরা জানি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, কিভাবে?
1: দেখুন, পরিবেশ রাখতে হলে যে বনের দরকার তা তো আমরা একটু আগেই আলোচনা করেছি। হ্যাঁ, এবার এই গাছ লাগাতে গিয়ে আমাদের কি হচ্ছে, শুধু সরকারিভাবে গাছ লাগালেই হবে না, এই গাছগুলো লাগানোর জন্য আমরা গ্রামে গঞ্জেই যদি না যাই তাহলে কিন্তু সেখানেও অনেক জমি পড়ে আছে। আমিও নিজে 3 দশক আগের কথা বলছি, যখন এইসব আমাদের এই অরণ্য উৎসব বা ফরেস্ট্রির ক্যাম্পেইন করতে গিয়ে দেখেছি, সাধারণ লোকদের, গ্রামের লোকদের যখন জিজ্ঞেস করছি আপনাদের কত, মানে কি পরিমাণ জমি আছে, ওনারা কিন্তু জমি বলতে শুধু চাষের জমিটুকুন বলছেন। ধরুন ওনার 10 একর জমি আছে কিন্তু উনি বলছেন 4 একর, এই 6 একর বা 5 একর বা আপনি যেটা বলছেন না, সেই জমিটা কি? সেই জমিটা আসলে পতিত জমি, সেই জমিতে।

0: হয় উঁচু জমি যেখানে এক ফসল হয় বা হয়ই না, এমনি ফেলে রেখে দিয়েছেন। আমরা কিন্তু এই পৈতৃক জমিতে গাছ লাগিয়ে তাদের একটা ইন্টেরিম মানে মধ্যবর্তী একটা অর্থ সংগ্রহ করার যে একটা টেকনিক, সেই টেকনিকগুলো কিন্তু আমরা ওনাদের সাথে আদান প্রদান করি। এই সোশ্যাল ফরেস্ট্রি ডিভিশনের মেইন উদ্দেশ্য কিন্তু এটা যে গ্রামে গঞ্জে গিয়ে এই গ্রামের লোকদের বলা এবং পঞ্চায়েতে গিয়ে রাস্তার ধারে বা পতিত জমিতে পঞ্চায়েতের কমিউনিটি এরিয়াগুলোতে গাছ লাগানো, এটা কিন্তু আমরা করে থাকি। যতক্ষণ না পর্যন্ত এমনি পশ্চিমবঙ্গে আমরা 33% আছি, যদি বনভূমি না বৃদ্ধি করা যায় তবে আমাদেরও এই উষ্ণায়নের প্রকোপে পড়তে হবে।
1: তাহলে মানুষের জীবন এক তো অর্থকরী দিক থেকে মানুষ অনেকটা বেশি সমৃদ্ধ হচ্ছে বনভূমির উপরে নির্ভর করে, তাই তো?
0: হ্যাঁ, অবশ্যই।
1: সেই জন্য বনভূমির সঙ্গে মানুষের জীবন জীবিকা এটা কিন্তু জড়িয়ে রয়েছে। এবারে আপনার কাছে জানতে চাইব যে অরণ্যের কোলে কিভাবে ভারতীয় সভ্যতা বিকশিত হয়েছে।
0: দেখুন, অরণ্যের কথা বলতে গেলে কিন্তু আমাদের আগে যারা আদিম যুগের থেকে যদিও না আসি, আমরা যদি 200 বা 250 বছর আগের কথাও বলি, তখন সেখানে টঙ্গিয়া কাল্টিভেশন, টঙ্গিয়া কথাটা একটা বার্মিজ শব্দ, টঙ্গিয়া মানে হিল আর ইয়া মিন্স কাল্টিভেশন, এটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল বার্মিজ মানে বর্তমান মায়ানমারে। তো এই কনসেপ্টটা কি ছিল টঙ্গিয়ার, ওই তখনকার সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষরা কি করতেন, জঙ্গলেই তো থাকতেন, তো জঙ্গলের থাকতে হলে তো ওখানে ফসল করতে হবে, তাদের চাষেরও কিছু করতে হবে। তারা জঙ্গলের ভেতরেই, জঙ্গলটা তাদেরই ছিল বলতে গেলে, জঙ্গলের একটা বিরাট পোর্শন ওনারা মানে একদম কেটে ফেলে দিতেন, পুরো একটা বড় প্যাচ, যতটা দরকার থাকতো ততটা প্যাচ ওনারা ফেলে দিতেন, মানে কেটে ফেলতেন। কেটে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে পাতা ফাতা যেগুলো থাকতো সব পুড়িয়ে মাটির সাথে চলে গেল, আর যেসব টিম্বার যেসব কাঠ থাকলো বা জ্বালানি কাঠের জন্য ওগুলো আলাদা করে সংগ্রহ করে সেখানে কাঠ দিয়ে ঘর বাড়ি নিজেদের তৈরি করা, তাদের এগ্রিকালচারাল ইমপ্লিমেন্টস তৈরি করা, এগুলো ওনারা করতেন। এখন এরা কতদিন করতে পারবে, মাটির তো একটা ক্ষমতা আছে, ধ্বংস কথা আমরা আজকের যুগে বলছি, কিন্তু তখন ওনাদের ওটাই সিস্টেম ছিল যে জঙ্গলের একটা পোর্শনকে পুরো কেটে ওইখানে সব কিছু সরিয়ে দিয়ে তারপরে ওখানে 4 বছর 5 বছর, তার কারণ জঙ্গলের মাটি তো সোনা, সেখানে তো আর কোনো সার দেওয়া বা অন্য কিছু দেওয়ার প্রশ্নই আসে না। সেই 5 বছর 7 বছর ওনারা 4 থেকে 5-6 বছর ম্যাক্সিমাম ওই জঙ্গলের উপরে ওই মাটির উপরে ওনারা চাষাবাদ করতেন, তারপরে আবার চলে যেত পরের প্লটে বা তার থেকে একটু দূরে আরেকটা প্লট, সেখানে বেছে নেওয়া হতো আরেকটা বনভূমি কেটে আবার নতুনভাবে তৈরি করা। এই যে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা যারা এই জায়গাটা ছেড়ে চলে গেলেন, 5 বছর 7 বছর 8 বছর পর আবার কিন্তু সেই জঙ্গলটা ফিরে এলো, কারণ এখানে ন্যাচারাল রিজেনারেশন হচ্ছে,
1: ঠিক?
0: হ্যাঁ, ওখানে কোনো আমরা কেউ চারা লাগাচ্ছি না, এখানে ন্যাচারাল রিজেনারেশন হচ্ছে। এবার এই করে যখন জঙ্গলে পরবর্তীতে যাওয়া হতো তখন দেখতে পাওয়া যেত কি এক জায়গায় ধরুন বহু উঁচু জঙ্গল, তারপরে ছোট, তারপরে একটা মাঠ, তারপরে আবার একটা উঁচু জঙ্গল, তারপরে একটা উঁচু জঙ্গল, তারপরে মাঠ, এইভাবে একটা ঢেউয়ের মতন জঙ্গল আমরা দেখতে পেতাম এই টঙ্গিয়া কাল্টিভেশনে। আর এটাকে যেহেতু একদিক থেকে অন্যদিকে চলে যায় সেই জন্য এটাকে শিফটিং কাল্টিভেশন বলে।
1: তা এইভাবে করেই ভারতীয় যে সভ্যতা সেই সভ্যতাটা কিন্তু বিকশিত হয়েছে, তাই তো? আর শিফটিং কাল্টিভেশন এখন ওই টঙ্গিয়ার থেকেই নেওয়া হয়েছে, কনসেপ্টটা সেখান থেকেই এসেছে, তাই তো?
0: হ্যাঁ, দেখুন শিফটিং কাল্টিভেশনে আমরা কি করছি, আমরাও তাই করছি। এখন আপনাদের নিশ্চয়ই প্রশ্ন থাকবে যে জঙ্গলে আমরা দেখছি যে জঙ্গল ধ্বংস করে সব ডিপার্টমেন্ট গাছ কাটছে, হ্যাঁ, কিন্তু এই কনসেপ্টটা সাধারণ মানুষের একদম ভুল চিন্তাধারা। আমরা কিন্তু এইভাবে গাছ কাটি না, ফরেস্ট ডিপার্টমেন্ট যেসব জঙ্গলগুলো কাটে সেটা আমাদের একটা ওয়ার্কিং প্ল্যান ডিভিশন আছে। আমাদের ওয়ার্কিং প্ল্যান ডিভিশন হলো আমাদের ডাক্তার, মানে ওনারা প্রেসক্রিপশন দেন,
1: আচ্ছা,
0: মানে এটা হলো অফিসিয়াল এবং লিগাল ওয়েতে শস্য কাটা যেরকম থাকে সেরকম আমাদের হারভেস্টিংটা, আমাদের

0: এটাও কিন্তু একটা লিগাল ওয়েতে করা হয়। তার কারণ এই ওয়ার্কিং প্ল্যানটা তৈরি হয় বিভিন্ন ডিভিশনের 10 বছরের একটা রুল বুক তৈরি হয়। সেই 10 বছরের কোন জায়গায় কত গাছ কাটা হবে সেটা কিন্তু আমাদের ওয়ার্কিং প্ল্যান ডিভিশন ঠিক করে দেন। সেই কারণে সাধারণ লোকেরা বলতেই থাকে যে এই ফরেস্ট ডিপার্টমেন্ট গাছ কেটে শেষ করে দিল। অ্যাকচুয়ালি তা না, এখানে ওই প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের কিন্তু গাছ কাটতে হয়। ধরুন যে গাছটা ম্যাচিওর হয়ে গেছে সেটার একটা রোটেশন পিরিয়ড থাকে, যে এত বছর আমাদের যেমন রোটেশন এখন তো একটু বেশি বেড়ে গেছে, মানুষের রোটেশন 80 হয়ে গেছে। হ্যাঁ, তো এখন গাছেরও ওরকম একটা 80, 70, 80, 90, 100 বছরের একটা রোটেশন না থাকে।
1: গাছটাকে চিহ্নিত করা হয়,
0: সেটা কিন্তু শালের, যেমন শাল গাছ বলতে গেলে যেমন শাল গাছের একটু বেশি লাগবে। আর এখন আমরা ওই কপিস মানে বীজ থেকে গাছ চারা হওয়ার পরেই ওটাকে কেটে দেওয়া হয়, কেটে দেওয়ার পরে ওই গাছের গোড়া থেকে যে কটা বেরোয় তার মধ্যে থেকে বেস্ট যেটা তাকে আমরা রেখে দিই, একে কপিস বলে। এখন এই কপিসের যেমন টিক বা সেগুনের যদি আপনি বীজ থেকে করেন তাহলে কিন্তু সেটা অনেক সময় নেবে, সেটা 40, 50, 60 বছর নিতে পারে। কিন্তু আপনি যদি কপিস করে দেন তাহলে কিন্তু সেটা 10-15 বছরে ওটা ম্যাচিওর হয়ে যাবে। তা কোনো জায়গায় দেখবেন যে আমরা 15 বছরেও গাছ কাটছে, আবার কোনো জায়গায় 70 বছর হয়ে গেছে গাছ কাটছে। এটা কিন্তু আমাদের ওয়ার্কিং প্ল্যান ডিভিশন, যেমন ফরেস্টে বিভিন্ন রকম বিভিন্ন ডিভিশন আছে, যেমন সিলভিকালচার ডিভিশন হলো সাইন্টিফিক স্টাডি করে, সোশ্যাল ফরেস্ট্রি গাছ লাগানোর, টেরিটোরিয়াল জঙ্গল রক্ষার জন্য, ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণী। তো আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টকে জানতে হলে অনেক কিছু জানতে হবে। আর যেহেতু বনমহোৎসবের দিনে আজকে আমি এসেছি এখানে, আমরা শুধু ফোকাস করছি ওই গাছ লাগানো এবং গাছের রক্ষা করা।
1: একদম, প্রায়ই আমরা দেখি বন কেটে ফাঁকা করে দিচ্ছে কাঠ চোরাই মাফিয়ারা। এই চোরা চালানকারী মাফিয়াদের আটকাতে বন দপ্তর কী ব্যবস্থা নেয়?
0: দেখুন, আমাদের বন রক্ষার জন্য সব কটা ডিভিশন কিন্তু থাকে না, এর জন্য টেরিটোরিয়াল ডিভিশন, যাদের মূল কাজ হলো জঙ্গল রক্ষা করা, প্রোটেকশন দেওয়া।
1: আচ্ছা,
0: বর্তমান সময়ে একটু কর্মচারীর সংখ্যা কম হওয়াতে প্রোটেকশনটা অবশ্যই একটু ঘাটতি থেকে যায়। এর সঙ্গে আমাদের বন্যপ্রাণীর যেই একটা সংঘাত থাকে, মানুষের সাথে বন্যপ্রাণীর একটা কনফ্লিক্ট, এটাও দেখতে হয়। সেই কারণে সরকারি কর্মচারীদের সংখ্যা কম হওয়ার জন্য প্রোটেকশনটা একটু মাঝে মধ্যে হালকা হয়ে যায়। তবে চোরা শিকারি ধরার জন্য আমাদের নিরলস প্রয়াস থাকে এবং 24 ঘন্টা আমাদের কিন্তু ডিউটি থাকে। আর এই বন আইনগুলো এখন এত বেশি কড়াকড়ি হয়েছে যে এই আইনে যখন কাউকে নিয়ে আসা হয় তাদের কিন্তু সেখান থেকে ছুটে আসা খুব মুশকিল হয়। জঙ্গলে অবশ্যই এর মাঝখানে শুধু একা ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষে তো এটা সম্ভব না, তো সেখানে আমরা যদি ওই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে।
1: হ্যাঁ, আপনাকে এটা আমি জানতে চাইতাম আপনার কাছ থেকে যে বন সংরক্ষণের ক্ষেত্রে আমরা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকার কথা জানি, সেটাই বা কতটা।
0: হ্যাঁ, এখানে শুধু আমরা একা জঙ্গলটাকে মানে ফরেস্ট ডিপার্টমেন্ট একা জঙ্গলটাকে রাখতে পারবে না, সে কারণে জঙ্গলে সন্নিহিত অঞ্চলে যারা থাকেন তাদেরকে অবশ্যই এই আমাদের মূল স্রোতে নিয়ে আসতে হবে। 1970 দশকের গোড়ার দিকে ডক্টর অজিত কুমার ব্যানার্জি আমাদের একজন বিভাগীয় বনাধিকারী ছিলেন, উনি মদনাপুরের আড়াবাড়িতে উনি সিলভিকালচারিস্ট ছিলেন, মানে আমাদের সাইন্টিফিক স্টাডি করা হয় যে বিভাগ থেকে, সেখানে উনি বিভাগীয় বনাধিকারী ছিলেন। উনি এই 10টি গ্রামের লোকদের নিয়ে একটা কমিটি তৈরি করেন, তখন সেই কমিটির নাম ছিল কিন্তু শুধু FPC, ফরেস্ট প্রোটেকশন কমিটি। উনি বিজ্ঞান চর্চা ডিপার্টমেন্টে কাজ করেও উনি দেখলেন জঙ্গলটা কিন্তু এইভাবে রাখা যাচ্ছে না শুধু ফরেস্ট ডিপার্টমেন্ট, আমি 1970 সালের কথা বলছি।
1: আচ্ছা, আজ থেকে অনেক দিন আগে,
0: মানে 5 দশকের বেশি সবাই আমরা ওই যেমন গানের গুরুদেরকে কানে হাত দিতে হয়, কানে আমাদেরও ঠিক তাই, মানে একে ব্যানার্জির নাম করলে তো আমাদেরও কানে হাত দিতে হয়। তো তা উনি আমাদের প্রভাত পুরুষ, মানে এমন একজন বন অধিকর্তা পেয়েছিলাম যিনি আজ থেকে 50-60 বছর আগে ভেবে নিয়েছিলেন যে জঙ্গলকে রাখতে হলে জঙ্গলের সন্নিহিত লোকদেরকে নিতে হবে। তা উনি ওই 10টি গ্রামকে বেছে নিয়ে প্রথমে ফরেস্ট প্রোটেকশন কমিটি করেন এবং এই

0: কনসেপ্টটাকে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টকে এই রূপায়ণ করেন, কিন্তু ন্যাশনাল ফরেস্ট্রি পলিসিতে এসে গেছিল 1988-এ।
1: আচ্ছা,
0: এটা ন্যাশনাল ফরেস্ট পলিসিতে 1972 সালের ওনার কনসেপ্টটাকে, এটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল ফরেস্ট্রি হিসাবে 1988 সালে এটাকে নিয়ে নিলেন এবং সারা ভারতবর্ষে এটার সার্কুলেশন করে দিলেন, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি বা JFMC। এখন ওটা 1990 সালে JFMC হয়ে গেছে।
1: তাহলে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা বন সংরক্ষণের ক্ষেত্রে বা বনকে রক্ষা করার ক্ষেত্রে অনেকটাই।
0: হ্যাঁ, এখন তো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ছাড়া আমরা কোনো কিছুই করতে পারছি না, মানে সব কিছুই JFMC মানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের উপরেই আছে এবং ওনারাও আমাদেরকে যথেষ্ট রকমভাবে হেল্প করছেন। আমাদের তরফ থেকে আমরাও তাদেরকে টাইম টু টাইম বিভিন্ন রকম শিক্ষা দেওয়া বা তাদের অল্টারনেটিভ সোর্স, যারা একটু শিক্ষিত আছে তাদেরকে যেমন ইকো ট্যুরিজম জন্য বা বি কিপিং, যেমন মানে মৌমাছি পালন বা অন্যান্য হ্যান্ডিক্রাফ্টে আমরা ট্রেনিং দেওয়াচ্ছি, এইগুলো আমাদের তরফ থেকে কিন্তু করা হচ্ছে। মাশরুম ফার্মিং, মাশরুম তারপরে ভার্মি কম্পোস্ট, এইগুলো ডেয়ারি বা পোলট্রি এইসবগুলো কিন্তু আমরা ট্রেনিং এবং তাদেরকে দিচ্ছি।
1: বেশ, এবারে আপনার কাছে জানতে চাইব যে বনকে সুরক্ষিত রাখবার জন্য প্রচুর কর্মচারী নিয়োগ করতে হয়, নিয়োগ করার পদ্ধতি সেটা কীরকম?
0: সরকারি কর্মচারী নিয়োগের জন্য এখন আমাদের পশ্চিমবঙ্গ বন বিভাগের পোর্টাল আছে। আমি সাজেস্ট করব যারা বন বিভাগে চাকরির জন্য আগ্রহী তারা যেন সব সময় ওই বন বিভাগের পোর্টালের উপরে খবর রাখেন, সেখানে টাইম টু টাইম কোন পদের জন্য কবে অ্যাপ্লিকেশান করতে হবে সেগুলো সব সময় দিতে থাকে, আপডেট হতে থাকে। আমি বলবো সেখানে ফরেস্ট গার্ড টু ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস, মানে গ্রুপ ডি থেকে গ্রুপ এ সব সার্ভিসগুলোই কিন্তু ওই পোর্টালে আসবে এবং আমি অনুরোধ করব যারা শিক্ষিত বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন যারা, তারা এই পোর্টালের উপরে নজর রাখা, এখানে বিভিন্ন রকম চাকরির সুযোগ আছে।
1: বেশ, অরণ্য রক্ষা করবার জন্য বর্তমান প্রজন্মকে কিভাবে এগিয়ে আসতে হবে এই সাথে জানতে চাইব যে অরণ্য ভূমি রক্ষা করার জন্য কি ধরনের সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান করা প্রয়োজন।
0: আমরা আগেই বলেছি যে বনমহোৎসব একটা সাংস্কৃতিক উৎসব, এই সাংস্কৃতিক উৎসব সঙ্গে সঙ্গে এটা সামাজিক উৎসবও বটে। তাই সাংস্কৃতিক গুরুত্ব এবং সামাজিক গুরুত্ব এই দুটোকে যদি আমরা মাথায় রাখি তাহলে এর থেকে আমরা অনেক কিছুই করে নিতে পারবো। তা বর্তমান প্রজন্ম যারা আছে এখন অনেক বেশি মানে তারা সচেতন গাছ লাগানোর ব্যাপারে এবং পরিবেশের উপরে। এখন বিশ্ব উষ্ণায়নের যুগ চলছে, সবার আগে এখন আমরা কিভাবে টেম্পারেচারটাকে কম করাতে পারবো, এই উষ্ণায়নটাকে কম করাতে পারবো, এবং গাছই একমাত্র যে গাছ লাগিয়ে আমরা এই ভারসাম্যটাকে রাখতে পারি। এখানে আমরা সোশ্যাল ফরেস্ট্রি ছাড়া অ্যাগ্রো ফরেস্ট্রিও আমরা কিন্তু এখানে রাখছি, মানে সোশ্যাল ফরেস্ট্রি হলো সামাজিক বনসৃজন আর অ্যাগ্রো ফরেস্ট্রি হলো এগ্রিকালচার, মানে গ্রামের লোককে যদি শুধু ফরেস্ট্রি লাগাতে বলি তাহলে কিন্তু হবে না, সেখানে আমাদেরকে অ্যাগ্রো ফরেস্ট্রিও রাখতে হবে, মানে এগ্রিকালচার ল্যান্ড মানে যেটা কৃষি জমি আছে তার চারপাশে কি গাছ লাগাতে পারে যেটা কৃষি জমির ক্ষতি না হয়, বা কৃষি জমির সাথে আর কি গাছ লাগানো যেতে পারে, সেই মতামতগুলোকে এক্সপার্ট কমেন্টগুলোকে এক্সপার্ট যে মতামত থাকে সেটা আমরা দিয়ে থাকি অ্যাগ্রো ফরেস্ট্রি করার জন্য।
1: তাহলে এভাবে যদি সচেতনভাবে গাছ লাগানো যায় তাহলে বিশ্ব উষ্ণায়ন যেমন কমবে, প্রকৃতির ভারসাম্য যেমন রক্ষিত হবে, তেমনিভাবে অর্থকরী সাহায্যও কিন্তু হবে, তাই তো?
0: হ্যাঁ, অবশ্যই। বিশুদ্ধ বায়ু, নির্মল জল, বিশ্রাম এবং বিনোদন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, শব্দ দূষণ এবং আধ্যাত্মিক পুনরুজ্জীবনের মতন বিষয়টি ব্যাপকভাবে প্রশংসিত হবে।
1: একদমই তাই। কথায় কথায় আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অরুণাচলবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি বন বিভাগ থেকে অবসর নিয়েছি, তারপরেও আমি আমার তরফ থেকে কিছু বলতে পারলাম বন বিভাগের পক্ষ থেকে।

0: বেশ, আপনার অভিজ্ঞতা আমাদের শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই শুনলেন। যেতে যেতে বলি, বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে আমরাই পারবো পরিবেশকে দূষণমুক্ত করতে, মরুভূমির বিস্তার আটকাতে এবং উষ্ণায়ন কমিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে। আজ এই পর্যন্তই। শ্রোতা বন্ধুরা, আপনারা বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশকে দূষণমুক্ত রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে। নমস্কার।
1: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন মহিলা মজলিস অনুষ্ঠান। আজকের বিষয় ছিল বনমহোৎসব সপ্তাহ পালনের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। আলাপচারিতায় ছিলেন অবসরপ্রাপ্ত ডিএফও অরুণাচল বসু এবং সঙ্গে ছিলেন উপস্থাপিকা কৃষ্ণা করদে। আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে বাংলা এবং অব্যবহিত পরে স্থানীয় সংবাদ। কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কলকাতা কেন্দ্রের ঘোষণা।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ নতুন দিল্লিতে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে বৈঠক শেষ হয়েছে। চলতি অর্থবর্ষে ইপিএফ জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। সারাদেশের জেলাগুলিতে আজ থেকে ভিবিজি রামজি প্রকল্পের রূপায়ণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। বেঙ্গালুরুর নিকটে মাদাপাটনা গ্রামে একটি খাদানে বড় পাথরের চাঙর ভেঙে পড়ে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু। বার্ষিক অমরনাথ যাত্রার আজ সূচনা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 খেলায় আজ স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে বৈঠক শেষ করেছেন। বৈঠকে উভয় পক্ষের দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র মৌও স্বাক্ষরিত হয়েছে। এদিকে নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আজ জাপানের প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন। জাপানের প্রধানমন্ত্রী 3 দিনের ভারত সফরে গত সন্ধ্যায় নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তার প্রথম সরকারি ভারত সফর এটি। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবর্ষের জন্য ইপিএফ জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। ইপিএফ স্কিম 1952 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অনুমোদনের পর এই সুদের হার ঘোষণা করা হয়েছে। ইপিএফও তার আঞ্চলিক ও জোনাল অফিসগুলিকে সদস্যদের ইপিএফ অ্যাকাউন্টে অনুমোদিত সুদ জমা করার নির্দেশ দিয়েছে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভিজি রামজি আইন 2025 সারাদেশে গতকাল বলবৎ হওয়ার পর আজ থেকে জেলাগুলিতে এই প্রকল্পের রূপায়ণ শুরু হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে 125 দিন মজুরিভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, দেশজুড়ে এই নতুন ব্যবস্থা চালু করার জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে।
1: মনরেগা মে কেবল 100 দিন রোজগার মিলতা থা, বিকশিত ভারত

0: উত্তরাখণ্ড ও আসামের পদ্ধতি অনুসরণ করে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশ অনুযায়ী আগামী আগস্ট মাসে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। বিবাহ, ডিভোর্স, দত্তক সহ মোট 9টি বিষয়ের উপর সমীক্ষা করবে কমিটি। এদিকে বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা তৈরি, নির্দিষ্ট সময়ে তার বাস্তবায়ন এবং বিভিন্ন দফতরের কাজের পর্যালোচনা করতে রাজ্য সরকারের উদ্যোগে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসতে চলেছে। মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে নবান্ন সংলগ্ন সভাঘরে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও সব দপ্তরের সচিব ও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে লোকসভা সচিবালয়। আগামীকাল ও শনিবার কলকাতার নিউ টাউনে এবং বিধানসভায় যৌথভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সমাপ্তি অধিবেশনেও তিনি উপস্থিত থাকবেন। লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ এবং কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তৃণমূল কংগ্রেস দলের নির্বাচনী প্রতীক, তহবিলের নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে দলের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যেই নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির মিলিত হন। ঋতব্রত, সন্দীপন সাহা, জাভেদ খান, আকরুজ্জামান সহ 10 সদস্যের প্রতিনিধি দল নতুন দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রকৃত সাংগঠনিক নিয়ন্ত্রণ, দলীয় তহবিলের অধিকার এবং জোড়াফুল প্রতীক নিয়ে ঋতব্রত শিবির তাদের দাবি কমিশনের সামনে তুলে ধরেন বলে শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আইএসআইয়ের মদতপুষ্ট আন্তঃরাজ্য সন্ত্রাসবাদী ও অস্ত্রপাচার চক্রের বিরুদ্ধে এক অভিযানে দিল্লি পুলিশের স্পেশাল সেল 4 জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, আইএসআইয়ের সঙ্গে যুক্ত শাহজাদ ভাট্টি ও তার সহযোগীদের নির্দেশে এরা জাতীয় রাজধানীতে নাশকতামূলক কার্যকলাপ চালানোর পরিকল্পনা করছিল। এই অভিযানে 2টি বিদেশি পিস্তল, 9টি তাজা কার্তুজ এবং 5টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে সমর্থন বা এর যৌক্তিক প্রমাণ হাজির করা যায় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বকে একযোগে কাজ করার আহ্বানও জানিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী কৌশলের নবম পর্যালোচনা বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, একজন সন্ত্রাসবাদীর প্রধান পরিচয় সে নিজেই। তিনি বলেন, ভারত গত কয়েক দশক ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের শিকার হয়ে আসছে, সে কারণেই সব ধরনের সন্ত্রাসবাদেরই দ্বর্থহীন নিন্দা করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
1: India has been a victim of cross-border terrorism for decades. Our people have paid a terrible price and this experience has shaped India's zero-tolerance approach. Irrespective of any grievance, political cause or strategic calculation, terrorism in all its forms and manifestations must be condemned unequivocally. India has worked to strengthen the global focus on terror financing. We have supported capacity building, South-South cooperation and strengthening of multilateral frameworks. India believes that counter-terrorism should not be hollowed out by false equivalences or politicized narratives.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বেঙ্গালুরুর নিকটে মাদাপাটনা গ্রামে একটি খাদানে বড় পাথরের চাঙর ভেঙে পড়ে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই খাদানের ওপর চাঙরটি সরানোর সময় শ্রমিকদের হাত ফসকে খনির ভেতর পড়ে গেলে সেখানে কর্মরত শ্রমিকরা চাপা পড়েন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন, তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে। এই দুর্ঘটনায় শ্রমিকদের অধিকাংশই বিহার, মধ্যপ্রদেশ ও কর্ণাটকের বাসিন্দা বলে জানা গেছে। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। বার্ষিক অমরনাথ যাত্রা উপলক্ষে পুণ্যার্থীদের প্রথম দলের যাত্রার আজ সূচনা করেছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। এদিন সকালে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয় পুণ্যার্থীদের দলটি। এবার 57 দিন ধরে চলবে অমরনাথকে ও ইংল্যান্ড গণপ্রজাতন্ত্রী কঙ্গোকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। রাউন্ড অফ 16 বেলজিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রের ও ইংল্যান্ড মেক্সিকোর বিরুদ্ধে খেলবে। ওভালে আজ মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ নতুন দিল্লিতে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির মধ্যে বৈঠক শেষ হয়েছে।

চলতি অর্থবর্ষে ইপিএফ জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। সারাদেশের জেলাগুলিতে আজ থেকে শুরু হয়েছে ভিবিজি রামজি প্রকল্পের রূপায়ণ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। বেঙ্গালুরুর নিকটে মাদাপাটনা গ্রামে একটি খাদানে বড় পাথরের চাঙড় ভেঙে পড়ে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 খেলায় আজ স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। দেশজুড়ে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি চালু হওয়ার পর আজ জেলা স্তরে শুরু হয়েছে এই প্রকল্পের কাজ। এজন্য রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরুলিয়া এবং কোচবিহারে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসবে। দুপুর তিনটেয় এই বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। এদিকে বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি, নির্দিষ্ট সময়ে তার বাস্তবায়ন এবং বিভিন্ন দপ্তরের কাজের পর্যালোচনায় আজ আরও একটি প্রশাসনিক বৈঠক হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে লোকসভা সচিবালয়। আগামীকাল ও শনিবার পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সমাপ্তি অধিবেশনেও তিনি উপস্থিত থাকবেন। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। দুদিনের কর্মসূচিতে বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর, অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার, নৈতিকতা এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন নেভা সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দশজন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক আজ দলের সত্য, নির্বাচনী প্রতীক এবং তহবিলের নিয়ন্ত্রণ চেয়ে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নতুন দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে বেরিয়ে ঋতব্রত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস দল নির্বাচনের আগে একটি ব্যক্তিগত প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছিল। বিপুল দুর্নীতির বিরুদ্ধেই মানুষ এবারের নির্বাচনে জনমত দিয়েছেন এবং সরকার বদল করেছেন। তবে তৃণমূল কংগ্রেসের অধিকাংশ বিধায়কই বর্তমানে তাঁর সঙ্গে রয়েছেন, ফলে দলের মালিকানা নিয়ে যাবতীয় দাবি আজ নির্বাচন কমিশনের কাছে রেখেছেন তাঁরা। খুব শীঘ্রই এব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে ঋতব্রত জানান।
1: मांग का कोई सवाल नहीं है, यही प्रोसेस है। जब भी कोई पार्टी का कोई ऐसा सेशन होता है, सिस्टम है, तो तुरंत इलेक्शन कमीशन को इत्तला करना चाहिए। तो 22 तारीख हम लोग मिले, 23 तारीख ही हम लोग यहाँ रिप्रेजेंटेशन भेज के जमा किए थे। और हम लोग शुक्रगुजार है, पूरी बेंच हम लोगों से मिले हैं और मिलने के बाद हम लोग अपना बात रखे हैं और उम्मीद करते हैं जल्द से जल्द इलेक्शन कमीशन, दे हैव सेड दे विल एग्जामिन एंड विल गेट बैक टू अस।
0: কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে হলফনামা তলব করেছে। এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজার ব্রাঞ্চ ম্যানেজারকে আগামী বুধবার 8 জুলাই এই হলফনামা জমা দিতে হবে। তৃণমূল কংগ্রেসের আর্থিক তহবিলের মোট আমানত এবং ব্যাংকের লেনদেন সংক্রান্ত তথ্যসহ অন্যান্য বিশদ বিবরণ হলফনামায় উল্লেখ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। তবে এই মামলায় তৃণমূল কংগ্রেসের কালীঘাট পক্ষ থেকে আপাতত লেনদেন চালু রাখার যে আর্জি জানানো হয়েছিল তা খারিজ করে দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, দলের ভেতরে মতানৈক্য সৃষ্টি হওয়ায় কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ব্যাংকে চিঠি দিয়ে আর্থিক লেনদেন বন্ধ রাখার আর্জি জানিয়েছিলেন। এরপরই গত 18 জুন এফআইআর দায়ের করে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। তা চালু করতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেসের কালীঘাট পক্ষ। তোলাবাজি, আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীকে আজ বারাসত আদালতে পেশ করা হচ্ছে। গত রাতে পুরুলিয়া থেকে তাকে গ্রেপ্তারের পর আজ সকালে বাগুইয়াটি থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে 10 জন প্রমোটার তোলাবাজির অভিযোগ দায়ের করেছিলেন। এদিকে রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজের সঙ্গে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির হিসেব খতিয়ে দেখতে ইডি তৎপরতা শুরু করেছে। প্রাথমিক তদন্তের পর সেই সংক্রান্ত রিপোর্ট দিল্লিতে পাঠানো।

0: হবে। সেখান থেকে অনুমতি পেলেই পরবর্তী পদক্ষেপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ দিল্লি রওনা হওয়ার আগে সাংবাদিকদের বলেছেন, এই গ্রেপ্তারি সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার।
1: আমি কি করতে পারি, এটা প্রশাসনের ব্যাপার। পুলিশ মনে করে যে গ্রেফতার করা দরকার, তাই গ্রেফতার করে। এখন ছোট ছোট ছেলে মেয়েদের বাবা মাদের চিন্তা করা উচিত, যাদের ছবি বিভিন্ন জায়গায় শহরের কোনায় টাঙানো থাকে, বসে আঁকো প্রতিযোগিতা থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করে তাদের ছেলেদের কাদের হাত থেকে পুরস্কার তুলে নেয়।
0: রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত চালুর প্রক্রিয়া দ্রুত গতিতে এগোচ্ছে বলে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আজ আসানসোলে সাংবাদিকদের তিনি বলেন, রাজ্যজুড়ে এই কার্ডের জন্য ফর্ম ফিল আপের কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। চলতি মাসের শেষেই সাধারণ মানুষ কার্ড হাতে পেয়ে যাবেন বলে তাঁর আশা। এদিকে আসানসোলে স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর আশ্বাস দিয়েছেন মন্ত্রী। দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আজও কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কলকাতা ও আশপাশ এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। আগামী দু তিন ঘন্টার মধ্যে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় রয়েছে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আগামীকালের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর ফলে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর বিকেল 5:10।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে লোকগীতির অনুষ্ঠান, পরিবেশনা শিল্পী সুবীর চক্রবর্তী।

এই গানের মধ্যে দিয়ে শেষ হল শিল্পী সুবীর চক্রবর্তীর কণ্ঠে লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে ইংরেজি এবং অব্যবহিত পরে হিন্দি সংবাদ। কিছুক্ষণের মধ্যে আকাশবাণী

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: শুরু হচ্ছে অনুষ্ঠান গান পরম্পরা। গান পরম্পরায় আজ শুনবেন খেয়াল, উপস্থাপনা এবং পরিবেশনায় পণ্ডিত কুমার গান্ধর্ব, রাগ ভীম পলাশী।

এখানে শেষ হলো গান পরম্পরা অনুষ্ঠান। আজ শুনলেন খেয়াল, পরিবেশনায় ছিলেন পণ্ডিত কুমার গন্ধর্ব, রাগ ভীম পলাশী, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আজকের যুব অনুষ্ঠান। যুব অনুষ্ঠানের আজকের বিষয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আজ এই বিষয় নিয়ে রয়েছেন উপস্থাপিকা অনুষ্কা দে।

0: নমস্কার যুববন্ধুরা, আজকের যুব অনুষ্ঠানে আমি তোমাদের সাথে রয়েছি, তোমাদের যুববন্ধু অনুষ্কা, এবং তোমাদের প্রিয় আরেকজন যুববন্ধুকে আমরা পেয়েছি, অনন্যা। কেমন আছো অনন্যা?
1: আমি তো ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো বলো?
0: আমিও ভালো। আচ্ছা, আজকে আমরা কথা বলবো সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে, যার বাংলা করলে দাঁড়ায় টেকসই উন্নয়ন।
1: একেবারেই
0: তো টেকসই উন্নয়ন বলতে তুমি কী বোঝো অনন্যা?
1: টেকসই উন্নয়ন, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এমন একটি উন্নয়ন বা প্রক্রিয়া যার মাধ্যমে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করা হয়, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের নিজেদের চাহিদা পূরণের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করা হয় না। অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বয় সাধনই টেকসই উন্নয়নের মূল লক্ষ্য।
0: বর্তমান বিশ্বে দ্রুত শিল্পায়ন, নগরায়ন, বনভূমি ধ্বংস, অতিরিক্ত প্রাকৃতিক সম্পদের ব্যবহার এবং দূষণের ফলে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, বায়ু ও জল দূষণ, জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যা মানব সভ্যতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষা করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। টেকসই উন্নয়নের মূল ভিত্তি তিনটি, যেমন অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং পরিবেশগত সুরক্ষা। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র দূরীকরণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি। শিক্ষা, স্বাস্থ্য, সমতা, মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সামাজিক উন্নয়নের মূল ভিত্তি। এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, দূষণ নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করা পরিবেশগত সুরক্ষার মূল ভিত্তি।
1: জাতিসংঘ 2015 সালে 17টি টেকসই উন্নয়ন ঘোষণা করে। এর মধ্যে দারিদ্র দূরীকরণ, ক্ষুধামুক্ত বিশ্ব গঠন, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, বিশুদ্ধ জল এবং স্যানিটেশন, সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ। টেকসই উন্নয়ন বাস্তবায়নে সরকার, বিভিন্ন সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা যথেষ্ট প্রয়োজন। আমরা ব্যক্তিগতভাবে গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, জল ও বিদ্যুতের অপচয় রোধ করা এবং পরিবেশবান্ধব জীবনযাপন গ্রহণের মাধ্যমে এই লক্ষ্যে অবদান রাখতে পারি। এবং অবশ্যই মনে রাখতে হবে, প্রকৃত উন্নয়ন শুধু উঁচু ভবন, বড় রাস্তা বা শিল্প কারখানা নির্মাণ নয়। প্রকৃত উন্নয়ন হল এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে অর্থনীতি, সমাজ এবং পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় থাকে। টেকসই উন্নয়ন কেবল একটি ধারণা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতা। আজ আমরা যদি সচেতন না হই, তাহলে আগামী প্রজন্মকে একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী উপহার দিতে আমরা পারব না। তাই আমরা সবাই মিলে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাই এবং একটি সুন্দর, সবুজ ও সমৃদ্ধ পৃথিবী গড়ে তুলি।

0: টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের নিজেদের চাহিদা পূরণের সক্ষমতাকে ক্ষুণ্ণ করে না। উন্নয়ন পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক ন্যায় বিচারের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এর মূল উদ্দেশ্য। সাস্টেনেবল ডেভেলপমেন্টের মূল বিষয় টেকসই উন্নয়নের ধারণা, এর নীতি এবং পরিবেশ ও উন্নয়নের মধ্যে ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কিত। আধুনিক উন্নয়ন কর্মকাণ্ডের ফলে প্রাকৃতিক সম্পদের অপচয়, দূষণ এবং পরিবেশগত অবক্ষয় বৃদ্ধি পাওয়ায় টেকসই উন্নয়নের ধারণা বিশেষ গুরুত্ব লাভ করেছে। 1987 সালে ওয়ার্ল্ড কমিশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃক প্রকাশিত আওয়ার কমন ফিউচার প্রতিবেদনে টেকসই উন্নয়নের সংজ্ঞা প্রদান করা হয়। এর মতে, বর্তমান প্রজন্মের প্রয়োজন পূরণ করে এমন উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের নিজেদের প্রয়োজন পূরণের সামর্থ্যকে ক্ষতিগ্রস্ত করে না। টেকসই উন্নয়নের প্রধান উপাদানসমূহগুলো হল পরিবেশ সংরক্ষণ, অর্থাৎ বন, জল, বায়ু ও জীববৈচিত্র্যের সুরক্ষা; অর্থনৈতিক উন্নয়ন, অর্থাৎ উৎপাদন বৃদ্ধি ও দারিদ্র বিমোচন; সামাজিক ন্যায় বিচার, অর্থাৎ সমতা, মানবাধিকার ও জীবনমানের উন্নয়ন; তারপর আন্তঃপ্রজন্মগত সমতা, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ সংরক্ষণ; তারপর দূষণকারী ব্যয় বহন নীতি বা পলিউটার পেইজ প্রিন্সিপাল, এবং সর্বশেষ সতর্কতামূলক নীতি, অর্থাৎ প্রিকশনারি প্রিন্সিপাল। ভারতের সংবিধানে টেকসই উন্নয়নের ভিত্তি পাওয়া যায় আর্টিকেল 21, সুস্থ পরিবেশে বেঁচে থাকার অধিকার; আর্টিকেল 48A, পরিবেশ ও বন সংরক্ষণ; আর্টিকেল 51, সাবক্লস 9, পরিবেশ রক্ষার নাগরিক কর্তব্য। আমরা এর উদাহরণস্বরূপ বলতে পারি যে নর্মদা বাঁচাও আন্দোলন। এই আন্দোলনে আমরা দেখেছি উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্যর ওপর গুরুত্ব আরোপ করা হয়। আচ্ছা অনন্যা, আমি যেহেতু বললাম, একটা উদাহরণ দিলাম নর্মদা বাঁচাও আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন নিয়ে যদি তুমি আমাদের যুববন্ধুদের কিছু বলো।
1: একদম, এই নর্মদা বাঁচাও আন্দোলন, এই আন্দোলন ঘিরে একটি মামলা হয়েছিল, যেটি হয়েছিল সুপ্রিম কোর্টে। এই মামলায় সুপ্রিম কোর্ট উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেয় এবং সর্দার সরোবর বাঁধ প্রকল্পের নির্মাণ চালিয়ে যাওয়ার অনুমতি প্রদান করা হয়। নর্মদা নদীর ওপর সর্দার সরোবর বাঁধ নির্মাণের বিরুদ্ধে নর্মদা বাঁচাও আন্দোলন আদালতের দ্বারস্থ হয়। আবেদনকারীদের দাবি ছিল যে এই প্রকল্পের ফলে পরিবেশের ক্ষতি হবে এবং বহু মানুষ বাস্তুচ্যুত হবে, এবং এটি পর্যবেক্ষণ করা হয় যে উন্নয়নমূলক প্রকল্প দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য অপরিহার্য। পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ হলেও উন্নয়ন সম্পূর্ণরূপে বন্ধ করা যায় না। টেকসই উন্নয়নের নীতি অনুযায়ী উন্নয়ন ও পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, এবং এও বলা হয় যে পরিবেশগত ছাড়পত্র এবং পুনর্বাসনের শর্তাবলী মেনে চললে প্রকল্প চালিয়ে যাওয়া যেতে পারে। সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সর্দার সরোবর বাঁধ প্রকল্প

চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় এবং এটি স্পষ্টভাবে ঘোষণা করা হয় যে টেকসই উন্নয়ন হল ভারতীয় পরিবেশ আইনের একটি মৌলিক নীতি এবং উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখা আবশ্যক। নর্মদা বাঁচাও আন্দোলনের মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ হলেও জাতীয় উন্নয়নের স্বার্থে বৃহৎ প্রকল্প গ্রহণ করা যেতে পারে যদি টেকসই উন্নয়নের নীতি ও পুনর্বাসনের শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করা যায়। 1987 সালে ব্রুন্টল্যান্ড কমিশন এই ধারণাকে জনপ্রিয় করে।

0: আচ্ছা, টেকসই উন্নয়নের প্রধান স্তম্ভ কয়টি এবং সেগুলো কি কি?
1: দেখো, আমরা যেটা পড়েছি, টেকসই উন্নয়নের প্রধান স্তম্ভ মেইনলি তিনটি, যেমন অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন।
0: একেবারেই। আচ্ছা, টেকসই উন্নয়নের যে ধারণা, সেটি প্রথম কোথায় উল্লেখ করা হয়?
1: তুমি যেমনটা একটু আগে বললে, 1987 সালে ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের প্রকাশিত আওয়ার কমন ফিউচার প্রতিবেদনে টেকসই উন্নয়নের ধারণাটি সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণের জন্য টেকসই উন্নয়ন প্রয়োজন। টেকসই উন্নয়নের লক্ষ্য টেকসই উন্নয়নের লক্ষ্যে সতেরোটি লক্ষ্য রয়েছে, যা 2015 সালে ইউনাইটেড নেশনস গ্রহণ করে। এসডিজিএস এর কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল দারিদ্র দূরীকরণ, ক্ষুধামুক্ত বিশ্ব গঠন, মানবসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, বিশুদ্ধ জল ও স্যানিটেশন, জলবায়ু পরিবর্তন ও মোকাবিলা। পরিবেশ সংরক্ষণ প্রাকৃতিক সম্পদের ভারসাম্য বজায় রাখে, জীববৈচিত্র্য রক্ষা করে এবং দূষণ কমিয়ে মানুষের জীবনমান উন্নত করে। যে শক্তি প্রাকৃতিকভাবে পুনরায় উৎপন্ন হয়, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ও জলবিদ্যুৎ, তাকে আমরা আরেক ভাষায় নবায়নযোগ্য শক্তি বলে থাকি।
0: জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, খরা, ঘূর্ণিঝড় এবং খাদ্য সংকট দেখা দেয়, যা উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। টেকসই উন্নয়নে অবদান রাখতে বৃক্ষরোপণ করা যেতে পারে, জল এবং বিদ্যুতের অপচয় রোধ করা যেতে পারে, এছাড়াও প্লাস্টিকের ব্যবহার কমানো যেতে পারে, পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করা যেতে পারে, পরিবেশবান্ধব জীবনযাপন করা যেতে পারে। টেকসই উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করে, তবে তা পরিবেশ ও সামাজিক ন্যায় বিচারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হয়। আর্টিকেল 48A অনুযায়ী রাষ্ট্র পরিবেশ ও বন সংরক্ষণের চেষ্টা করবে এবং আর্টিকেল 51A সাবক্লস জি অনুযায়ী পরিবেশ রক্ষা করা প্রতিটি নাগরিকের মৌলিক কর্তব্য। সৌরশক্তির ব্যবহার, বৃষ্টির জল সংরক্ষণ, জৈব কৃষি এবং বনায়ন টেকসই উন্নয়নের উৎকৃষ্ট উদাহরণ। উন্নয়ন হবে, তবে পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ রক্ষা করে। সবুজ পৃথিবী, সুন্দর ভবিষ্যৎ, টেকসই উন্নয়ন আমাদের অঙ্গীকার। এই অঙ্গীকার করেই আমরা টেকসই উন্নয়নে এগিয়ে যেতে পারি। আমাদের অনুষ্ঠানটিকে আরও সুন্দর করে তুলতে আমরা এবার শুনে নেব সঙ্গীত।

যুব অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আজকের বিষয় ছিল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এ নিয়ে আলাপচারিতায় ছিলেন উপস্থাপিকা অনুষ্কা দে এবং অনন্যা সাহা। আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে সানডেস টু সোলজার। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী দিল্লি কেন্দ্রের ঘোষণা।

0: आप सुन रहे हैं विविध भारती राष्ट्रीय सेवा देश की सुरीली धड़कन छाया गीत कार्यक्रम बस कुछ ही।
1: এতক্ষণ শুনলেন সন্দেশ টু সোলজার্স, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে অনুষ্ঠান জোয়ান ভাইদের জন্যে।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জোয়ান ভাইদের জন্য। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা।

সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। আমাদের ফোন নম্বর 9434076705। শ্রোতা বন্ধুরা, আজকের যুগে আমাদের সকালের ঘুম ভাঙা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত জীবনের একটা মস্ত বড় অংশ জুড়ে রয়েছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা হোয়াটসঅ্যাপ। এই প্ল্যাটফর্মগুলো এখন আর শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং আমাদের জীবনযাত্রার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এটি এখন নিত্যদিনের সঙ্গী। প্রযুক্তির এই জোয়ারে আমাদের যেমন অনেক সুবিধে হয়েছে, তেমনই কিছু নতুন চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হচ্ছে আমাদের। আজকের আনন্দধারা অনুষ্ঠানের আমাদের বিষয় ভাবনা সোশ্যাল মিডিয়ার ভালো ও মন্দ। এ বিষয়ে আপনাদের মতামত, আপনাদের কথা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শুনেনি আজকের অনুষ্ঠানের প্রথম গানটি শানের কণ্ঠে, ছায়াছবি প্রেমের কাহিনী।

0: শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজকে আমাদের বিষয় ভাবনা সোশ্যাল মিডিয়ার ভালো ও মন্দ। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধুকে আমরা লাইনে পেয়ে গেছি। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: বলুন।
0: আচ্ছা, কেমন আছেন আপনি বলুন। আচ্ছা, আমাদের আজকের বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভালো এবং মন্দ দিক, এ বিষয়ে
1: বলতে পারো না?
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি অনুষ্ঠান শুনতে থাকুন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের বিষয় ভাবনা সোশ্যাল মিডিয়ার ভালো ও মন্দ। শ্রোতা বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই যে জিনিসটায় আমরা প্রথম টাচ করি সেটা হলো আমাদের ফোনের স্ক্রিন। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা ইউটিউব, এই সোশ্যাল মিডিয়া ছাড়া এখন আমাদের একটা দিনও কিন্তু চলে না। সোশ্যাল মিডিয়ার কল্যাণে দূরের মানুষের সাথে যেমন যোগাযোগ রাখা যাচ্ছে, তেমনি কত হারানো বন্ধু আবার ফিরে আসছে, বিভিন্ন ধরনের তথ্যের আদান প্রদান চলছে, কত মানুষ ঘরে বসেই চমৎকার সমস্ত অনলাইন ব্যবসা শুরু করে স্বাবলম্বী হচ্ছেন। আচ্ছা, এটা তো গেল ভালো দিকগুলো, কিন্তু এর উল্টো দিকটাও কিন্তু আমরা দেখছি। এই যে সারাদিন স্ক্রল করতে করতে আমাদের আসল মানুষদের সময় না দেওয়া, বা ঘন্টার পর ঘন্টা রিলস দেখতে দেখতে সময় পার করে দেওয়া, কিংবা যে কোনো খবরের সত্যতা না জেনেই শেয়ার করে দেওয়া, এই মন্দের দিকটাও কিন্তু আমাদের ভাবিয়ে তুলছে। শ্রোতা বন্ধুরা, শুনছেন অনুষ্ঠান আনন্দধারা, আমাদের বিষয় ভাবনা সোশ্যাল মিডিয়ার ভালো ও মন্দ। এ বিষয়ে আপনাদের মতামত আমাদের জানানোর জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। একজন শ্রোতা বন্ধুকে আমরা লাইনে পেয়ে গেছি, দেখে নি লাইনে কে আছেন। হ্যালো।
2: হ্যাঁ, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ, আমি বীরভূম জেলার দুর্গাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দাদা ভাই।
0: বলুন, কেমন আছেন আপনি?
2: হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন দাদা ভাই?
0: ভালো আছি। আমাদের বিষয় ভাবনা সোশ্যাল মিডিয়ার ভালো ও মন্দ, এই বিষয়ে কিছু বলবেন?
2: হ্যাঁ, নিশ্চয়ই বলবো। দেখুন, সোশ্যাল মিডিয়ায় যেটা এখন হচ্ছে, হ্যাঁ, ভালো তো নিশ্চয়ই কিছু আছে, ভালো ছাড়া তো মন্দ হয় না, আবার মন্দ ছাড়া ভালোই হয় না। কিন্তু আমরা যেটা করছি সেই মন্দটাকে বেশি করে গ্রহণ করছি। আসলে সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যেখানে মুহূর্তে, হ্যাঁ, যে কিছু যা কোনো কিছু ভাইরাল হয়ে যায়, সেটাকেই আমরা আঁকড়ে ধরে থাকি। হ্যাঁ, তার কোনো ভিত্তি আছে কি না, তার কোনো মানে কতটা গভীরে সেটা ইয়ে হয়েছে, তার কোনো মানে সত্যাসত্য যাচাই না করেই আমরা হুজুগে মেতে উঠি। কিন্তু এই জিনিসটার যে ভয়ঙ্কর প্রবণতা যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে একটা, হ্যাঁ, মানে কনফিউশন সৃষ্টি করা। ধরুন সোশ্যাল মিডিয়ায় আমি যদি কোনো একটা জিনিস পোস্ট করি, হ্যাঁ, ধরুন আমি করলাম, সেটা ধরুন সবাই দেখছে সোশ্যাল মিডিয়ায়, তাহলে যে জিনিসটা হচ্ছে আমি যদি ভালো পোস্ট করি তাহলে নিশ্চয়ই লাইক কমেন্টসে প্রচুর ইয়ে পাবো আমি, আর আমি যদি খারাপ পোস্ট করি তাহলে কিন্তু সেই জিনিসটা খুব একটা ভালো হবে না। কাজে এ থেকে আমাদের বিরত হওয়া দরকার। আর সোশ্যাল মিডিয়া একটা মানুষকে অনেক উচ্চতায় পৌঁছে দেয়। হ্যাঁ, কিছুদিন আগেই আমরা তার জ্বলন্ত মানে সাক্ষী, যে যে মানুষটা পথের ধারে বসে গান করতো রাতারাতি, সেই মানুষটাই বিখ্যাত

0: হয়ে উঠল সোশ্যাল মিডিয়ার দৌলতে।
1: একদমই
0: কিন্তু যখন তিনি মানে খ্যাতির শীর্ষে পৌঁছে গেলেন, তখন যে ব্যক্তি সেই সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টটা করেছিল তাকে কিন্তু তিনি ভুলে গেলেন, এবং এটা কখনোই করা উচিত নয়। মানুষের উপকার তিনি করেছিলেন, এবং তিনি যে অতি দরিদ্র একজন ছিলেন এবং সেখান থেকে যে মানে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন, সেই জিনিসটা যখন আমরা ভাবি, তখন আমরা ভাবি যে মানুষ কি করে এমন করতে পারে। আসলে দাদা ভাই কি জানেন তো, মানে আমাদের মন এবং মানসিকতা দুটোই এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে আমরা একে অপরকে বিশ্বাস করতে ভুলে গেছি। এই বিশ্বাস যদি দৃঢ় হয়, হৃদয়ের সঙ্গে হৃদয়ের মেলবন্ধন যদি ঠিক থাকে, তাহলে সোশ্যাল মিডিয়ায় যে কোনো জিনিসই মানে যে কোনো মানে শুভ জিনিসগুলো আমরা ধারণ করতে পারি, এবং সে থেকে আমরা শিক্ষা নিতে পারি, ভবিষ্যতে আর 5 জনকে সেই শিক্ষা ছড়িয়ে দিতে পারি।
1: একেবারে
0: এটুকুই
1: একেবারে
0: শেয়ার করলাম। ভালো থাকবেন, নমস্কার জানান।
1: খুব ভালো বলেছেন অমিতাভবাবু, আপনিও ভালো থাকবেন,
0: ধন্যবাদ
1: শুনতে থাকুন অনুষ্ঠান।
0: ধন্যবাদ
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: শুনছেন অনুষ্ঠান আনন্দধারা। আজকে আমাদের বিষয় ভাবনা সোশ্যাল মিডিয়ার ভালো ও মন্দ। আমরা আবার এ বিষয়ে আলোচনায় ফিরব, তবে তার আগে শুনে নিই আজকের অনুষ্ঠানের পরের গানটি। অরিজিৎ সিং এবং মধুবন্তী বাগচির কণ্ঠে ছায়াছবি শুধু তোমারই জন্য।

শ্রোতা বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় একটা শব্দ খুবই পরিচিত, সেটা হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট, অর্থাৎ সংক্ষেপে বললে ফোমো। এই ফোমো শব্দটা এখন একটা মানসিক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে। আমরা যখন ফেসবুকে বা ইনস্টাগ্রামে কারোর হাসি খুশি মুখের ছবি দেখি, কারোর দামি গাড়ির ছবি বা কোনো চমৎকার ভ্রমণের কোনো ভিডিও বা ছবি দেখি, তখন আমাদের অবচেতন মন তখন নিজের জীবনের সাথে সেটা মেলাতে শুরু করি। আমরা ভাবতে থাকি সবার জীবন কত রঙিন, সবাই কত আনন্দ করছে, আর আমার জীবনটা কত সাধারণ। এই যে একটা না পাওয়ার বেদনা বা যন্ত্রণা বা একাকিত্ব, এটাই হলো ফোমো, অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট, অর্থাৎ নিজেই নিজেকে সবসময় এক প্রকারভাবে বঞ্চিত করছি। কিন্তু আমরা ভুলে যাই, সোশ্যাল মিডিয়ায় মানুষ শুধু তার জীবনের সেরা মুহূর্তগুলো এডিট করে দেখায়, এবং এখন তো এআই চলে আসাতে এই জিনিসটা আরও সুবিধে হয়েছে, আরও সহজে করা যায়। কেউ তার একাকিত্ব, তার ব্যর্থতা, এই সমস্ত কিন্তু ছবি সোশ্যাল মিডিয়ায় খুব একটা পোস্ট করে না। আমরা একটা কাল্পনিক নিখুঁত পৃথিবীর সাথে আমাদের বাস্তবের ভাঙা গড়ার জীবনের তুলনা করে নিজেদের ছোট করছি। শুনছেন অনুষ্ঠান আনন্দধারা। আজ আমাদের বিষয় ভাবনা সোশ্যাল মিডিয়ার ভালো ও মন্দ। একজন শ্রোতা বন্ধুকে লাইনে পেয়ে গেছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলুন? আমাদের অনুষ্ঠানের বিষয় ভাবনা সোশ্যাল মিডিয়ার ভালো ও মন্দ, এ বিষয়ে কিছু বলবেন আপনি? ঠিক আছে, আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, ঠিক আছে? শ্রোতা বন্ধুরা, শুনছেন অনুষ্ঠান আনন্দধারা। আজকে আমাদের বিষয় ভাবনা সোশ্যাল মিডিয়ার ভালো ও মন্দ। আমরা আরও কিছু আলোচনায় যাব এই বিষয়ে। তার আগে শুনে নিই পরের গানটি, অরিজিৎ সিং এবং অন্বেষার কণ্ঠে, ছায়াছবি হরিপদ ব্যান্ডওয়ালা।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজ আমাদের বিষয় ভাবনা সোশ্যাল মিডিয়ার ভালো ও মন্দ। সোশ্যাল মিডিয়া নিঃসন্দেহে আমাদের এই সময়ের জন্য প্রযুক্তির একটা দারুণ উপহার। আগে কি আমরা ভাবতে পারতাম যে শুধু ঘরে বসে একটা ফোন আর ইন্টারনেট ব্যবহার করে আয় সম্ভব? আজ কিন্তু এটাই বাস্তব। এই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে আজ বিশ্বজুড়ে তৈরি হয়েছে এক বিশাল অর্থনৈতিক বাজার, যাকে বলা হয় ক্রিয়েটর ইকোনমি। এটি এমন এক ইকোনমি যেখানে বিপুল সংখ্যক মানুষ আজ নিজেরা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠছেন। ইউটিউবার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, পডকাস্টার বা ফেসবুকে যারা বিভিন্ন ভিডিও বানান, তারা সবাই বিশাল অর্থনীতির এক একজন স্বাধীন অংশীদার বা ডিজিটাল উদ্যোক্তা। একজন মানুষ কোনো বড় মিডিয়া হাউস বা কোম্পানির ওপর নির্ভর না করেও শুধু নিজের মেধা, প্রতিভা আর একটা স্মার্টফোন ব্যবহার করে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারে এবং সেখান থেকে টাকা আয় করতে পারে। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। সবশেষে আজকের বিষয় ধরে এটা বলতেই হয়, সোশ্যাল মিডিয়াকে অবশ্যই ব্যবহার করতে হবে, এটি প্রযুক্তির এক দারুণ উপহার। কিন্তু মনে রাখতে হবে, প্রযুক্তির কাজ মানুষের জীবনকে সহজ করা, মানুষের আবেগ আর বিবেককে গ্রাস করা নয়। শুনে নিই আজকের অনুষ্ঠানের শেষ গানটি, জিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে, ছায়াছবি সাত পাকে বাঁধা।

এতক্ষণ শুনলেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার এক সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলে গত 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গতকালে সর্বোচ্চ তাপমাত্রা সমতলের মধ্যে বাগডোকরায় ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস এবং পাহাড়ি অঞ্চলের তাডংয়ে ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ গ্যাংটক 4, বারোভিসা 4, কালিম্পং 3, তাডং 3, ত্রা নাগরাকাটা 3, আমফু কালিম্পং 3। আগামী 7 দিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার বেগের সতর্কবার্তা রয়েছে। দিস ইজ আকাশবাণী শিলিগুড়ি, হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রিওলজিক্যাল সেন্টার। জেনারেল ওয়েদার বুলেটিন: ভেরি লাইট টু মডারেট রেনফল অকার্ড অ্যাট মোস্ট প্লেসেস ওভার সিকিম অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ইয়েস্টারডেস্ট হায়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার অফ 36.4 ডিগ্রি সেলসিয়াস ওয়াজ রেকর্ডেড অ্যাট বাগডোগরা ইন দি প্লেনস অ্যান্ড 26.9 ডিগ্রি সেলসিয়াস অ্যাট তাডং ইন দ্য হিলস অফ দি রিজিয়ন। চিফ অ্যামাউন্ট অফ রেনফল রিসিভড গ্যাংটক 4, বারোবিশা 4, কালিম্পং 3, তাডং 3, নাগরাকাটা 3, আমফু কালিম্পং 3। ওয়েদার ফোরকাস্ট

0: for the next 7 days. Light to moderate rain or thunder shower very likely to occur at most places over Sikkim and all the districts of Sub-Himalayan West Bengal. Weather warning for next 7 days. Thunderstorm with gusty wind 30 to 40 km per hour and lightning very likely to occur at one or two places over all the districts of Sub-Himalayan West Bengal. And that concludes. Please stay with us for the next announcement in Bengali. আকাশবাণী শিলিগুড়ি। এবার আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। আজ সন্ধে 6:05 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। 6:30 শুনবেন আকাশবাণী শিলিগুড়ি 711 kHz প্রচার তরঙ্গে ICC Women's T20 ক্রিকেট বিশ্বকাপ 2026-এর লন্ডনের ওভালে আয়োজিত ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ধারা বিবরণী। ধারা বিবরণীটি আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজিতে রিলে করে শোনানো হবে। অন্যান্য অনুষ্ঠান শুনবেন নিউজ অন AIR অ্যাপে। সন্ধে 6:40 শুনবেন সুবীর চক্রবর্তীর কণ্ঠে লোকগীতি। 7:05 হিন্দি ছায়াছবির গান। রাত 8:00 শুনবেন বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। 8:30 কাশীনাথের কণ্ঠে শুনবেন শ্যামা সঙ্গীত। গজল শুনবেন রাত 9:15 শিল্পী সুরেশ ওয়ার্কার। সাড়ে নটায় সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। রাত 10:00 আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে শুনবেন আঞ্চলিক লোক ও লঘু সঙ্গীতের জাতীয় অনুষ্ঠান। অনুষ্ঠানে শুনবেন অমল অ্যান্টনির কণ্ঠে লঘু সঙ্গীত এবং লোক সংস্কৃতির পরিবেশনায় থাকবেন শিল্পী চাকিয়ার কোঠু মার্গি মধু। এবারে আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। আজ বৃহস্পতিবার 2 জুলাই শহরের প্রধান সড়কগুলিতে যান চলাচল ধীর গতির থাকার সম্ভাবনা রয়েছে। সকল পথচারী ও যানবাহন চালকদের ধৈর্য ধরে চলাচল করার, ট্রাফিক নিয়ম মেনে চলার এবং ট্রাফিক পুলিশের নির্দেশ অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে। NH-10 সড়ক মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। NH-10 সালুগড়া সড়কের উপর নির্মাণ কাজ চলছে। গতি কমিয়ে গাড়ি চালান এবং অন্যান্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি লিংক ব্রিজ নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা বাগডোগরা হাট বাগডোগরা রাত 8:00 পর্যন্ত যান চলাচল ধীর গতির থাকার সম্ভাবনা রয়েছে। এখতিয়াশাল হাট আশিঘর রাত 8:00 পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। বলরাম হাট ক্যানেল রোড রাত 8:00 পর্যন্ত যান চলাচল ধীর গতির থাকার সম্ভাবনা রয়েছে। শুনলেন সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। তবে তার আগে বিজ্ঞাপন বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: आकाशवाणी शिलीगुड़ी, এখন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মিঠু সুর। শ্রোতা বন্ধুরা, আমরা জীবনে যতই প্রগতির পেছনে ছুটি না কেন, একটা মিঠু সুর যখন বাতাসে ভেসে আসে, মনটা কেমন যেন থমকে দাঁড়ায়। আসলে আমাদের এই জীবন আর আমাদের অস্তিত্বের শিকড় তো এই মাটির সাথেই বাঁধা। তাই মাটির গানের মধ্যে এমন এক জাদু আছে যা সরাসরি আমাদের ভেতরে গিয়ে নাড়া দেয়। এই সুর আমাদের চঞ্চল করে না, বরং এক পরম শান্তিতে আমাদের নিজের মুখোমুখি এনে দাঁড় করায়। আজকের মেঠো সুর অনুষ্ঠানের আমাদের বিষয় ভাবনা মাটির গান, মনের টান। এ বিষয়ে আপনাদের মতামত আমাদের সাথে ভাগ করার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। এ বিষয়ে নিয়ে আজকের আমরা কথা বলব, তবে তার আগে শুনে নিই অনুষ্ঠানের প্রথম গানটি কার্তিক দাস পাউলের কণ্ঠে।

0: শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। আমাদের বিষয় ভাবনা মাটির কান, মনের টান। একজন শ্রোতা বন্ধু লাইনে আছেন, দেখিনি কি আছে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন? বলুন পরিতোষ বাবু। আমাদের সংগ্রহে থাকলে অবশ্যই আমরা চেষ্টা করব গানটি চালানোর, আপনি অনুষ্ঠান শুনতে থাকুন।
1: আচ্ছা,
0: শ্রোতা বন্ধুরা, মানুষের জীবন এক অদ্ভুত পরিযায়ী পাখির মতো। সে ডানার জোরে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে, ঘর ছাড়ে, ঠিকানা পরিবর্তন করে, গ্রাম থেকে মফস্বল, মফস্বল থেকে ঝলমলে তিলোত্তমা নগরী। আমাদের এই ছুটে চলা যেন এক অন্তহীন যাত্রা। কিন্তু এই বাহ্যিক পরিবর্তনের সমান্তরালে আমাদের মনের ভেতরে কি কোনো পরিবর্তন ঘটে? শাস্ত্রমতে মানুষের শরীর তৈরি হয়েছে পঞ্চভূতে, যার অন্যতম উপাদান হলো মাটি। আর দর্শন বলে, মানুষ যতই আধুনিকতার আড়ালে নিজেকে মুড়ে রাখুক না কেন, তার অবচেতনের কোথাও একটা মাটির গন্ধ সুপ্ত অবস্থায় থেকে যায়। এই সুপ্ত অনুভূতিটাই হলো মাটির টান। আর এই মাটির টান যখন সুরে রূপান্তরিত হয়, তখনই জন্ম নেয় লোকগান। শুনছেন অনুষ্ঠান মেঠো সুর, আমাদের আজকের বিষয় ভাবনা মাটির গান, মনের টান। এ বিষয়ে আপনাদের মতামত, আপনাদের কথা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। এবারে চলে যাই পরের গানে। পরবর্তী শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ।

উয়ের তালে পাওয়ের ফালে নাওয়ের গলই কাঁপে নাওয়ের ছয়া রোজ তুফান মাপে মাপে রোজ তুফান মাপে চিরলি চির।

শালী ধানের শ্যামলা বনে হলদা পঙ্খি ডাকে, চিকমিকাইয়া হাসে রে চান শস্যা ক্ষেতের ফাঁকে ফাঁকে, শস্যা ক্ষেতের ফাঁকে সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী, আরে সোনালি রূপ।

0: শ্রোতা বন্ধু, শিকড়কে ভুলে গিয়ে কোনো বৃক্ষ যেমন বাঁচতে পারে না, তেমনি নিজের লোকসংস্কৃতি ও মাটির গানকে ভুলে গিয়ে কোনো জাতি তার আত্মিক বিকাশ ঘটাতে পারে না। মেঠো সুর আসলে এক চিরন্তন ডাক, যে ডাক আমাদের মনে করিয়ে দেয় জাগতিক সমস্ত প্রাপ্তি বা ঐশ্বর্যের শেষে আমাদের আবার সেই মাটির বুকেই ফিরে যেতে হবে। তাই মনের আসল গান সেটাই যা মাটির সুবাস বয়ে আনে, যা মানুষের সাথে মানুষের কৃত্রিম দূরত্ব মিটিয়ে তাকে প্রকৃতির সাথে একাত্ম করে তোলে। শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন। হ্যালো।
1: হ্যালো, গানগুলো খুব সুন্দর।
0: আচ্ছা, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন,
1: এই শিলিগুড়ি থেকে।
0: আপনার নাম কি?
1: দীপ্তি রে, এই নতুন করছি আমি কয়েকদিন ধরে।
0: খুব ভালো করেছেন।
1: হ্যাঁ,
0: হ্যাঁ, আমাদের আজকের,
1: মাটির গান তো আরো ভালো লাগে।
0: হ্যাঁ হ্যাঁ একদমই, আমাদের বিষয় ভাবনা আজকে মাটির গান মনের টান, এ বিষয়ে কিছু বলবেন দু একটা কথা?
1: হ্যাঁ, সব মাটির গানই ভালো লাগে।
0: হুম
1: এর এর আগে যে গানগুলো আনন্দ ধারায়,
0: হুম
1: ওগুলো খুব ভালো,
0: আচ্ছা
1: মন জুড়ে গেল।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: ভালো থাকবেন।
0: আপনিও খুব ভালো থাকবেন। ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনতে থাকুন
1: আচ্ছা,
0: অনুষ্ঠান। হ্যাঁ, নমস্কার।
1: নমস্কার।
0: শুনছেন অনুষ্ঠান মেঠো সুর। এবারে শুনে নি পরের গানটি। এবারে শিল্পী প্রহ্লাদ ব্রহ্মচারী।

0: একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছে, দেখে নি লাইনে কে আছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার। আমি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে নিতাই রায় বলছি।
0: বলুন, কেমন আছেন?
1: আছি, ভালোই আছি।
0: আচ্ছা, আমাদের বিষয় ভাবনা আজকের মেঠো সুর অনুষ্ঠানে মাটির গান মনের টান।
1: হ্যাঁ, মাটির গান তো প্রাণের টান, মনের টান এবং গ্রামের টান, এটাই হলো মেঠো সুর।
0: ঠিকই,
1: মাটির সাথে, গ্রামের সাথে এবং মনের সাথে সব মিলিয়ে মিঠে সুর।
0: একটা একা একা একাত্মতা তৈরি হয় একটা আর কি, সব মিলেমিশে এক হয়ে যায়।
1: এক হয়ে যায়।
0: ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য,
1: যদি
0: ভালো থাকবেন।
1: রাখাল দাস বাউলের গান শোনাতে পারেন ভালো।
0: অবশ্যই, আর সংগ্রহে থাকলে অবশ্যই শোনাবো। আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, ঠিক আছে?
1: ঠিক আছে,
0: ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান মেঠো সুর। আজ আমাদের বিষয় ভাবনা মাটির গান মনের টান। শ্রোতা বন্ধুরা, আজকের এই কৃত্রিম ও অতি যান্ত্রিক যুগে আমাদের জীবন বড় বেশি কোলাহলপূর্ণ। আমরা গতির পেছন ছুটতে ছুটতে হারিয়ে ফেলছি নিজেদের। এই ক্লান্তিকর অপূর্ণতার মাঝে লোকগান এক পরম শান্তির আশ্রয়। কেন বাউলের গান শুনলে মনের সব জটিলতার নিমেষে ধুয়ে মুছে যায়? কেন ভাটিয়ালির দীর্ঘ টান আমাদের বুকের ভেতর একটা চেনা হাহাকার জাগিয়ে তোলে? কারণ এই সুরগুলো আমাদের শেখায় যে জীবন খুব সহজ, খুব সরল। মাটির কাছাকাছি থাকা মানুষগুলো প্রকৃতির কাছ থেকে যে জীবন দর্শন লাভ করেছে, তা কোনো পুঁথিগত বিদ্যায় পাওয়া সম্ভব নয়। তারা জানে জোয়ারের পর ভাটা আসবে, ঝড়ের পর আকাশ শান্ত হবে। এই সহজ সত্যটুকুই যখন লোকগানে বেজে ওঠে, তখন তা আমাদের জীবনের সমস্ত ক্ষতকে নিরাময় করে। শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। এবারে চলে যাই পরের গানে। এবারে শিল্পী পূর্ণ দাস বাউল, শুনে নি গানটি।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। আজ আমাদের বিষয় ভাবনা মাটির গান মনের টান। শ্রোতা বন্ধুরা, সন্ধে 6:30 থেকে শুনবেন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্স প্রচার তরঙ্গে ICC ওমেন্স T20 ক্রিকেট বিশ্বকাপ 2026-এর লন্ডনের ওভালে আয়োজিত ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ধারা বিবরণী এবং অন্যান্য অনুষ্ঠান শুনবেন নিউজ অন AIR অ্যাপে। শুনছেন অনুষ্ঠান মেঠো সুর। এবারে শুনিনি পরের গানটি, রুনা লায়লার কণ্ঠে।

0: শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। আমাদের বিষয় ভাবনা মাটির গান, মনের টান। মাটির গানের সবচেয়ে বড় দর্শন হলো এর নিঃস্বার্থতা। মাঠের চাষি যখন তপ্ত রোদে ঘাম ঝরিয়ে গান গায়, কিংবা বাউল যখন ধুলোমাখা পথে দাঁড়িয়ে একতারা বাজায়, তার কোনো মঞ্চের আলো বা করতালির অপেক্ষা করে না তারা। তারা গায়, কারণ তাদের মনের ভেতরের আনন্দ আর প্রকৃতির সুর মিলেমিশে এক হয়ে গেছে। মাটি যেমন ফুল, ফল, নদী সব কিছুকে কোনো বৈষম্য ছাড়াই নিজের বুকে স্থান দেয়, মাটির গানও তেমনি মানুষের সমস্ত ক্লান্তি, বিরহ আর যন্ত্রণাকে নিজের সুরে আপন করে নেয়। তাই এই গানগুলো শুনলে মনে হয় এ তো অন্য কারো গল্প নয়, এ তো আমারই মনের ভেতরের এক না বলা কথা। একজন শ্রোতা বন্ধু লাইনে আছেন। হ্যালো, কে বলছেন?
1: আমি জলের মোড় থেকে বলছি স্যার।
0: হ্যাঁ, আপনার নামটা যদি একটু বলেন।
1: আমার নাম হচ্ছে অশ্বিনী রায়।
0: আচ্ছা, বলুন।
1: আপনার এই মিঠু সুর এত সুন্দর লাগছে। হ্যাঁ, আমি অনেকদিন থেকে লাইনে পাই না আপনার এখানে, বুঝলেন তো।
0: আচ্ছা আচ্ছা, আসলে হ্যাঁ, অনেক শ্রোতা বন্ধুই তো ফোন করে, সেই জন্য হয়তো লাইনে। হ্যাঁ বলুন। আজকে আমাদের বিষয় ভাবনা মাটির গান, মনের টান।
1: খুব ভালো, খুব সুন্দর লাগে। আমি তো এতক্ষণ থেকে বসে শুনতেছি আপনাদের গান।
0: আচ্ছা,
1: খুব ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
0: আপনিও খুব ভালো থাকবেন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান মেঠো সুর। এবারে শুনিনি পরের গানটি, কুমার শানুর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একেবারে শেষ। আজকের মতো মিঠু সুর অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন, শুনতে থাকুন আকাশবাড়ি শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি, এখন লোকগীতি, শিল্পী সুবীর চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন সুবীর চক্রবর্তীর কণ্ঠে লোকগীতি আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে নেপালি সংবাদ।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে শিল্পী আশা ভোসলে এবং আর ডি বর্মন, ছায়াছবি খুশবু।

শুনলেন মহেন্দ্র কাপুরের কণ্ঠে নিকাহ ছায়াছবির এই গান। এবারে শিল্পী লতা মঙ্গেশকর এবং ভূপেন্দ্র সিং, ছায়াছবি পরিচয়।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের ছায়াছবি সিলসিলা, শিল্পী লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার।

এই গানের সঙ্গে শেষ হল হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে নেপালি সংবাদ, এবং তারপরে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: नयाँ व्यवस्था लागू भए तापनि कामदार र रोजगारदाता दुवैले जम्मा गर्नुपर्ने अनिवार्य ईपीएफ योगदानमा कुनै परिवर्तन गरिएको छैन। यसका साथै नयाँ योजनामा सञ्चय कोषबाट आंशिक रकम झिक्ने नियमहरूलाई पनि अझ परिमार्जित र खुकुलो बनाइएको छ। अब कर्मचारीहरूले न्यूनतम मौजदात कायम राखेर उपचार, शिक्षा, विवाह र घर निर्माण जस्ता अत्यावश्यक कार्यका लागि कोषबाट रकम निकाल्न पाउनेछन्। पेट्रोलियम तथा प्राकृतिक ग्यास मन्त्री हरदीप सिंह पुरीले भारतले आफ्नो रिफाइनरी क्षमतालाई द्रुत गतिमा विस्तार गरिरहेको बताउनु भएको छ। नयाँ दिल्लीमा आयोजित पत्रकार सम्मेलनलाई सम्बोधन गर्दै मन्त्री पुरीले आगामी 6 देखि 12 महिनाभित्र देशको तेल प्रशोधन क्षमतालाई बढ़ाएर वार्षिक 30 करोड़ मेट्रिक टन पुर्याइने जानकारी दिनुभयो। उहाँले 10 वर्षको अन्तरालपछि पहिलो पटक नयाँ ग्रीनफील्ड रिफाइनरी स्थापना गर्न लागि समेत बताउनुभयो। पश्चिम एसिया संकटको समयमा सरकारले गरेको व्यवस्थापन बारे बोल्दै मन्त्री पुरीले सरकारले सधैँ नागरिकको हितलाई प्राथमिकतामा राखेको उल्लेख गर्नुभयो। कोइला मन्त्रालयले कोइला खानी व्यवसायीहरूलाई ठूलो आर्थिक सहजता प्रदान गर्दै कोइला क्षेत्र सहज व्यवसायलाई थप सुदृढ बनाउन एउटा महत्वपूर्ण सुधार लागू गरेको छ। कोइला ब्लक बाँडफाँड संशोधन नियम 2026 मार्फत मन्त्रालयले अब पर्फोर्मेन्स ब्याङ्क ग्यारेन्टीको सट्टा इन्सुरेन्स स्युरिटी बन्ड प्रयोग गर्न पाउने व्यवस्था गरेको हो। फिफा विश्वकप अन्तर्गत नकआउट चरणको राउण्ड अफ 32 आज राति स्पेनले अस्ट्रियाको सामना गर्दैछ। यो खेल इङ्ग्लाउड स्थित लस एन्जलस स्टेडियममा हुनेछ। यस्तै राउण्ड अफ 32 अन्य खेलहरूमा भोलि बिहान पोर्चुगलले टोरन्टोमा क्रोएसियाको सामना गर्नेछ भने भ्यानकुभरमा स्विजरल्याण्ड र अल्जेरिया बीच प्रतिस्पर्धा हुनेछ। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। नयाँ दिल्लीमा भारत र जापान बीच द्विपक्षीय शिखर वार्ता सम्पन्न। रक्षा, आर्टिफिशियल इन्टेलिजेन्स र ऊर्जा सुरक्षा सहित विभिन्न क्षेत्रमा ऐतिहासिक सम्झौता। ग्रामीण विकास र रोजगारका लागि विकसित भारत ग्रामीण रोजगार जीविकोपार्जन ग्यारेन्टी मिशन ऐन 2025 सार्वजनिक। प्रधानमन्त्री राष्ट्रिय बाल पुरस्कार 2026 लागि आवेदन खुला। आगामी जुलाई 31 नामाङ्कन गर्न सकिने।
1: आकाशवाणी खबर पढ्छु सुदीप पोषु। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, জ্বালানি, নিরাপত্তা, ওষুধ এবং এআই সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন যে জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অন্যতম প্রধান চালিকা শক্তি। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের শেড ভেঙে 17 জনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। ফিফা বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে আজ রাতে লস এঞ্জেলসে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। আসছে বিস্তারিত খবরে। ভারত ও জাপান অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা, ওষুধ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ বিকেলে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক শীর্ষ সম্মেলনে মতবিনিময় করেছেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বর্তমান সময়ে বিশ্বাস হল আসল সম্পদ। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভারত ও জাপানকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, মুক্ত অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দুই দেশের কাছে অভিন্ন অগ্রাধিকারের বিষয়।
2: আজ ভারত ও জাপান দোনো হি বিশ্ব কি সবসে বড়ি ইকোনমিজ মে সে হ্যায়। এক ফ্রি, প্রসপারাস আর রুলস বেজ ইন্ডো প্যাসিফিক হামারি সাঝা প্রাথমিকতা হ্যায়। ক্ষেত্র কি সবসে বড়ি ডেমোক্রেটিক আর মার্কেট ইকোনমিজ কে রূপ মে আজ হমনে কই মহত্বপূর্ণ পহল কি হ্যায়। ইনসে হম মিলকর পুরে ক্ষেত্র মে শান্তি, স্থিরতা আর প্রগতি কা মার্গ প্রশস্ত করেঙ্গে।
1: এদিকে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানান, জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে বৈঠকে অত্যন্ত ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। বিদেশ সচিব জানান, বার্ষিক শিখর সম্মেলনের সময় চূড়ান্ত হওয়া বহু সিদ্ধান্তই মূলত অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, দুই দেশের আলোচনায় উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবনের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। বিক্রম মিশ্রী বলেন, আগামী বছর ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 75তম বার্ষিকী উদযাপিত হতে চলেছে।
3: Leaders reflected on the very strong foundation of our bilateral ties across multiple sectors, including trade and investment, economic security, defense, supply chain resilience, technology.

0: complementary strengths. What we get from Japan are largely technology-driven products. What we sell to Japan are also value-added products. We are not selling raw materials or intermediates. We're selling high-quality, precision-engineered material, auto component, electronic component. So, in effect, this particular relationship has both the trade and investment dimension. Therefore, I think it's a good partnership.
1: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় বিধানসভার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। লোকসভা সচিবালয় জানিয়েছে, বিধায়ক, স্পিকার বা প্রিসাইডিং অফিসার এবং সংসদীয় বিশেষজ্ঞদের মতো অভিজ্ঞতা বিনিময়ের একটি অন্যতম মাধ্যম হয়ে উঠবে এই কর্মসূচি। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধে গৃহীত ব্যবস্থা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বৈঠকে বসতে চলেছে। আগামী মঙ্গলবার নতুন দিল্লিতে প্রস্তাবিত এই বৈঠকে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য পুলিশের ডিজি উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও এই বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে কমপক্ষে 17 জনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। স্বতঃপ্রণোদিত এই অভিযোগপত্রে আবাসনের নকশায় ত্রুটির ফলে দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। কমিশন রাজ্যের মুখ্য সচিব, পুলিশ কমিশনার এবং পুর কমিশনারের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তদন্তের গতি, প্রকৃতি এবং আক্রান্তদের অর্থ সহায়তা দেওয়ার বিষয়টিও রিপোর্টে উল্লেখ করতে হবে। বিভিন্ন দপ্তরের কাজ, বিনিয়োগ এবং কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পশ্চিমবঙ্গ সরকার শ্বেতপত্র প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এই জন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে দুটি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। দলের নির্বাচনী প্রতীক এবং তহবিলের নিয়ন্ত্রণ চেয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 10 জন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক আজ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে বেরিয়ে ঋতব্রত সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেস দল নির্বাচনের আগে একটি ব্যক্তিগত কোম্পানিতে পরিণত হয়েছিল। বিপুল দুর্নীতির বিরুদ্ধে মানুষ নির্বাচনে জনমত দিয়ে সরকার বদল করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবর্ষের জন্য ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। ইপিএফ স্কিম 1952 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অনুমোদনের পর এই সুদের হার ঘোষণা করা হয়েছে। ত্রিপুরার আগরতলায় রাজ্যস্তরে বিকশিত ভারত জিরামজি প্রকল্পের আজ সূচনা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায় বলেন, নতুন প্রকল্পটির আওতায় প্রতিটি যোগ্য গ্রামীণ পরিবারকে বছরে 125 দিন পর্যন্ত মজুরি ভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া হবে। গ্রামীণ রোজগারকে শক্তিশালী করতে এবং স্বনির্ভরতা বাড়াতে তিনি একে একটি বড় পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক শিশুদের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। এই পুরস্কারের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। মন্ত্রক জানিয়েছে, আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান awards.gov.in এই অনলাইন পোর্টালের মাধ্যমে মনোনয়ন জমা দিতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর মাধ্যমে পরোক্ষ আলোচনা বৈঠক গতকাল দোহায় শেষ হয়েছে। কাতার সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খামেনের শেষকৃত্যের পর উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আগামীকাল ইরান যাচ্ছেন। তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক আজ দেশের আকাশসীমার চারপাশে 22টি চীনা সামরিক বিমানের উপস্থিতির অভিযোগ করেছে। এই 22টি বিমানের মধ্যে 20টি সীমান্ত রেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তর, মধ্য এবং দক্ষিণ পশ্চিম এলাকায় প্রবেশ করে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, চীন ক্রমাগত তাইওয়ানের চারপাশে সামরিক তৎপরতা বাড়িয়ে চলেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 17 জন অসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছে 90 জনের বেশি। কিয়েভের প্রায় 30টি স্থানে ক্ষয়ক্ষতির

0: মিলেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে নিম্নচাপটি আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আগামীকাল থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফিফা বিশ্বকাপে আজ রাতে লস এঞ্জেলসের ইঙ্গেলউড স্টেডিয়ামে রাউন্ড অফ 32 ম্যাচে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। শেষ 32-এর অন্যান্য ম্যাচে আগামীকাল সকালে টরন্টোয় পর্তুগাল খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ভ্যাঙ্কুভারে আলজেরিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন যে জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অন্যতম প্রধান চালিকা শক্তি। ফিফা বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে আজ রাতে লস এঞ্জেলসে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপন বিরতি।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: পুলিশ?
4: মিস সীমা?
3: বলুন।
4: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
3: কিন্তু কেন? মানে
4: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
3: ডিজিটাল অ্যারেস্ট?
4: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
3: এতগুলো টাকা?
4: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
3: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
4: আরে,
3: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড। তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
5: হ্যালো মাম্মা।
3: হাই।
5: RBI এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আকাশবাণী শিলিগুড়ি। এবারে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8:00 শুনবেন বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। 8:30 শ্যামা সঙ্গীত, শিল্পী কাশীনাথ। 9:15 গজল, শিল্পী সুরেশ ওয়ার্কার। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে শুনবেন রাত 9:30। রাত 10:00 শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে আঞ্চলিক লোক ও লঘু সঙ্গীতের জাতীয় অনুষ্ঠান।

এবারে আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠানের সময়সূচি। রাত 8টায় শুনবেন হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 9টায় আপকে লিয়ে, 9:30 আজকে ফানকার, রাত 10টায় ছায়াগীত এবং রাত 10:30 ঢালতি চায়ে রাত।

শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ এবং বিবিধ ভারতী প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ।

0: RPLI, इससे बेहतर कुछ नहीं।
1: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RPLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।
2: आकाशवाणी कोलकाता स्थानीय संवाद पढ़ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার লক্ষ্যে একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত গৃহীত মন্ত্রিসভার বৈঠকে। রাজ্যে 500টি থানায় আজ শুরু হয়েছে সাইবার হেল্প ডেস্ক। এছাড়া প্রতিটি থানায় চালু হয়েছে 24 ঘণ্টার মহিলা হেল্প ডেস্ক। রাজ্যে অবৈধ অনুপ্রবেশের প্রভাব খতিয়ে দেখতে খুব শীঘ্রই কেন্দ্রের একটি উচ্চ পর্যায়ের কমিটি পশ্চিমবঙ্গ সফরে আসছে। তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে 17 জনের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। তোলাবাজি, আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা দেবরাজ চক্রবর্তীকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে। এর ফলে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি কার্যকর করার প্রথম প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে শুভেন্দু অধিকারী সরকার। মন্ত্রিসভার বৈঠকে আজ দ্য ইউনিফর্ম সিভিল কোড ওয়েস্ট বেঙ্গল 2026 খসড়া বিল পরীক্ষা ও সুপারিশ করার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। কমিটির নেতৃত্বে থাকছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন প্রকাশ দেশাই। 4 সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট জমা দেবে। এরপর বিভিন্ন বিধানসভায় বিলটি পেশ করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আইনি কাঠামো চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এর মাধ্যমে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ সহ ব্যক্তিগত আইন সংক্রান্ত বিষয়ে অভিন্ন বিধান আনার উদ্যোগ শুরু হয়েছে। মন্ত্রিসভার বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান, বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশেরও সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এজন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে দুটি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। মামলার দ্রুত নিষ্পত্তিতে 224 পরগনা, মালদা, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আলিপুর দুয়ার, কলকাতা নগর দায়রা আদালতের মতো 9টি জায়গায় ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের অনুমতিও আজকের বৈঠকে গৃহীত হয়েছে।
3: মন্ত্রিসভা 2026 সালের 1 অগস্ট থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের মানে NHM অধীনে কর্মরত মানব সম্পদের মানে কর্মীদের মাসিক পারিশ্রমিক প্রতি মাসে 5,000 টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা কেন্দ্র সরকারের প্রকল্প বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড জীবিকা আজীবিকা মিশন গ্রামীণ বিবিজিরামজি স্কিম পশ্চিমবঙ্গ 2026 বাস্তবায়নের জন্য কার্যোত্তর অনুমোদন দিয়েছে। নোটিফিকেশন 30 জুন বের করা হয়েছে।
2: অগ্নিমিত্রা পাল জানান, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত আগামী মাস থেকে 5,000 টাকা করে বেতন বৃদ্ধির পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে একটি ESI হাসপাতাল ও মালদায় জওহর নহবোদয় বিদ্যালয় তৈরি করার জন্যও জমি দেওয়া হবে। রাজ্যে 500টি থানায় আজ শুরু হয়েছে সাইবার হেল্প ডেস্ক। রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা রাজ্য সচিবালয়ে নবান্নে একথা ঘোষণা করেন। এছাড়া রাজ্যের প্রতিটি থানায় 24 ঘণ্টার মহিলা হেল্প

0: ডেস্ক বা নারী সহায়তা কেন্দ্রেরও আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
1: নারী সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, সেই লক্ষ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পরামর্শে আজ থেকে রাজ্যের সবকটাই থানায় চালু হচ্ছে আরও দুটি জরুরি পরিষেবা, উইমেন হেল্প ডেস্ক এবং প্রত্যেক মিউনিসিপ্যাল টাউনে দুর্গা সুরক্ষা স্কোয়াড।
0: এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অপরাধের তথ্য গোপন না করে প্রতিটি অভিযোগ নথিভুক্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। ব্যাধি লুকিয়ে রাখলে তার চিকিৎসা সম্ভব নয় বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। সাইবার ক্রাইম পোর্টাল এবং 1930 হেল্পলাইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। সাইবার অপরাধের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এমনকি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের টাকা যে সমস্ত অ্যাকাউন্টে জমা পড়ছে সেগুলিও এই অপরাধের হাত থেকে নিস্তার পাচ্ছে না। সে কারণে প্রতিটি থানায় চালু হওয়া এই হেল্প ডেস্ক বিশেষ সহায়ক হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।
2: আমাদের সাইবার হেল্প ডেস্ক নিয়ে বলতে চাই, এটা একটি মহামারীর আকার ধারণ করেছে। কার্য তো বিভিন্ন সামাজিক প্রকল্পেও যারা ফর্ম ফিল আপ করছেন, অ্যাকাউন্ট নম্বর দিচ্ছেন, সেটাও জানতে পেরে সেই সমস্ত প্রান্তিক মানুষদের কাছ থেকেও অত্যন্ত অল্প পয়সা তাদের অ্যাকাউন্টে থাকে বা অল্প টাকা তারা সামাজিক ভাতা বা বিভিন্ন সাহায্যের উপর নির্ভর করে, সেখান থেকেও টাকা মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে টাকা এত লম্বা চেন দ্রুততার সঙ্গে হাত বদল হয়ে চলে যাচ্ছে।
0: মুখ্যমন্ত্রী জানান, এজন্য রাজ্যস্তরে সাইবার নিরাপত্তার দায়িত্বে একজন সিনিয়র আধিকারিককে নিয়োগ করা হবে, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে সমন্বয় রক্ষা করবেন। পুলিশের কাজের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করা হবে না বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তার দাবি, পুলিশের পুরনো সুনাম ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। একই সঙ্গে পার্ক সার্কাস ও আসানসোলে পুলিশের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই ধরনের ঘটনার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। দুর্গাপুজোর আগেই 112 জরুরি পরিষেবা চালু এবং সেপ্টেম্বরে 16,000 নতুন পুলিশকর্মী নিয়োগের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সীমান্তবর্তী রাজ্যগুলিতে জনবিন্যাসের পরিবর্তন, অবৈধ অনুপ্রবেশের প্রভাব এবং তার সামাজিক অর্থনৈতিক অভিঘাত খতিয়ে দেখতে গঠিত কেন্দ্রের উচ্চ পর্যায়ের কমিটি খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সফরে আসছে। এই সফরের আগে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে প্রস্তুতি বৈঠক করেন কমিটির সদস্যরা। রাজ্য সরকার ও জেলা প্রশাসনের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য ইতিমধ্যে একটি বিস্তারিত প্রশ্নমালা তৈরি করেছে কমিটি। এই পরিস্থিতিতে আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে ডিজিটাল মাধ্যমে জাতিগত জনগণনার কাজ শুরু করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। প্রথমবার এই প্রক্রিয়ায় স্বঘোষণা বা সেলফ ডিক্লারেশনেরও সুযোগ থাকছে। 2027 প্রকাশিত হবে চূড়ান্ত ফলাফল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, এই জনগণনার প্রকৃত তথ্য সামনে এলে রাজ্যের জনবিন্যাস সম্পর্কে বাস্তব চিত্র স্পষ্ট হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে লোকসভার সচিবালয়। আগামীকালও শনিবার পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার ও বিধানসভায় যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সমাপ্তি অধিবেশনেও তিনি উপস্থিত থাকবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন এবং দলের অনুমোদিত স্বাক্ষরকারী পদের দাবি ও পাল্টা দাবিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন তৎপর হয়েছে। এ বিষয়ে দলের দুই বিবাদমান পক্ষের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয়কেই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে কমিশনের পক্ষ থেকে দুপক্ষকেই তাদের নিজ নিজ বক্তব্য ও দাবির সপক্ষে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার 6 জুলাই বিকেল 5:30 মধ্যে এই জবাব দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে কমপক্ষে 17 জনের মৃত্যু ও একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। স্বতঃপ্রণোদিত এই অভিযোগপত্রে আবাসনের নকশায় ত্রুটির ফলেই দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়। কমিশন রাজ্যের মুখ্যসচিব, পুলিশ কমিশনার এবং পুর কমিশনারের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তদন্তের গতি প্রকৃতি এবং আক্রান্তদের অর্থ সহায়তা দেওয়ার বিষয়টিও রিপোর্টে উল্লেখ করতে হবে। 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে হলফনামা তলব করেছে। HDFC ব্যাংকের সেন্ট্রাল প্লাজার ব্যাংক ম্যানেজারকে আগামী বুধবার 8 জুলাই এই হলফনামা জমা দিতে হবে। তোলাবাজি, আর্থিক প্রতারণাসহ একাধিক অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

0: তাকে আজ বারাসাত আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী জানিয়েছেন, দেবরাজের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে একটি প্রমোটিংয়ের জন্য 33 লক্ষ টাকা চেয়ে হুমকির অভিযোগে ওই মামলায় অভিযোগকারীর গোপন জবানবন্দিও নথিভুক্ত হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপাতত কোনো মিডিয়া ট্রায়াল বা মানহানিকর ও অবমাননাকর মন্তব্য করা যাবে না বলে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। বিচারপতি কৃষ্ণা রাবের বেঞ্চ 3রা সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন এই নির্দেশ বহাল থাকবে বলে নির্দেশ দিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে একটি নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এর প্রভাবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
1: এর প্রভাবে আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, মূলত উপকূল জেলা এবং পশ্চিমের জেলাগুলোতে 3 থেকে 6 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও দমকা হওয়া, এক দু জায়গায় 40 থেকে 50 যেতে পারে।
0: মৎস্যজীবীদের আগামী 5 দিন সাগরে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আর একবার। রাজ্যে অভিন্ন তেওয়ারি বিধি কার্যকর করার লক্ষ্যে একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। রাজ্যের 500টি থানায় আজ শুরু হয়েছে সাইবার হেল্প ডেস্ক। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
2: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানে আমাদেরকে ফোন করতে পারবেন। আমাদের ফোন নম্বরটি হল 9434076705। শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আকাশ ছোঁয়ার ইচ্ছে আমাদের কম বেশি সবারই থাকে, কিন্তু ডালপালা যতই উঁচুতে উঠুক না কেন, ঝড়ের রাতে গাছকে বাঁচিয়ে রাখে মাটির ভেতরে শক্ত শিকড়টা। আমরা যত বড়ই হই না কেন, আধুনিকতার চাকচিক্যে আমাদের অস্তিত্বের আসল ঠিকানা কিন্তু আমাদের মাটি, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। সুতরাং আমাদের মধ্যে নিজ নিজ শিকড়ের প্রতি একটা টান কিন্তু রয়েই যায়। জ্ঞাতে হোক বা অজ্ঞাতে, এই শিকড়ের খোঁজ করে চলি আমরা সারা জীবন ধরে। এই খোঁজ কিন্তু একরকম চিরন্তন। আজকের অনুষ্ঠানে আমাদের বিষয় ভাবনা শিকড়ের খোঁজে। এ বিষয়ে আপনাদের ভাবনা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। শুরু করি আজকের অনুষ্ঠান প্রথম গান দিয়ে। প্রথম গান লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছায়াছবি অনিন্দিতা। শুনে নিই গানটি।

শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। আমাদের বিষয় ভাবনা আজকে শিকড়ের খোঁজে। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছেন, দেখে নি লাইনে কে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আপনি আর একবার বলুন। আচ্ছা বলুন। আচ্ছা, আমাদের বিষয় ভাবনা হচ্ছে অনুষ্ঠানের, সে বিষয়ে কিছু বলুন, মানে শিকড়ের খোঁজে। হ্যাঁ বলুন। সেটা তো এখন বলবার মতো কোনো কথা নয়, এখন আমাদের অনুষ্ঠান চলছে। আপনি যদি আমাদের এই অনুষ্ঠানের বিষয় নিয়ে কিছু বলেন তাহলে আমরা বলতে পারি আর কি। ঠিক আছে, আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, শুনতে থাকুন। শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। আমাদের আজকে বিষয় ভাবনা শিকড়ের খোঁজে। শ্রোতা বন্ধুরা, আমরা প্রতিনিয়ত নিজেদের ডালপাড়া ছড়াতে ব্যস্ত। আমরা ভাবি আমরা যত বড় হচ্ছি, যত উঁচুতে উঠছি, ততই বুঝি আমরা স্বাধীন হচ্ছি। একটা গাছ তখনই আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে যখন মাটির নিচে তার শিকড়ের অস্তিত্বটা শক্ত থাকে। মানুষের জীবনটাও ঠিক তাই। আমাদের শিক্ষা, আমাদের সংস্কার, আমাদের মূল্যবোধ আর আমাদের ঐতিহ্য, এগুলোই হলো আমাদের ভেতরের সেই অদৃশ্য শিকড়। এই শিকড়ই আমাদের ভেতরের একটা নীরব শক্তির যোগান দেয়, যা বাইরে থেকে কিন্তু দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। শুনছেন বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। চলে যাই

0: পরবর্তী গানে মান্নাদের কণ্ঠে ছায়াছবি দাদার কীর্তি।
1: জন্ম অবধিকার তোমা পরে অধিকার প্রিয়

0: এবার মরুর সঙ্গে কি মিলিয়েছি বলতো?
1: কি গরু?
0: সে তো তুই, সে তো তুই রে। শোন,

0: শুনছেন বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। আজ আমাদের বিষয় ভাবনা শিকড়ের খোঁজে। একজন শ্রোতা বন্ধু লাইনে আছেন। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: না, সম্ভবত কোনো যান্ত্রিক ত্রুটির কারণে লাইনটি কেটে গেছে। যে বিষয়ে আজকে কথা হচ্ছিল, শিকড়ের খোঁজে, শ্রোতা বন্ধুরা, আজকের এই যান্ত্রিক আর গতিশীল সময়ে দাঁড়িয়ে আমরা বড্ড বেশি শিকড়হীন হয়ে পড়ছি। আমরা সামনের দিকে এতটাই অন্ধের মতো দৌড়াচ্ছি, নিজেদের আসল পরিচয়ে, নিজেদের সত্তাটাকেই হারিয়ে ফেলছি অনেক সময়। একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন, দেখে নি কে আছেন। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: কোথা? আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম থেকে।
0: বলুন, কেমন আছেন?
2: ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন?
0: হ্যাঁ, আমাদের আজকের বিষয় ভাবনা শিকড়ের খোঁজে।
2: দেখুন, শিকড়ের খুঁজে সেটা বললেই তো অনেক কিছু ক্ষেত্রে রয়েছে, যেমন গানের ক্ষেত্রে রয়েছে বা আমাদের গাছ গাছুয়ার ক্ষেত্রে রয়েছে। বিশেষ করে গানের ক্ষেত্রে যখন আমরা ছবির যখন তখন কিন্তু প্রথমে কিন্তু আমাদের লোকসঙ্গীতের সুর গুলো বা লোকগীতি গুলো শুনতে হয়, সেটি হচ্ছে গানের শিকড়, ঠিক আছে? আর রবীন্দ্রসঙ্গীত এইগুলো, তারপরে আমরা ছায়াছবির গানে যেতে হয়। আর গাছের গাছের ক্ষেত্রে দেখুন, আমরা প্রথমে আমরা গাছ গোটাকে বাঁচাই, তারপর গাছ। শিকড় যদি না বুঝতে পারে তাহলে গাছ কিভাবে বাঁচবে বলুন? তাহলে আর যেহেতু এখন জুলাই মাস প্রথম সপ্তাহ শুরু হয়ে গেছে, এখন তো আমাদের এর দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ দেওয়াটা আমাদের সবার উচিত, বিশেষ করে বন করব এবং বন সংরক্ষণ করব। কারণ পৃথিবীর যে অবস্থা চলছে বর্তমানে, অক্সিজেনের মাত্রা দিনের পর দিন কমে যাচ্ছে, মানুষ বাড়ছেন কিন্তু অক্সিজেন কমে যাচ্ছে, তার দিকে যদি আমরা এখন দৃষ্টি আকর্ষণ না দিই।
0: অবশ্যই অবশ্যই প্রেমজিৎ বাবু, আমি যদি কথাটাকে আরেকটু সরিয়ে বলি, যে শিকড়ের খোঁজটা যদি আমাদের জীবনের ক্ষেত্রে হয়, সেটা সেই নিয়ে আপনি কি বলবেন?
2: জীবনের ক্ষেত্রে সেটা তো প্রয়োজন। দেখুন, আমাদের সংস্কৃতি বা আমাদের যে কালচার গুলো রয়েছে আমাদের, বা কিভাবে আমাদের পরিবার থেকে আমরা শিক্ষা পাবো বা আমরা কিভাবে শিক্ষা দেব। কারণ দেখুন, একটা বাচ্চাকে যদি ঠিকঠাক ভাবে শিক্ষা দিতে পারি পারিবারিক শিক্ষা, তখন সে সুন্দর একটি বাক্য মানুষ হয়ে উঠবে, তখন অন্যকে শিক্ষা দিতে পারবে। কারণ দেখুন, সেটাই আমরা প্রত্যেকটা, মনে করি একটা শিশু হচ্ছে শিকড়, সেই শিশুকে আমরা যাতে ঠিকঠাক ভাবে বাঁচিয়ে তুলতে পারি, একটি মানুষ তৈরি করতে পারি, তখন সেই শিশু অন্যকে তৈরি করবে, সেটি আমাদের।
0: একদমই একদমই, খুব ভালো লাগলো আপনি ফোন করলেন। আপনি কোথার থেকে বলছেন একটু যদি বলেন আর একবার।
2: আমি বলছি, আমি অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে বলছি দাদা।
0: আচ্ছা আচ্ছা,
2: আমি বলি কি আপনাকে শুনুন, অসমের যে দুই মানে আমাদের অসম রাজ্য তো দুই পেজে চলছে, এক ব্রহ্মপুত্র ভ্যালি আর এক হচ্ছে বরাক ভ্যালি।
0: একদমই,
2: আপনি উপত্যকা থেকে বলছি।
0: আচ্ছা,
2: চিনবেন?
0: অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই, খুবই ভালো লাগলো আপনি ফোন করলেন, খুব ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ ফোন করবার জন্য। হ্যাঁ, আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, ধন্যবাদ। নমস্কার শ্রোতা বন্ধুরা, যে কথা হচ্ছিল শিকড় নিয়ে, মানুষের শিকড়, জীবনের শিকড়, আমরা সামনের দিকে যতই এগোচ্ছি, যতই দৌড়চ্ছি, আমরা কিন্তু নিজেদের আসল পরিচয়ে, নিজেদের সত্তাটাকেই কিন্তু অনেক সময় হারিয়ে ফেলছি। আর একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন?
3: নমস্কার,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি অঞ্জলি চন্দ্র বলছি, জলপাইগুড়ি থেকে বলছি।
0: বলুন, কেমন আছেন?
3: আছি, মোটামুটি আছি ভাই।
0: হ্যাঁ,
3: গাছ তো শিকড় মানে গোড়াটা দরকার। সেই গোড়াটা তো ভাই কোথায় হারিয়ে গেছে, এখন কোন রকমে আছি
0: না না, আমাদের কারোরই শেকড় সেভাবে কিন্তু সেই অর্থে কিন্তু হারিয়ে যায় না, সবার গভীরেই কিন্তু সেটা প্রথিত আছে।
3: মানে ভাবনায় চিন্তায়
0: একদমই সবকিছুতে আছে, শেকড় ছাড়া চলে না। একদমই একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করলেন, শুনতে থাকুন অনুষ্ঠান, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা,

আমরা যখনই জীবনে দৌড়চ্ছি একটা ইঁদুর দৌড়ের খেলায়, আমরা কিন্তু নিজেদের সত্তাটাকেই হারিয়ে ফেলছি অনেক সময়। কিন্তু শিকড় ছাড়া কিন্তু কোনো গাছের যেমন কোনো ভবিষ্যৎ থাকে না, সে যেমন একটা সামান্য ঝড়েই উপড়ে যায়, ঠিক তেমনই শিকড়হীন মানুষেরও কোনো নিজস্ব পরিচয় থাকে না। জীবনের বড় কোনো সংকট বা ঝড় যখন আমাদের আঘাত করে, তখন এই শিকড়ের অস্তিত্বই আমাদের ভেঙে পড়তে দেয় না। আমাদের ঐতিহ্য আর আমাদের সংস্কৃতি কোনো পুরনো দিনের কিন্তু গল্প নয়, এগুলো আমাদের টিকে থাকার মেরুদণ্ড। অনেকক্ষণ কথা হলো, এবারে চলে যাই আবার গানে। এবারে শিল্পী আশা ভোসলে, ছায়াছবি একান্ত আপন। শুনে নি গানটি।

0: হ্যালো,
1: হ্যালো হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার।
0: কে বলছেন?
1: মায়া রায় বলছি,
0: কোথা থেকে বলছেন?
1: বলবারে
0: বলুন বলুন।
1: কাজ কাজ জমা আছে, সব দিয়ে সদা হয়ে সমাজের মা বাবা কি করবে, মানুষ এবং সমাজের সবাইকে আছি, হ্যাঁ, যাতে পথে যায় লক্ষ্য রাখি, তো বাচ্চাদের
0: হুম
1: ভবিষ্যৎ তৈরি করা, মানে সেদিকে না আর কি।
0: আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। শুনতে থাকুন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজকের সময় একদম শেষের দিকে, তো যে কথা হচ্ছিল আজকে শিকড়ের খোঁজে বিষয় নিয়ে, তো শেষে কিছু কথা বলতেই হয় যে মানুষ যতই আধুনিকতার আকাশে ডানা মেলুক না কেন, তার ক্লান্ত ডানার শেষ আশ্রয় কিন্তু এই মাটি। বিজ্ঞান হয়তো আমাদের গতি দিয়েছে, কিন্তু এই মাটি আমাদের দিয়েছে স্থিতি। মাটির এই টান কোনো দূরত্বের পরিমাপ বোঝে না, তা এক অদৃশ্য সুতোর মতো আমাদের বেঁধে রাখে আমাদের সংস্কৃতির সাথে, আমাদের মানবিক মূল্যবোধের সাথে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, তবে যাওয়ার আগে শুনে নিই আজকের অনুষ্ঠানের শেষ গানটি, জগজিৎ সিংয়ের কণ্ঠে ছায়াছবি আর্থ।

এতক্ষণ শুনলেন বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী কাশীনাথ নন্দী।

এতক্ষণ শুনলেন কাশীনাথ নন্দীর কণ্ঠে শ্যামা সঙ্গীত, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, তারপরে ইংরেজি সংবাদ।

0: for next 2 to 3 days. And in FIFA World Cup, Spain to take on Austria in round of 32 match in Los Angeles tonight. That is all in the news at 9. Good night.
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন গজল, শিল্পী সুরেশ ওয়ার্কার।

শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আমাদের ফোন নম্বর 9434076705।

কোটি কোটি ফুটবল প্রেমীর চোখ পড়ে আছে এখন আমেরিকা, কানাডা আর মেক্সিকোর মাটিতে, কারণ সেখানে চলছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় কর্মকাণ্ড, ফিফা বিশ্বকাপ 2026। 32টি দলের চেনা গণ্ডি পেরিয়ে এবারই প্রথম বিশ্বমঞ্চে এই লড়াই শুরু হয়েছিল রেকর্ড 48টি দেশ নিয়ে। সর্বমোট 104টি ম্যাচের বিশাল ফুটবল মহাযজ্ঞে এখনও পর্যন্ত 82টি ম্যাচ শেষ হয়ে গেছে, 22টি ম্যাচ বাকি রয়েছে। তুমুল উত্তেজনামূলক নকআউট পর্ব শুরু হয়েছে এবং এই নকআউট পর্বে মেতে উঠেছে গোটা ফুটবল বিশ্ব। ইতিমধ্যেই নেদারল্যান্ডস এবং জার্মানির মতন বড় বড় হেভিওয়েট টিম টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। হ্যাঁ, সময়ের জন্য অনেকেই হয়তো মাঝরাতে এবং গভীর রাতে ম্যাচগুলো হওয়ায় দেখতে পাচ্ছেন না, কিন্তু বাঙালির ফুটবল আবেগ কি আর তাতে থেমে থাকে? শত ব্যস্ততার মাঝেও সকালে উঠে ফোনে স্কোর চেক করা, ম্যাচগুলো নিয়ে আড্ডা তর্ক, একেবারে ফুটবল আবেগে গা ভাসানো যাকে বলে, এটাই তো আমাদের খাঁটি ফুটবল উন্মাদনা। এই বিশাল বিশ্বমঞ্চে বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দিচ্ছেন দেশের জার্সিতে। আর আজ এই টানটান উত্তেজনাকে সঙ্গী করেই আমরা আড্ডা দেব ফুটবল বিশ্বকাপ নিয়ে। আজকের গানে গানে অনুষ্ঠানে আমাদের বিষয়ভাবনা ফুটবল বিশ্বকাপ। শ্রোতা বন্ধুরা, আপনারা এ বিষয়ে আপনাদের কথা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শুনে নিই আজকের অনুষ্ঠানের প্রথম গানটি, লতা মঙ্গেশকরের কণ্ঠে ছায়াছবি গাইড।

0: শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। আমাদের বিষয়ভাবনা ফুটবল বিশ্বকাপ। শ্রোতাবন্ধুরা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রাউন্ড অফ 32 এর নকআউট ম্যাচে মুখোমুখি হচ্ছে যেই দলটার সঙ্গে, সেই দলটার নাম শুনলে ফুটবল রোমাঞ্চ আরও দ্বিগুণ হয়ে যায়। দলটির নাম কেপ ভার্দে। ইতিমধ্যে একজন শ্রোতাবন্ধুর ফোন চলে এসেছে, দেখি নাকি আছেন লাইনে। হ্যালো হ্যালো,
1: নমস্কার
0: নমস্কার, কে বলছেন?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: বলুন নিতাই বাবু, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন?
0: ভালো আছি, বলুন।
1: ধরুন আপনার অনুষ্ঠান শুনছি এবং প্রতিদিনই শুনি,
0: আচ্ছা,
1: প্রত্যেকটা অনুষ্ঠান শুনি, খুব ভালো লাগে।
0: হ্যাঁ,
1: আর আপনার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে আমার।
0: আচ্ছা, আমাদের এখন হচ্ছে বিষয় ভাবনা ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপ তো দেখছেন?
1: হ্যাঁ, ফুটবল তো দেখছি, দৈনিক দেখা হয় না, কিন্তু রাত জেগে দেখা হয় না, যেটা সকালবেলাতে এবং ভোরবেলাতে হয় সেই খেলাটা দেখি।
0: তো কি মনে হচ্ছে এবার বিশ্বকাপ দেখে?
1: হ্যাঁ, খুব ভালো লাগছে।
0: ভালো লাগছে? প্রিয় দল?
1: হ্যাঁ,
0: প্রিয় দল কোনটা?
1: আমার, হ্যাঁ, আমার প্রিয় দল হচ্ছে ব্রাজিল।
0: ব্রাজিল?
1: হ্যাঁ
0: আচ্ছা, ব্রাজিল তো ইতিমধ্যেই চলে গেছে রাউন্ড অফ 16-এ।
1: হ্যাঁ হ্যাঁ,
0: হুম,
1: তো খেলা খুব ভালো লাগছে। তো ধরুন রাত্রি জেগে তো খেলা দেখতে পারি না,
0: হুম,
1: তো আমি ওই সকালবেলা যেটা খেলাটা হয় সেটা দেখি।
0: আচ্ছা আচ্ছা,
1: হ্যাঁ,
0: আজকে
1: আর
0: যেরকম
1: দশদিন,
0: খেলা ছিল ইউএসএর সঙ্গে বসনিয়ার,
1: হ্যাঁ হ্যাঁ
0: সকালে।
1: হ্যাঁ,
0: হুম
1: সকালে, হ্যাঁ, এই
0: হ্যাঁ,
1: ধরুন ফুটবল তো সব থেকে বাঙালি প্রিয় খেলা।
0: একদমই।
1: হ্যাঁ, তো ছোটবেলাতে আমরাও খেলেছি ফুটবল। হ্যাঁ, এই বর্ষাতে ধরুন যখন বৃষ্টি হচ্ছে তখন ফুটবল নিয়ে মাঠে গেছি। হ্যাঁ, কাদাতে জলে ভিজিয়ে ফুটবল খেলেছি। হ্যাঁ, তো ধরুন ফুটবল খেলা বাঙালির একদম শ্রেষ্ঠ খেলা।
0: ঠিকই
1: হ্যাঁ
0: ঠিকই। ঠিক আছে নিতাইবাবু, আপনি অনুষ্ঠান শুনতে
1: হ্যাঁ
0: থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করবার
1: হ্যাঁ,
0: জন্য।
1: ভালো থাকবেন,
0: ভালো থাকবেন।
1: নমস্কার।
0: হ্যাঁ, নমস্কার। তো শ্রোতা বন্ধুরা, যে কথা হচ্ছিল আর্জেন্টিনা রাউন্ড অফ 32-তে নক আউট পর্বে, আরেকজন শ্রোতা বন্ধু লাইনে আছেন। হ্যালো,
2: হ্যাঁ, নমস্কার স্যার।
0: নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ, আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম।
0: বলুন।
2: হ্যাঁ, কেমন আছেন দাদা ভাই?
0: ভালো আছি, আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন?
2: এই চলে যাচ্ছে আর কি।
0: বলুন, বিশ্বকাপ দেখছেন?
2: বিশ্বকাপ দাদা ভাই আমার পক্ষে সম্ভব হয় না দেখার,
0: হুম
2: তো দেখি
0: হুম
2: ওই হিসেবে না দেখার জন্য এগুলো চোখে দেখতে না, মানে আমি একটু এখন খেলি,
0: আচ্ছা,
2: কিন্তু মনে করুন খেলাগুলো বর্তমান পরিস্থিতি হয়,
0: আচ্ছা,
2: হ্যাঁ,
0: হুম হুম
2: কিন্তু সবকিছু তো উপরবেলার

0: প্রমাণ থাকে তখন সেটা একটু সমর্থন করা হবে। আর যেহেতু আমি দেখলাম না আর জানলাম না,
1: একদম একদমই একদমই ঠিকই,
0: আমাদের সঙ্গে সম্পর্ক তো আমাদের ভাবে জড়িয়ে আশ্রয় নাই এখানে কোনো মানে কোন রকম অসংলগ্নিক কথার কোনো নেই আমাদের এখানে। আপনাদের সঙ্গে যে আমরা যেভাবে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছি তাতে মনে হয় আপনাদের এই অনুষ্ঠান গুলো প্রতি পদক্ষেপে আমাদেরকে খুব ভালো লাগে, কারণ এই কারণে আপনাদের প্রত্যেকটা স্টেশনের উপস্থাপিকাদের সুন্দর ব্যবহার, এই জন্য কিন্তু আমি প্রত্যেকদিন লাইনে আসি কিন্তু।
1: আচ্ছা, খুব ভালো, খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ, ভালো থাকবেন, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
0: নমস্কার,
1: নমস্কার। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আর্জেন্টিনা খেলবে রাউন্ড অফ 32-তে কেপ ভার্দের বিরুদ্ধে। যারা এই দেশটির নাম শোনেননি তাদের জানিয়ে রাখি, এটি আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত মাত্র 10টি ছোট দ্বীপের একটি ছোট্ট দেশ, এবং এদের মোট জনসংখ্যা মাত্র 5.5 লক্ষের কাছাকাছি। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে কেপ ভার্দেই হল নক আউট পর্বে পৌঁছানো পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। এই দলের আসল হিরো হলেন তাদের 40 বছর বয়সী গোলকিপার ভোজিনহা। স্পেনের বিরুদ্ধে 7টি অসম্ভব ভালো সেভ করে তিনি রাতারাতি সমাজ মাধ্যমে একেবারে সেন্সেশন হয়ে গেছেন। শুনছেন অনুষ্ঠান গানে গানে, বিশ্বকাপ নিয়ে আরও কিছু কথা হবে, শুনে নিয়ে এবারে পরের গানটি, সুরেশ ওয়ার্কার এবং অনুপম দেশপাণ্ডের কণ্ঠে ছায়াছবি। সুরেশ ওয়ার্কার এবং অনুপমা দেশপাণ্ডের কণ্ঠে ছায়াছবি চাঁদনী। শুনে নি গানটি।

শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। আজ আমাদের বিষয় ভাবনা ফুটবল বিশ্বকাপ। শ্রোতা বন্ধুরা, 2026 সালের এই বিশ্বকাপ কিন্তু ফুটবল ইতিহাসের অন্যতম আবেগঘন একটা আসর, কারণ আমরা হয়তো শেষবারের মতো বিশ্বমঞ্চে একসাথে দেখতে পাচ্ছি ফুটবলের আধুনিক যুগের দুই মহাতারকাকে, লিওনেল মেসি, আর্জেন্টিনার এই জাদুকর গত 2022 বিশ্বকাপে গোল্ডেন বল জিতে তার অধরা স্বপ্ন পূরণ করেছিলেন, এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি ধরে রাখাটাই আসল মিশন, এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পর্তুগালের গোল মেশিন CR7 তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে নিজেকে উজাড় করে দিচ্ছেন দেশের জন্য একটা বিশ্বকাপ ট্রফি জেতার শেষ সুযোগে। ফুটবলের একটা আস্ত সোনালী যুগের অবসান হতে চলেছে এই টুর্নামেন্টের পর। এরপর আর কোনো বিশ্বকাপে আমরা এই দুই কিংবদন্তি খেলোয়াড়কে হয়তো দেখতে পাব না, তাই নকআউটের প্রতিটা ম্যাচ এদের জন্য যেমন বাঁচা মরার লড়াই, আমাদের মতন ফুটবল প্রেমীদের জন্য প্রতিটা মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখার মতো আবেগ। এবারে শুনে নি অনুষ্ঠানের পরের গানটি, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে, ছায়াছবি সাউতান।

শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে কানে। শ্রোতা বন্ধুরা, জাপানকে 2-1 গোলে হারিয়ে ব্রাজিল কিন্তু ইতিমধ্যেই রাউন্ড অফ 16-এ নিজের জায়গা পাকা করে নিয়েছে। শেষ 16-র সেই হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হতে চলেছে নরওয়ের বিরুদ্ধে। ফ্রান্সের কিলিয়ান এমব্যাপে এবং আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি 6টি গোল দিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে একদম সমানে সমানে টক্কর দিচ্ছেন, এবং তাদের ঠিক পিছনেই আছে ইংল্যান্ডের হ্যারি কেন। তিনি এখনও পর্যন্ত

0: পাঁচটি গোল করেছেন। এবং শুধু তাই নয়, এবারের বিশ্বকাপে ইতিমধ্যেই আমরা দেখেছি তিন তিনটে চোখ ধাঁধানো হ্যাট্রিক। লিওনেল মেসি আলজেরিয়ার বিরুদ্ধে, জোনাথন ডেভিড কানাডার প্লেয়ার, তিনি হ্যাট্রিক করেছিলেন কাতারের বিরুদ্ধে, এবং ফ্রান্সের ওসমানে ডেম্বেলে নরওয়ের বিরুদ্ধে হ্যাট্রিক করে বিশ্বমঞ্চে ঝড় তুলেছিলেন। এবারের বিশ্বকাপ অনেক দিক দিয়ে ঐতিহাসিক, কিন্তু শেষমেশ কী হয় সেটা দেখার জন্য আমাদের 19 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, এই সমস্ত বড় বড় দেশগুলোই কি বিশ্বকাপ পাবে, নাকি এবারে বিশ্বমঞ্চে নতুন কোনো দেশ নিজেদের জায়গা করে নিতে পারে, সেটা দেখার জন্য আমাদের চোখ রাখতে হবে 19 জুলাই পর্যন্ত। আজকে আমাদের গানে গানে অনুষ্ঠানের সময় একদম শেষের দিকে, আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আবারও কোনো একদিন ফুটবল বিশ্বকাপ নিয়ে আড্ডা হবে, আলোচনা হবে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব। তবে শেষ করার আগে শুনে নিই অনুষ্ঠানের শেষ গানটি, কিশোর কুমার এবং মোহাম্মদ রফির কণ্ঠে ছায়াছবি চুপচুপকে।
1: চল শুরু হয়ে যা।

এতক্ষণ শুনছিলেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে কানে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে আঞ্চলিক লোক ও লঘু সঙ্গীতের জাতীয় অনুষ্ঠান। অনুষ্ঠানে শুনবেন অমল অ্যান্টনির কণ্ঠে লঘু সঙ্গীত এবং লোক সংস্কৃতির পরিবেশনায় থাকবেন শিল্পী চাকিয়ার কথু মার্গি মধু।

8:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, 9:00 ভজন শিল্পী অনুষ্কা চক্রবর্তী, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী উস্তাদ ভিলায়েত হোসেন খান, 10:00 শুনবেন পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানটি আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:20 শুনবেন সন্তোষ সেনগুপ্তের কণ্ঠে অতুল প্রসাদের গান। 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT। 11:00 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। 11:30 বিদ্যার্থীদের জন্যে, 12:00 কথায় সুরে। স্টুডিওর ঘড়িতে সময় এখন 11:13। আমাদের সান্ধ্য অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।